একসুরাতে এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত আর তার সঙ্গে রবীন্দ্রনাথের কথা। দারুণ দহন বেলা ক্লান্ত কপোত যখন খুঁজে বেড়ায় তৃষ্ণার জল, প্রকৃতিও তখন তৃষ্ণার্ত হয়ে ওঠে, ধরিত্রী সত্যি বিধীর্ণ হয়ে যায়। তাপদাহে দহন শয়নে তপ্ত ধরণে পিপাসার্ত হয়ে বলে ওঠে, এসো এসো হে তৃষ্ণার জল, কল কল ছল ছল, ভেদ কর কঠিনের ক্রূর বক্ষ তল, কল কল ছল ছল। গ্রীষ্মবর্ণনায় কবি এইরকমভাবেই দারুণ দহন বেলার রসহীনতার একটা ছবি একদিকে যেমন এঁকেছেন, ঠিক সেই রকমই অন্যদিকে আবার বৈশাখী ঝড়কে জীর্ণতার অবসানের নতুনের আবাহনের ভগীরথ রূপে বর্ণনা করেছেন। কি বলছেন তিনি? বলছেন, ওই বুঝি কাল বৈশাখী, সন্ধ্যা আকাশ দেয় ঢাকি, শুষ্ক তাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে বলে ছুটে আসে কাল বৈশাখী, আর এর সঙ্গেই আসে বৃষ্টির।

বিশ্ব চরাচর অমৃত বাড়ির পরশ পাওয়ার জন্য উদগ্র হয়ে ওঠে। না, তবে বৈশাখী ঝড় কেবল যে বাইরের প্রকৃতিতেই আসে তা কিন্তু নয়, হৃদয়ের মধ্যেও আসে। হৃদয়ের মধ্যেও এরকম ঝড়ও আসে, আবার আসে। ওই যে নাই রস নাই দারুণ দহন বেলা, কত কিছুই যে জীবনের মধ্যে ঘটে সে কথাই

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র গান এবং রবীন্দ্র কথা। আসলে আমাদের জীবনে আমরা অনেক রকমভাবেই তাদের কাছে আসি, জীবনের অনেক কথা নিয়ে। যে কথা তিনিও এসেছিলেন তার জীবনের উপলব্ধিকে আমাদের সাথে লিখে গেছেন, আমাদের সাথে সেই উপলব্ধিকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আসলে কালবৈশাখী ঝড় সেটা তো অদ্ভুতভাবে অনেক কিছুকে অন্যরকমভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। কখনো কখনো বৈশাখী ঝড় সেটা শুধু শুধু বাইরের প্রকৃতিতে আসে না, আসে হৃদয়ের ভেতরেও। আর সেই কারণেই কবির মনেও যখন সেই কালবৈশাখী ঝড় এসেছিল, তখন কবির ওই কল্পনাচারী মনটা তখন বলে উঠেছিল, হৃদয় আমার ওই বুঝে তোর বৈশাখী ঝড় আসে, বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে। আর আমরাও কবির চোখের মাধ্যমে তখন দেখি জটিল কেশে ঢাকা আকাশ, পিঙ্গল জটার দীপ্তি, কঠিনের ক্রূর বক্ষতল। আর সেখানেই তার লেখা তখন আমাদের মনের মাঝে ভেসে ওঠে, হে তাপস তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে, মন আজি মোর উদাস বিভোর কোন সে ভাবের বসে, তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা, তব দৃষ্টির বন্যে বৃষ্টি অন্তরে গিয়ে পশে। বুঝি না কিছু না জানি, মর্মে আমার মৌন তোমার কি বলে রুদ্রবাণী। এরকম কত কথাই তো আমাদের মনের মধ্যে জেগে ওঠে, কিন্তু সব কথা কি আর আমরা বলতে পারি, সব কথা কি আর আমাদের বলা হয়ে ওঠে? না, বলতে পারি না আমরা। তার কারণ আমাদের কত কথাই যে না বলা থেকে যায়। কিন্তু তিনি বলেছেন, গ্রীষ্মের এই দাপদাহ থেকে শুরু করে, গ্রীষ্মের পিঙ্গল জটা থেকে শুরু করে, দারুণ দহন বেলায় ক্লান্ত কপোতের খুঁজে বেড়ানো তৃষ্ণার জল, তিনি সব কিছু তার নিজের লেখায়, নিজের কথায়, নিজের গানে সব কিছু তুলে ধরেছেন। আবার অন্যদিকে যখন কালবৈশাখী ঝড় উঠেছিল মনের মধ্যে, যখন কালবৈশাখী ঝড় উঠেছিল প্রকৃতির বাইরে, সেই প্রকৃতির কালবৈশাখী আর মনের কালবৈশাখীকে মিলিয়ে দুই ঝড়কে এক করে তিনি যখন আমাদের সামনে একটা অদ্ভুত লেখা তুলে ধরেন, তখন সেই ঝড় শুধু আর প্রকৃতির ঝড় হিসেবে থাকে না, সেই ঝড় আমাদের মনের মধ্যেও একটা আলোড়ন তুলে দেয়। এই যে মনের ঝড় আর প্রকৃতির ঝড়, সেখানেও আমরা তার লেখায় কোথাও যেন একটা মিল খুঁজে পাই। এ এক অদ্ভুত পাওয়া আমাদের কাছে। তাই এই ঝড়, এই জল, কালবৈশাখী, এসব নিয়েই আমাদের এই প্রকৃতি হাওয়ার মধ্যে আমরা চলেছি, চলেছে আমাদের নিজেদের জীবনের পথে এগিয়ে। কি জানি এই পথই হয়তো তিনি দেখিয়েছেন, এই পথই তিনি তার জীবনের পথে আমাদের মধ্যে

পথ সঞ্চার করে দিয়ে গেছেন। আবার কখনো এই গ্রীষ্মের মধ্যেই তিনি বৈরাগ্যের উপস্থিতি দেখেছেন। অদ্ভুত ব্যাপার, এই বৈরাগ্যের কত কিছুই না তার হৃদয়ের মধ্যে চলেছিল, সে কথা আমরা শুনব যেতে যেতে। ফিরব আবারও একটা গানের পর।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। আজও ঠিক সেরকমই, কথা বলতে বলতেই সময় কিন্তু একদম শেষ। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় একদম শেষ। তাই আজ আপাতত থামতেই হচ্ছে, আবারও কোনো একদিন এরকমই গান, কথা, সুর, তাল, ছন্দ সব নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM Rainbow.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সাথে কথা হচ্ছে প্রভাত বিনায় বিশেষ মানুষকে নিয়ে। আমরা গর্ব করে বলে থাকি যে কলকাতা

ছটি নোবেল। কলকাতায় বাসিন্দা, কলকাতায় বসবাসকারী বিভিন্ন মনীষীরা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন এবং কলকাতা শহর একসময় ছটি নোবেল বিজয়ী মানুষের বাসস্থান ছিল। কিন্তু দ্বিতীয় নোবেলটি এনেছিলেন রবীন্দ্রনাথ, যার জন্মদিন আমরা পেরিয়ে এলাম 9 মে। কিন্তু প্রথম নোবেলটি, প্রথম কলকাতার কোন বাসিন্দা এনেছিলেন নোবেল, তিনি কিন্তু কোনো সাহিত্যিক নন, তিনি একদম খাঁটি বিজ্ঞানের লোক। তৃতীয় বিশ্বের ল্যাবরেটরিতে বসে শত শত সীমাবদ্ধতার মধ্যেও তিনি কিন্তু বিপ্লব ঘটিয়েছিলেন, এবং এমন এক বিপ্লব ঘটিয়েছিলেন যার জন্য তিনি হয়ে গেছিলেন কালোত্তীর্ণ। আজকের দিনে ঠিক 13ই মে 1857 সালে কুমায়ুনের পার্বত্য অঞ্চল আলমোড়াতে তার জন্ম, এখন বর্তমান ভারতের উত্তরাখণ্ডে যেই শহরটি রয়েছে। জাতিতে তিনি স্কটিশ, পিতা স্যার ক্যাম্পবেল ক্লে গ্রান্ট রস ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল, মা মাটিল্ডা স্যার শার্লট ছিলেন লন্ডনের আইন ব্যবসায়ী এডওয়ার্ড মেরিক এল্ডারটনের জ্যেষ্ঠা কন্যা, এবং মাত্র 8 বছর বয়সে পড়াশোনার জন্য ইংল্যান্ডে তাকে পাঠানো হয়। জুলজি অর্থাৎ প্রাণীবিদ্যায় অত্যন্ত আগ্রহী এবং তার পাশে সঙ্গীত, কাব্যচর্চা, শিল্পচর্চাতেও অনুরাগী ছিলেন। কিন্তু সেই ইচ্ছা, শিল্পী হতে চেয়েছিলেন, সেই ইচ্ছা কিন্তু পূর্ণ হয়নি, কারণ পিতার ইচ্ছা ছিল তিনি চিকিৎসক হন, এবং চিকিৎসক হয়েই তিনি লন্ডনের সেন্ট বার্থলেমিউর হসপিটালে যোগ দেন, এবং তারপরে তৃতীয় ইঙ্গ বার্মা যুদ্ধে অংশগ্রহণ করেন সার্জন হিসেবে। তারপরে আবার ভারতে ফিরে আসেন এবং ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগ দেন। তিনি কে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, তিনি স্যার রোনাল্ড রস, যার আজকে জন্মবার্ষিকী, যিনি কিন্তু জড়িয়ে আছেন এমন এক আবিষ্কারের জন্য যা চিরন্তন, তার কথা হবে গানে গানে এবং কথায় কথায়।

আমরা কথায় আছি স্যার রোনাল্ড রসের, যিনি আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ আবিষ্কারের সাথে জড়িত। 1897 সাল 20 আগস্ট তিনি আবিষ্কার করেন যে অ্যানোফিলিস প্রজাতির এক মশার পাকস্থলীর প্রাচীরের অন্তঃগাত্রের কোষে এক বিশেষ ধরনের দানাদার কালচে রঞ্জক পদার্থ আছে। কয়েক মাস পর তিনি খাঁচাবন্দি পাখির মাধ্যমে জীবাণুর জীবনচক্র বিশ্লেষণ করে দেখেন রোগাক্রান্ত পাখির দেহ থেকে ম্যালেরিয়া সুস্থ পাখির দেহে সংক্রমিত হতে পারে, ফলে ম্যালেরিয়া যে জলবাহিত বা বায়ুবাহিত কোনো রোগ নয়, এটি সংক্রামক ব্যাধি যা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে মশার মাধ্যমে সংক্রামিত হয়, সেই বিষয়ে কিন্তু তিনি নিশ্চিত হলেন। যদিও এই বিষয়ে প্রথম দিকে তার ভ্রান্তি ছিল, কারণ বাতিস্তা এবং তার ইটালীয় সহকর্মীরা মানব দেহে ম্যালেরিয়ার জীবাণু সংক্রমণ নিয়ে গবেষণা করছিলেন, যার ফলে রস না বাতিস্তা কাকে আগে গবেষণার জন্য এগিয়ে রয়েছেন তাই নিয়ে কিন্তু এক বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু 1902 সালে রোনাল্ড রসের নোবেল পুরস্কার লাভের মাধ্যমে কার্যত এই বিতর্কের যবনিকা পতন ঘটে এবং জীবনের বাকিটুকু তিনি কিন্তু অতিবাহিত করেছিলেন ম্যালেরিয়া শিক্ষা বিষয়ক বিভিন্ন জনস্বাস্থ্য সচেতনতা

এর বিরুদ্ধে বিশ্বব্যাপী মুখ ছিলেন আমৃত্যু সেই যোগ্য নেতৃত্ব দান করেছেন। 1901 সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। 1909 সালে রয়্যাল মেডেল তাকে প্রদান করা হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় ওয়ার অফিসের ম্যালেরিয়া বিষয়ক পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আসলে সারা জীবনই কিন্তু এই গবেষণার জন্য তিনি নিরন্তর সময় দিয়েছেন।

আমরা স্যার রোনাল্ড রসের কথায় আছি, তার ম্যালেরিয়া নিয়ে গবেষণা, নিরন্তর প্রচেষ্টা মানুষকে সুস্থ রাখার, এবং ম্যালেরিয়া বিষয়ক বহু প্রবন্ধ লিখেছেন সমগ্র জীবনে, মসকিটো ব্রিগেডস অ্যান্ড হাউ টু অর্গানাইজ দেম অ্যান্ড প্রিভেনশন অফ ম্যালেরিয়া। 1923 সালে আত্মজীবনীমূলক গ্রন্থ মেমোরিজ রচনা করেন। গণিত বিষয়ে বেশ কিছু নিবন্ধ লিখেছিলেন। নিখাত সাহিত্যের মধ্যে নাটক, উপন্যাস, কবিতাতেও কিন্তু তার মুনশিয়ানা ছিল। মেধাবী, বহুমুখী প্রতিভার অধিকারী এই রোনাল্ড রস ছিলেন চিত্রশিল্পী, গণিতবিদ, সুরকার, কবি, ঔপন্যাসিক, নাট্যকার, আবার চিকিৎসক। যদিও চিকিৎসক হওয়া লক্ষ্য ছিল না, বাবার চাপেই চিকিৎসক হওয়া, কিন্তু তবুও সেই চিকিৎসক হওয়াই তাকে নিয়ে গেছিল গবেষণা ক্ষেত্রে, এবং ম্যালেরিয়া বা মশার প্রতি একটা অদ্ভুত আবেগী জায়গা ছিল, অদ্ভুত একটা আগ্রহ, একটা অনুরাগ ছিল। তিনি ছোটবেলায় দেখেছিলেন, উত্তরাখণ্ডে যেহেতু তার জন্ম, আলমোড়াতে দেখেছিলেন ভারতে কি ভয়ানক ম্যালেরিয়ার প্রকোপ, এবং তার বাবাও আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ায়। সেইখান থেকে তার আগ্রহ মশা এবং ম্যালেরিয়াতে। ম্যাড্রাস, তখনকার দিনে মাদ্রাস, তিনি কুইনাইনের মাধ্যমে ম্যালেরিয়া চিকিৎসা সংক্রান্ত নানান বিষয়ে অনুসন্ধান করতে শুরু করেছিলেন। 1883 সালে বেঙ্গালুরুতে, সেই আমলে বেঙ্গালুরুতে থাকার জন্য একটি বাংলো পেয়েছিলেন। তাতে ছিল প্রবল মশার উপদ্রব, এবং দেখতে যখন কারণ অনুসন্ধান করতে গেলেন, দেখলেন যে ঘরের জানলার পাশে রয়েছে এক প্রকাণ্ড জলাধার যেখানে অগণিত মশার লার্ভা। তখন তিনি বুঝেছিলেন যে এটি হচ্ছে প্রজনন স্থল, এবং সেই জলাধারকে যখন জলমুক্ত করার পরিকল্পনা করলেন, করে দেখলেন যে মশার দাপট আপনিই কমে গেল। পরিষ্কার জমাজালকে মুক্ত করে মশার প্রজনন স্থলকে ধ্বংস করার পদ্ধতির তিনিই কিন্তু ছিলেন প্রথম পথপ্রদর্শক। আসলে কলকাতা পেয়েছে এরকম অনেক মনীষাকে, সেই অতীত

এর গৌরব নিয়ে আমরা কিন্তু মাঝে মাঝেই কথা বলি। তেমনি কলকাতার নোবেল প্রাপকদের গল্প বলতে গিয়ে আজকে কথা হচ্ছে স্যার রোনাল্ড রসের।

মানে 80 সালে আলফোন্স লেভরেন কর্তৃক মানবদেহে ম্যালেরিয়া জীবাণুগুলো সম্বন্ধে। 1878 সালে মেসনের পর্যবেক্ষণে প্রথম ধরা পড়েছিল এক বিশেষ প্রকার মশা মানবদেহের বিশেষ ধরনের জীবাণুর বাহক হিসেবে কাজ করতে পারে, যদিও সেটি সম্ভাবনার স্তরে ছিল। রোনাল্ড রস তার ব্যক্তিগত গবেষণায় পূর্ব নির্ধারিত পর্যবেক্ষণ হিসেবে ব্যবহার করলেন, ভারতে ফিরে এলেন এবং মেসনের পরামর্শ অনুসারে কাজ শুরু করলেন। রোনাল্ড রসের প্রথম প্রদর্শক শিক্ষাগুরু ছিলেন মেসন। 1895 সালে আবারও শুরু হলো গবেষণা। বাড়ি বাড়ি ব্যর্থ হচ্ছেন, কিন্তু হতাশা ঘিরে ধরছে, কিন্তু মেসন তাকে অনুপ্রেরণা দিচ্ছেন, নিয়মিত চিঠি লিখছেন। 173টি চিঠির বিনিময়ে গুরু শিষ্য সম্পর্কের এক জীবন্ত প্রমাণ এবং 1887 সালে সেই যুগান্তকারী আবিষ্কার। 1888 থেকে 1889

প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, এই যে পরজীবী, এই পরজীবীর বংশবৃদ্ধিতে যে ম্যালেরিয়ার বারবারন্ত, সেটি কিন্তু তিনি আবিষ্কার করে ফেলেছিলেন। এবং তিনি প্রথম বুঝেছিলেন এই প্লাসমোডিয়াম অ্যানোফিলিস মশার পেটে তার উপস্থিতি আবিষ্কার করেছিলেন। ম্যালেরিয়া রোগীকে অ্যানোফিলিস মশা কামড়ালে রক্তে মিশে থাকা প্লাসমোডিয়াম মশার শরীর থেকে প্রবেশ করে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গ্যামেটোসাইটে পরিণত হয়ে মশার লালায় প্রবেশ করে, এইভাবে বংশবৃদ্ধি হয়। আর সেই আক্রান্ত মশা সুস্থ মানুষকে কামড়ালে তার শরীরে প্লাসমোডিয়ামের যদি গ্যামেটোসাইট প্রবেশ করে, তাহলে সুস্থ মানুষটি ম্যালেরিয়া রোগ আক্রান্ত হয়। এবং এই যুগান্তকারী আবিষ্কারের আতুর ঘর কিন্তু কলকাতা, কারণ 1898 সালে কলকাতায় এসেছিলেন। আর আজকের যেটা SSKM হসপিটাল, মানে PG হসপিটাল, তার গবেষণার পীঠস্থান ছিল। পাখির ওপরে গবেষণা করে তিনি দেখলেন যে মশার পাকস্থলীতে ম্যালেরিয়া পরজীবীতে পরিণত হয়, জমা হয় মশার লালা গ্রন্থিতে, তারপরে কামড়ের সাথে সাথেই সংক্রামিত করছে সেই পরজীবী। 1902 সালে পেলেন এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার। ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক স্যার রোনাল্ড রস, এবং এই অনবদ্য গবেষণার জন্য তার সহ গবেষক পানিহাটির কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়কে ব্রিটেনের সম্রাট এডওয়ার্ড স্বর্ণপদকে ভূষিত করেছিলেন। আসলে রোনাল্ড রসের কথা তবু তো আমরা স্মরণে রেখেছি, কিন্তু কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়কে বাঙালি কিন্তু ভুলে গিয়েছে যে সহ গবেষক হিসেবে তিনি কিন্তু স্বর্ণপদক পেয়েছিলেন, এডওয়ার্ড স্বর্ণপদক ব্রিটেনের সম্রাটের থেকে। এবং তার সহকারীদের কাজের প্রতি সম্মানে SSK

হসপিটাল যেটি এখন বা পিজি হসপিটাল নামে সমস্ত সমগ্র বঙ্গবাসী যাকে চেনে, এক স্মারকস্তম্ভ স্থাপিত হয়েছিল 1927 সালে, যার আবরণ উন্মোচন করেছিলেন রোনাল্ড রস নিজেই। এবং তার এই আবিষ্কারের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তারের প্রতিরোধের দ্বারা ম্যালেরিয়ার প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয় বিপুল পরিমাণে, যা সফল হয়েছিল। বলাই বাহুল্য, এর জন্য বিশ্বজুড়ে বহু কোটি মানুষের প্রাণ রক্ষা হয়েছে। আর ম্যালেরিয়া যে ভয়ঙ্কর মারাত্মক নয়, এবং ম্যালেরিয়ার সেই প্রাণঘাতী যে ভয়াবহতা ছিল, তার কৃতিত্ব, সেই প্রাণঘাতী ভয়াবহতাকে কমানোর কৃতিত্ব কিন্তু স্যার রোনাল্ড রসের। আজকে স্যার রোনাল্ড রসকে নিয়ে আমি অর্পিতা আপনাদের সাথে ছিলাম। এবং এমনই একজন বিজ্ঞানী, এমনই একজন গবেষক, এমনই একজন চিকিৎসক, যাকে আপামর ভারতীয়, আপামর পৃথিবী চিরস্মরণীয় করে রাখবে, যিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন যতদিন চিকিৎসা বিজ্ঞান থাকবে, যতদিন ম্যালেরিয়া থাকবে, যতদিন মশা থাকবে। মশা এমনই একটি জীব, আমরা জানি যে ডাইনোসরাস বিলুপ্ত হয়ে গিয়েছে, ডাইনোসরাসেরও আগে থেকে আমাদের পৃথিবীতে ডারউইনের সেই মতবাদ নিয়ে যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, যারা সার্ভাইভ করতে পারবে, যারা বেঁচে থাকতে পারবে, তারাই টিকে থাকবে এই পৃথিবীতে। সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা নিয়ে এই জীবটি এসেছে, এবং এই জীবটির নানান প্রজাতির নানান কার্যকলাপ, ভয়াবহতা সমস্ত মানে চিকিৎসা বিজ্ঞান জানে, সমস্ত মানুষ জানে। এবং সেই কারণে ম্যালেরিয়ার মতন ভয়াবহ রোগ এখন কিন্তু প্রশমিত, যার কৃতিত্ব স্যার রোনাল্ড রসের। এবং সেই কৃতিত্বের কথা আজকে আমি ভাগ করে নিলাম, কারণ আজকে 13ই মে স্যার রোনাল্ড রসের জন্মদিবস। সময় আর নেই বিশেষ, একটি গান দিয়ে অর্পিতা বলবে টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং নিজেকে প্রাণবন্ত রাখবেন। আর ওই যে ডারউইনিজমে বিশ্বাস করবেন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, এই কথা বলেই আজকের মতন অর্পিতা নিচ্ছে বিদায়। টাটা, বাই বাই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা হবে আজকে এমন একটি বিষয় নিয়ে। আমরা সবাই জানি 2 মে আমরা পেরিয়ে এসেছি সত্যজিৎ রায়ের জন্মদিন, এবং এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ জন অনন্য বলে যে ছায়াছবিটি কলকাতা ট্রিলজির ওপরে সত্যজিৎ রায়ের অন্যতম সিনেমা, তার 50 বছর পূর্তি। তাই নিয়ে আমরা বোধহয় অনেক প্রবন্ধ নিবন্ধ পড়েছি, কিন্তু আরও একটি ছায়াছবি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমকালীন সময়ে, যেই ছায়াছবিটি সমকালীন এবং চিরকালীন, এবং গত বছর যেই ছায়াছবিটি 45 বছর পূরণ করেছে এবং 45তম বছর পূরণ করে 46তম বছরে ঠিক এই মে মাসে তার মুক্তির 46তম বছর চলছে। 45তম বছর মানে পূর্তি কাম সম্পূর্ণ করে 46তম বছরে পড়েছে এই মে মাসে সেই ছায়াছবিটি হচ্ছে হীরক রাজার দেশে। হীরক রাজার দেশের যে আমরা সবাই জানি কাল্ট ক্লাসিক সিনেমা, হীরক রাজার দেশের যে বক্তব্য, যে প্রবাদ প্রতিম যে ডায়লগগুলি রয়েছে, যে প্রবাদগুলি রয়েছে, সেগুলো চিরকালীন এবং সমকালীন। আপনারা আসবেন কথা বলতে যে হীরক রাজার দেশের কোন উক্তিটি আপনার কাছে ভীষণ প্রাসঙ্গিক এবং সেটি চিরকালীন এবং সমকালীন বলে।

এই প্রসঙ্গে বলি, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, 1980 সালে মুক্তিপ্রাপ্ত হীরক রাজার দেশের 46 বছর পূর্তি এই মে মাসে। অত্যন্ত প্রাসঙ্গিক একটি ছায়াছবি যা চিরকালীন হয়েও সমকালীন। তিনি লিখেছেন, দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, এই উক্তিটি মনে হচ্ছে তার কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। ঠিক এই একই বক্তব্য লিখেছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। গুড মর্নিং দিদি, আপনাকেও সুপ্রভাত। দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এই উক্তিগুলোকে মনে হয় প্রাসঙ্গিক, এবং এই উক্তিগুলো কিছু কিছু যে উক্তি আছে অত্যন্ত অনুপ্রেরণার বিষয়। আর হীরক রাজার দেশের প্রসঙ্গে বলি যে হীরক রাজার দেশের কেন এখনও হীরক রাজার দেশের বক্তব্য এবং তার উক্তিগুলো আপনাদের কাছে প্রাসঙ্গিক, সেই নিয়ে কথা বলতে আমাকে লিখে পাঠান 990 আপনাদের যে নম্বরটি রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর, সেই নম্বরে। আর আমি আছি আপনাদের বার্তা পড়ব বলে, গান নিয়ে কথা নিয়ে।

0: গুপী বাঘার মতন যদি এইরকমভাবে আমরা বলতে পারতাম। হীরক রাজার দৃশ্য ছবিটি সবসময় খুব প্রাসঙ্গিক, বিশেষ করে স্বৈরাচারী আমলে। যে যত জানে তত কম মানে। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন। অবশ্যই এরকম বার্তা পড়তেও খুব ভাল লাগে, যারা আমাদের শ্রোতা বন্ধুরা ভীষণ ওয়াকি বহাল। সৌভিক সরকার লিখেছেন ঢাকুরিয়া থেকে, বাকি রাখা খাজ না মোটে ভালো কাজ না, ভরপেট নাও খাই রাজকর দেওয়া চায়, যায় যদি চাক প্রাণ হীরকের রাজা ভগবান। যে কয় পেটে খেলে পিঠে সয় তার কথা ঠিক নয়, লেখাপড়া করে যে অনাহারে মানুষে, অনাহারে নাহি খেত বেশি খেলে বারে মেদ, জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই। হীরকরাজের দেশের যে এই যে প্রবাদ প্রতিম ডায়লগ বা বক্তব্য বা উক্তি, বলুন প্রত্যেকটি উক্তি প্রত্যেকটি ডায়লগ আমাদের কাছে একেবারে কাল্ট ক্লাসিক এবং প্রাসঙ্গিক, চিরকালীন অথচ সমকালীন। 9903 05 9992 এই নম্বরে এসে আমাকে বলুন আপনার কাছে কোন কোন উক্তিগুলি মনে হয় যা ভীষণ ভীষণ প্রাসঙ্গিক আমাদের দৈনন্দিন জীবনে। এবং আমরা এই বছর কিন্তু এই মে মাসে হীরক রাজার দেশের 46তম বছর পূর্তি করছি 2025-এ, যেহেতু 1980 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি 2025-এ 45তম বছর পূর্তি করেছে। তারপরেও 45তম বছর পূর্তি করে 46তম বছরে এত প্রাসঙ্গিক কেন এই ছায়াছবিটি, আপনারা আসুন কথা বলতে।
1: ছিল রাজা,
2: বাহ এইভাবেই গাও,
1: এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ
2: রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি।

সব থেকে বড় কথা, বলেই গিয়েছেন সত্যজিৎ রায়, ত্যাগিয়া সোনারও গদি রাজা মাঠে নেমে যদি শান্তি পায়। এবং লিখেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে হীরক রাজার দেশে ছবিতে যে সকল উক্তি সত্যজিৎ রায় ছবির মাধ্যমে বলে গেছেন সব কটাই প্রাসঙ্গিক। হীরক রাজা বুদ্ধিমান, কর সবে তাঁর জয়গান। হীরক রাজার দেশের উক্তির থেকেও আমার বেশি প্রাসঙ্গিক মনে হয় সেই গানের লাইনটি, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ জনে সিংহাসনে চড়ে। মুঙ্গের থেকে শুভঙ্কর লিখেছেন, আর উনি যেই গানের কথা বলেছেন তাহলে শোনানো যাক সেই গানটি।

সত্যি কথাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। শুভ সকাল, আমি বলছি মীনা কর্মকারদের কথা। দমদম থেকে লিখেছেন, হীরক রাজার দেশের দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, এই উক্তিটি তার মনে হয় অত্যন্ত প্রাসঙ্গিক। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, তিনিও বলেছেন যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, এই উক্তিটি শোষক এবং স্বৈরাচারী শাসনের পতনের প্রতি, যা গণ অভ্যুত্থানকে নির্দেশ করে। তাই এটি আমাকে খুব ভাবায় এবং খুব প্রাসঙ্গিক বর্তমান সময়ে। এইরকম অনেক উক্তি নিয়ে আপনারা আসছেন। এবং আরও একজন লিখেছেন, ও আমি আপনার নাম বলেছি সুব্রতবাবু, সুব্রত মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। মানে আপনার বার্তাটাও বলেছি, সবটাই বলেছি, আপনি হয়তো নোটিস করেননি, খেয়াল করেননি। যাই হোক, এই বার্তা নিয়ে আসুন যে হীরক রাজার দেশে এই সিনেমাটির উক্তি, এই সিনেমাটির বক্তব্য কেন এখনও প্রাসঙ্গিক, কেন এতদিন বাদেও 45 বছর পেরিয়ে গেছে তবুও কেন প্রাসঙ্গিক, সেই কথা বলতে আসুন আমাদের সাথে। আর গান নিয়ে, কথা নিয়ে আমি অর্পিতা আপনার সঙ্গে আছি।

0: এই সিনেমাটির কথা নিয়ে লিখেছেন পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘড়িয়া থেকে যে লিখেছেন তিনি, যে এই সিনেমাটি খুব সুন্দর, একটি বার্তা আছে সমাজ সচেতন, সমাজ প্রধান মানুষদের প্রতি যে অত্যাচার তার প্রতিকার এই মুভিতে প্রতিটি ডায়লগে প্রাসঙ্গিক বলে তার মনে হয়। এরকম অনেক বার্তা নিয়ে আপনারা আসছেন আর আপনাদের বার্তা নিয়ে আমি আছি অর্পিতা আপনাদের সাথে। চলে যাই তার পরের বার্তায়। সুপ্রভাত অর্পিতা দিদি ভাই, হীরক রাজার দেশের এই দুইটি ডায়লগ আমার কাছে খুব প্রাসঙ্গিক বলে মনে হয়। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, আর ভূতের রাজার তিনটি বর। যদিও এটি এখানে এই দ্বিতীয় উক্তিটি খুব একটা প্রাসঙ্গিকতার সেই অর্থে নেই, কিন্তু প্রথম উক্তিটি বারে বারে সবাই বলছেন। অমিতাবহর গল্ফ গার্ডেন থেকে লিখেছেন আর সকলকে ভালো থাকার বার্তা তিনি দিয়েছেন। আপনারা আসুন আপনাদের বার্তা নিয়ে 9903059992 এই নম্বর, আপনাদের বার্তার জন্য আমি প্রতীক্ষায় আছি।
1: সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘণ্টা, ছট ফটিয়ে উঠল কেঁপে মন্ত্রীর বুড়োর মনটা। বললে রাজা,
2: মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ?
1: মন্ত্রী বলে,
3: এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ।
1: রাজা বলে,
2: মন্দ ভালো দেখুক শুকে বদ্দি।
1: বদ্দি বলে,
3: আমার নাকে বিজয় হলো সর্দি।
1: রাজা হাঁকেন,
2: বলাও তবে রামনারায়ণ পাত্র।
1: পাত্র বলে,
3: নসি নিলাম এক্ষুনি এই মন্ত্র। নসি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে?
1: রাজা বলে,
2: কোটাল তবে এগিয়ে এসো শুকবে।
1: কোটাল বলে,
3: পান খেয়েছি মশলা তাতে কর্পূর, গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর।
1: রাজা বলে,
2: আসুক তবে শের পালোয়ান ভীম সিং।
1: ভীম বলে,
3: আজ করছে আমার সমস্ত গা ছিমছিম, রাত্রে আমার বুখার হলো বলছে হুজুর ঠিক বাত।
1: বলেই শুল রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা। বলল রাজা,
2: তুমি না হয় করোনা ভাই চেষ্টা।
1: চন্দ্র বলে,
3: মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আল্লাদ।
1: ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়স তার 90, ভাবলো মনে
3: ভয় কেন আর একদিন তো মরবই।
1: সাহস করে বললে, বুড়ো
3: মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস।
1: রাজা বলেন,
2: হাজার টাকা ইনাম পাবে সদ্য।
1: তাই না শুনে উৎসাহিতে উঠল বুড়ো মদ্য, জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল দেখল লোকে বিস্ময় বাঘ বন্ধ, রাজ্যে হল জয় জয়কার, বাজল কাঁসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে,

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি, মনের মেলোডি।

শুভ সকাল সবাইকে জানি। আজকের বিষয় সম্পর্কে বলি, হীরক রাজার দেশে ছবিটি সত্যজিৎ রায়ের এক অসাধারণ সৃষ্টি। মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই কথাগুলির প্রাসঙ্গিকতা আছে। অতনু পাঠক কাশন্দিয়া হাওড়া থেকে লিখেছেন, আর বার্তা অনেক আছে, আবারও পড়ব, কিন্তু গানের ওপারে এসে।

অমিতা বহুর তার দ্বিতীয় যে উক্তিটি তার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে সেটাকে জাস্টিফাই করেছেন, যে ভূতের রাজার যে তিনটি বর, যে কেন প্রাসঙ্গিক তার কাছে মনে হয়েছে, যে আমরা যদি আমরা যা চাই দৈনন্দিন জীবনে, ভূতের রাজার তিনটি বর তার সাথে প্রাসঙ্গিক, রুটি কাপড়া মকান, এবং সঠিকভাবে বেঁচে থাকার জন্য এই তিনটি আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমরা সংবিধান আমাদেরকে দেয়, তাই এই তিনটে বেসিক নিড। তাই অমিতাভ হোর বলছেন গলফ গার্ডেন কলকাতা 33 থেকে, যে এই তিনটে বেসিক নিড কিন্তু ভূতের রাজা গোপী বাঘাকে দিয়েছিল, অবশ্যই জাস্টিফাইড পয়েন্ট। আর চলে যাই পরের গানে, আবারও আসছি আপনাদের বার্তাতে। ঘড়ির কাটা বলছে 9:07 হয়ে 35 সেকেন্ড।

কাশীর দেশের আমরা গান শুনছিলাম। রবীন্দ্রনাথের গানে কথায় বাড়ি বাড়ি কিন্তু এসেছে শাসকদের কথা এবং সাম্রাজ্যবাদী বা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে রবীন্দ্রনাথের কলমও কিন্তু বাড়ি বাড়ি গড়ছে উঠেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে তাসের দেশও অত্যন্ত প্রাসঙ্গিক। সেই প্রসঙ্গে বলি যে ঐশী সরকার লিখেছেন চেনার পর থেকে হীরক রাজার দেশে ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পলিটিক্যাল মুভি আর্জিং পিপল টু রাইজ ইন রিভোল্ট এগেনস্ট অটোক্র্যাটিক অ্যান্ড করাপ্ট রুলার। অবশ্যই তাই, এরকম প্রাসঙ্গিক ছায়াছবি এখনকার দিনে বিরল। তাই আজকেও 1980 সাল থেকে 2025 অতিক্রান্ত হয়ে 2026ও 45 বছর অতিক্রান্ত হওয়ার পরেও কেন এত প্রাসঙ্গিক, কেন বারবার বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিগত 6 মাসের মধ্যে বা বিগত 2 মাসের মধ্যে হীরক রাজার দেশের প্রাসঙ্গিকতা কিন্তু বারবার সমাজ মাধ্যমে বিভিন্ন উক্তিতে, বিভিন্ন বার্তায়, বিভিন্ন লেখায়, বিভিন্ন প্রবন্ধে, সে খবরে কাগজে হোক বা সমাজ মাধ্যমে হোক, আমরা কিন্তু হীরক রাজার দেশকে পাচ্ছি। মে মাসে এই ছায়াছবিটির 46তম বছর, এই বছরে 46তম বছর পূর্তি হচ্ছে। আপনারা আসুন বলতে কেন হীরক রাজার দেশের উক্তিগুলি ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। 9903059292 এই নম্বরে আমি আছি আপনাদের সাথে গানে এবং কথায়।

পরবর্তী বার্তা লিখেছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে। তিনি লিখেছেন, এই যে বিদূষকের মতন তোষামতকারী চাটুকার বৃত্তি যারা করতেন হীরক রাজার পারিষদবর্গ, যখনই রাজা যা কিছু বক্তব্য বলতেন ঠিক কিনা ঠিক ঠিক ঠিক, এবং এই যে শাসকেরা সবসময় খোসামতকারীদের পোষেন, এবং সেই উক্তিটির কথা লিখেছেন। আর এটাও বলেছেন যে অর্পিতা, আমি দেখেছি আপনি সবসময় সমাজ সচেতন অনুষ্ঠান করেন, নিছক হাসি ঠাট্টা মজা নয় ঠিক কিনা, হ্যাঁ আমি চেষ্টা করি অন্তত, যেহেতু আমরা সামাজিক জীব, সমাজ সচেতন হওয়াটা বোধহয় খুব প্রাসঙ্গিক। পরবর্তী বার্তায় চলে যাই। সীমা দাস লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল অর্পিতা দি, সত্যজিৎ রায়ের কালোজয়ী সিনেমা হীরক রাজার দেশের প্রতিটি সংলাপ আজও সমান প্রাসঙ্গিক প্রবাদ প্রতিম। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভর পেট নাও খাই রাজকর দেওয়া চাই, যায় যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। শুধু সিনেমার দৃশ্যেই নয়, শোষক এবং শাসিতের সম্পর্কের এক চিরন্তন দলিল। মানে সত্যি কথা বলতে, এই যে এত বছর আগেও এত প্রাসঙ্গিকতা এবং

এত বছর বাদেও এত প্রাসঙ্গিকতা এবং চিরকালীন প্রাসঙ্গিকতা, এর বক্তব্য তাই অমলিন। আপনারা লিখছেন 9903055992 এই নম্বরে, যে হীরক রাজার দেশের সংলাপ উক্তি এবং তার বক্তব্য কেন কেন এখনও প্রাসঙ্গিক, কেন চিরকালীন হয়েও সমকালীন, চিরকালীন হওয়া সত্ত্বেও সমকালীন, এরকম ছায়াছবি খুব খুব কমই কিন্তু পাওয়া যায়।

শুভ সকাল অর্পিতাদি। বিষয় নিয়ে সেরকম কিছু বলবো না, হীরক রাজার দেশে সিনেমাটি আমার অত্যন্ত প্রিয়, গান খুব ভালো লাগছে। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে লিখেছেন। চলে যাই পরের বার্তায়। শুভ্রা ভট্টাচার্য বাঁশরণী কলকাতা সত্তর থেকে লিখেছেন, 46 বছর পূর্ণ হয়ে গেল, ছবিটি একদিনের জন্য পুরনো হয়নি। সব থেকে বেশি প্রাসঙ্গিক ওরা যত বেশি জানি তত কম মানে। সব থেকে বেশি প্রাসঙ্গিক মনে হয় এই সংলাপটি শিক্ষায় প্রকৃতির শক্তি এবং স্বৈরাচারী শাসকের ভীতিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে। যায় যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান এবং লেখাপড়া করে যে অনেহারে মনুষ্যে, এগুলি শাসকের দুর্নীতি এবং অবিচারকে ব্যঙ্গ করার জন্য অসাধারণ। 1980 সালে মগজধোলে যন্ত্রের কথা বলেছিলেন এবং সেই যন্ত্রের নাম ফোন, রিল, ফেক নিউজ। আমরা সব জানি, সব দেখি, মানি না, ভাবি না। ধন্যবাদ জানিয়ে তিনি এই বার্তা দিয়েছেন। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন, শুভ সকাল, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। বর্তমানে প্রাসঙ্গিক উক্তিগুলি অনেক আছে, যেমন দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে, সোনার ফসল ফলায় যে জন, দুই বেলা জোটে না আহার। এইরকম অনেকগুলি প্রাসঙ্গিক বার্তা কিন্তু এই ছায়াছবিতে আমরা পেয়ে থাকি। আরও বার্তা আছে, পড়ব গানের ওপারে এসে।

আপনাদের জন্য একটি জরুরি বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তাই যারা আজকে কর্মব্যস্ত দিন বুধবার যারা বেরোচ্ছেন, অত্যন্ত সাবধানতা এবং সচেতনভাবে সমস্ত কিছু নিরাপদভাবে বেরোবেন এবং ছাতা বর্ষাতি সব কিছু সঙ্গে নিয়ে বেরোবেন। আবারও বলে দিই, দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে।

0: তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি। দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। আমি যাই তারি দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ।
1: জি, তোষামতকারীদের কথা আমাদের আগে শ্রোতা বন্ধু লিখেছিলেন, চাটুকারিতা, তোষামত বৃত্তিতা, সমস্ত কিছুর কথা। আমরা গোপাল ভাঁড়ের কথা পড়ে থাকি। আসলে গোপাল ভাঁড় কিন্তু মোটো ভাঁড় বা বিদূষক ছিলেন না, বরঞ্চ সমাজ সচেতন ছিলেন। আমরা ঠিকভাবে যদি তার ইতিহাস পড়ি তাহলে তিনি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন, সতর্ক করেছিলেন যে কিছুতেই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে, ইংরেজদের সহায়তা না করতে, তাহলে একদিন ইংরেজদের পদানত হতে হবে আমাদের এই ভারতভূমিকে। তো গোপাল ভাঁড়কে যেভাবে আমরা পেয়ে থাকি, আসলে কিন্তু তিনি বিদূষক ছিলেন না, ছিলেন সমাজ সচেতন একজন রাজকর্মচারী। হীরক রাজদেশের কথা প্রসঙ্গে কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, এই ছবিটি একটি জয় পরাজয়ের ছবি, অত্যাচারের অবসান, শুভদিনের সূচনা, এই বার্তা তুলে ধরা হয়েছে ছবিতে, তাই সব সময় এই ছবি প্রাসঙ্গিক। ছবিটি বেশ কয়েকবার আমি দেখেছি, ছন্দে ছন্দে বলা এই ছবি সংলাপ আমাকে মুগ্ধ করেছে। চলে যাই পরের বার্তায়। এবং তার পরের বার্তায় লিখেছেন অনিরিনা ঘোষ বেহালা থেকে, সত্যজিৎ রায়ের এই ছবিটি আপাতদৃষ্টিতে বাচ্চাদের জন্য মনে হলেও বড়দের শুধু আনন্দ দান করে তাই না, বিবেককেও জাগ্রত করে, ভীষণভাবে নাড়া দিয়ে যায়। এর দর্শন, রাজনৈতিক উপযোগিতা যত দিন যাচ্ছে আরও যেন অপরিহার্য হয়ে উঠছে আজকের দুনিয়ায়, এবং সেই কারণে ভীষণভাবে প্রাসঙ্গিক এই ছায়াছবিটি। বেহালা থেকে অনিরিনা ঘোষ লিখেছেন, অনেক অনেক বার্তা, অনেক অনেক বার্তা পড়লাম, এবং চলে যাই পরের গানে।

হীরক রাজা দেশে আজ প্রাসঙ্গিক। সুতপা বসু দমদম পার্ক থেকে লিখেছেন, 46 বছর পরেও হীরক রাজা দেশে প্রাসঙ্গিক। হীরার খনি শ্রমিকের মগজ থোলাই এবং ভরপেট যদি নাও খাই তবু রাজকর দেওয়া চাই। হীরকের রাজা যায় যদি যাগে যাক প্রাণ, হীরকের রাজা ভগবান এবং কৃষক শ্রমিকের মগজ থোলাই, এই সমস্ত কিছু বার্তা এখনো প্রাসঙ্গিক। সমস্ত সংলাপ, সমস্ত উক্তি আজকের দিনে দাঁড়িয়েও সমকালীন এবং চিরকালীন। শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার জন্য যা কিছু বলেছেন, যে লেখাপড়া করে যে অনাহারে মরে সে, প্রত্যেকটি বার্তাই যেন এখনকার দিনে দাঁড়িয়েও আমরা দেখছি কতটা প্রাসঙ্গিক। এর কারণ আমাদের লেজেন্ডারি ডিরেক্টর সত্যজিৎ রায়, তাকে প্রণাম জানাই। এরকম অনেক অনেক বার্তা আরও রয়েছে। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, সত্যজিৎ রায়ের এই ছবিটি সবসময়ই অনেক গভীর।

চিন্তার বিষয়ে, ভেতরে যার ভেতরে না ঢুকলে রস পাওয়া যাবে না, এবং সত্যি ভীষণ প্রাসঙ্গিক। শিপ্রা কারার লিখেছেন, মল্লিকপাড়া লেন বেতর হাওড়া থেকে। 46 বছর কেন আমার মনে হয় এই সিনেমাটি যতদিন সূর্যচন্দ্র অবস্থান করবে ততদিনও মানে প্রাসঙ্গিক থাকবে। এটি শুধু ছোটদের সিনেমা নয় বা ছোটবেলায় দেখা সিনেমা নয়, বড়দের ক্ষেত্রেও এবং সমাজ সচেতন নাগরিকদের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক। প্রত্যেকটি বার্তা, প্রত্যেকটি জীবনের বাস্তবিক ছবির সঙ্গে এই ছবিটি জড়িয়ে, তার সংলাপ জড়িয়ে, এবং যারা সচেতন নাগরিক তাদের সকলের সাথে জড়িয়ে এরকম বার্তাই দিয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরা। অনেক অনেক বার্তা পড়ার পরে ঘড়ির কাঁটা বলছে 9:45। চলে যাই গানে, প্রচুর প্রচুর বার্তা পড়েছি 9903059292-তে সবাই এসেছেন। আবারও বলি, হীরক রাজার দেশের 46তম বর্ষপূর্তি, বর্তমান সময়ে দাঁড়িয়ে এর সংলাপ, এর উক্তি, এর বক্তব্য এই সিনেমাটির কেন এত প্রাসঙ্গিক, তাই নিয়ে আপনারা কথা বলছেন, আর আমি আছি আপনাদের বন্ধু অর্পিতা।

হীরক রাজার দেশের কথা হচ্ছিল। কথা হতে হতে ঘড়ির কাঁটা বলছে প্রায় প্রায় প্রায় 9:49 হতে চলেছে। আমি অর্পিত আপনাদের সাথে মনের মেলোডি নিয়ে রয়েছি, আর তো সময় বেশি নেই। এবার একটু মন ভালো করা গান, গান শুনতে শুনতে আরও গান আরও গান আরও গান গান শুনছি এবং প্রচুর প্রচুর বার্তা পড়েছি। চলে যাই পরের গানে, গান শুনবো

আমরা আবারও চলে যাব গানে, আর সময় বেশি নেই তাই চলে যাব পরের গান, আর তারপরে শেষ গান দিয়ে শেষ হবে মনের মেলোডি।

0: বাণী এফএম গোল্ড খাঁটি সোনা। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডিতে যেতে যেতে একেবারে শেষ গান। আর মনের মেলোডি থেকে অর্পিতা বলছে টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।

0: ভাই ভাইরা ভাই মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই
1: ভাইরা ভাই
0: মোদের আর কোনো কাজ নাই
1: কোনো কাজ নাই
0: আর কোনো কাজ নাই।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলছে। প্রথমার্ধে শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এন রঙ্গস্বামী আজ শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। কেন্দ্রীয় সরকার সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেন্নার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে বসতে চলেছে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠক। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স ময়দানে নামবে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ।

0: ভোটগ্রহণ চলছে। প্রথমার্ধে ভবানীপূর্ব ও পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীত প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। এছাড়াও উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং 224 পরগনা বিধায়কদের শপথ নেওয়ার কথা। শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অব অনার দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। তারপর তিনি বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে তিনি পুজো দেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15 মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। লোকভবনে গতকাল মানিকতলার এই বিধায়ককে প্রোটেম স্পিকার বা অধ্যক্ষ প্রতিম পদে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। রাজ্য বিধানসভা 294 আসনের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। 21 মে 293 আসনের মধ্যে 207 আসনে বিজেপি, 80 তৃণমূল কংগ্রেস, সিপিআইএম 1, আইএসএফ 1, আম জনতা উন্নয়ন পার্টি 2 এবং কংগ্রেস 2 আসনে জয়লাভ করেছে। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপগেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। মুখ্যসম সচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া চালু থাকা সমস্ত টোল গেট, ড্রপ গেট ও ব্যারিকেড অবিলম্বে বন্ধ করতে হবে। জেলা প্রশাসনকে নিজেদের এলাকায় থাকা বেআইনি টোল সংগ্রহ কেন্দ্রগুলি চিহ্নিত করে দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ও 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। তবে আস্থা ভোট চলাকালীন প্রধান বিরোধী দল ডিএমকে ওয়াকআউট করে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিভিকে মাত্র 108 আসন পাওয়ায় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার শ্রী বিজয়কে আস্থা ভোটের নির্দেশ দিয়েছেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন।
2: না রঙ্গস্বামি, কடவுளின் பெயரால் உறுதி கூறுதாவது நான் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் முதலமைச்சர் என்ற முறையில் என் கவனத்திற்கு கொண்டுவரப்படும் அல்லது எனக்கு தெரியவரும் எந்த செய்தியையும் மேற்கூறிய முதலமைச்சர் என்ற வகையில் என்னுடைய கடமைகளை முறையாக ஆற்றுவதற்கு தேவைப்பட்டவரன்றி தெரிவிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ மாட்டேன்.
0: এই নিয়ে টানা 5 বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10 নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঘরোয়া সফরে ইতিমধ্যে এই নতুন ও ছোট কনভয়ের ব্যবস্থা লক্ষ্য করা গেছে। তবে কনভয়ের আকার কমানো হলেও এসপিজি প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকবে। কনভয়ে নতুন গাড়ি না কিনে প্রয়োজন অনুসারে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা অর্ধেকেরও কম করেছেন। পশ্চিম এশিয়া জ্বালানি সংকটে নাগরিকদের প্রতি প্রধানমন্ত্রীর 7 আহ্বানের সঙ্গে সঙ্গতি রেখে এই পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর উপর 5% এবং প্ল্যাটিনামের উপর 5.4% শুল্ক বাড়ানো হল। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে তাঁর এই আবেদন। এদিকে আমদানি শুল্ক বৃদ্ধি করায় দেশীয় বাজারে সোনার রূপোর দাম বৃদ্ধি পেয়েছে।

0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় জানা গেছে, পরিষেবামূলক অর্থনীতি এবং জরুরি পণ্যের রপ্তানি বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। বহুপাক্ষিক ও বহুমুখী ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষ সহমত হয়েছে। বিদেশমন্ত্রী আজ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো নামোলা ও ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যার পর তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মতবিনিময় করবেন। উল্লেখ্য, নতুন দিল্লিতে আগামীকাল শুরু হতে চলা ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে পেরেজ ভারতে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী এবং সহযোগী দেশগুলির সদস্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁদের সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক এবং আঞ্চলিক নানা বিষয়ে বৈঠকে মত বিনিময় হবে। ইন্দোনেশিয়া বিদেশমন্ত্রী সুগিয়ানো দুই দিনব্যাপী ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আজ ভারতে পৌঁছেছেন। উগান্ডার 81 বছর বয়সী রাষ্ট্রপতি ইয়োওয়েরি মুসেভেনি বিপুল ভোটে জয়লাভ করে টানা সপ্তমবারের জন্য শপথ গ্রহণ করেছেন। অভিষেক অনুষ্ঠানের আগে রাজধানী কাম্পালা জুড়ে সাঁজোয়া ট্যাঙ্ক মোতায়েন সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, মুসেভেনি 1986 সালে একজন বিদ্রোহী নেতা হিসেবে প্রথম ক্ষমতায় আসেন। মেডিকেলে প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে 24 জনকে জেরা করে। এদিকে সিকার সহ অন্যান্য এলাকাতেও অধিক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। গত রাত 12টা নাগাদ এই ক্রীড়া প্রশাসক দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবারই তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌমে প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেছেন, মোহনবাগান ক্লাব ও টুটু বসু ছিলেন একে অপরের পরিপূরক। টুটু বসুর মরদেহ আজ সকালে বালিগঞ্জে বাসভবনে কিছুক্ষণ শায়িত্ব রাখা হয়। এরপর ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিনের দপ্তর হয়ে তা নিয়ে আসা হয়েছে মোহনবাগান ক্লাবে। অগণিত মানুষ সেখানে চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান। বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নব রায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে কেকেআর রয়েছে অষ্টম স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলছে। প্রথমার্ধে শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিডিপি সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এন রঙ্গাস্বামী শপথ নিয়েছেন। খবর শেষ হলো, এরপরের খবর দুপুর 1:30।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं लवलीन निगम। तमिलनाडु में सी जोसेफ विजय के नेतृत्व वाली तमिलगा वित्री कड़गम सरकार ने विधानसभा में विश्वास मत हासिल कर लिया है। 144 विधायकों ने सरकार के पक्ष में मतदान किया, जबकि 22 विधायकों ने विश्वास प्रस्ताव के खिलाफ मतदान किया। प्रमुख विपक्षी दल डीएमके ने कार्यवाही के दौरान विधानसभा से वॉकआउट किया। तमिलनाडु के राज्यपाल राजेंद्र विश्वनाथ अर्लेकर ने विजय को सदन में अपना बहुमत साबित करने का आदेश दिया था। विधानसभा चुनाव में विजय की पार्टी को 108 सीटें मिली थीं। ऑल इंडिया एनआर कांग्रेस नेता एन रंगास्वामी ने आज रिकॉर्ड 5वीं बार पुदुचेरी के मुख्यमंत्री के रूप में शपथ ली। लोक निवास में आयोजित एक समारोह में पुदुचेरी के उपराज्यपाल के कैलाश नाथन ने श्री रंगास्वामी को पद और गोपनीयता की शपथ दिलाई। ऑल इंडिया एनआर कांग्रेस के मल्लाडी कृष्ण राव और भाजपा के एन नमसिवियम ने भी समारोह में मंत्री पद की शपथ ली। वैश्विक ईंधन कीमतों में वृद्धि के कारण प्रधानमंत्री नरेंद्र मोदी ने हाल ही में घरेलू दौरों के लिए

0: আমরা অপরেশ লাহিড়ির গান দিয়ে শুরু করেছি, আর বলা বাহুল্য আমাদের রোজের শ্রোতা যারা তারা তো জানেনি, আমরা এই মুহূর্তে চলে এসেছি তোমায় গান শোনাবো নিয়ে 100.1 AIRFM গোল্ডে। সঙ্গে আছি আমি দোলন,
1: আমি এমিলিয়া, আর এই গানটি শুনতে চেয়েছিলেন ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় বিবলসার সুরে।
0: চলে যাব আমাদের পরের গানে। পরের গানে অনুরোধ যারা করেছেন তাদের নাম তো জানিয়ে দেব, কিন্তু তার আগে আজকে যারা নতুন শ্রোতা তাদের জন্য বলে দিই, আপনারা আপনাদের অনুরোধ পাঠাতে পারেন 100.1 AIRFM গোল্ডের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে, আমাদের আজকের পোস্টারের নিচের কমেন্ট সেকশনে অনুরোধ জানাতে পারেন। আর বাকি সবার জন্য আমাদের তরফ থেকে একটা অনুরোধ যে যারা সপ্তাহে একবার অনুরোধ করে ফেলেছেন, সেটা ফেসবুকে হোক, ফোনের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, তারা কিন্তু দ্বিতীয়বার আর অনুরোধ পাঠাবেন না।
1: রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ করেছেন সুনীত সেনগুপ্ত সোনালী, ষাট হিন্দুস্থান পার্ক কলকাতা 29 থেকে, শ্যামল মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায়, দ্বৈত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: আমরা শুনলাম আষাঢ়ের গান শেষ বৈশাখে, কারণ আষাঢ়ের প্রার্থনা তো সবসময়ই রয়েছে। ঠিকই তাই,
1: তবে একটু অপেক্ষাও করতে হবে সেই সঙ্গে, কারণ সবে তো বৈশাখ শেষ হতে চলেছে।
0: আমরা পরের রবীন্দ্রনাথের গানটিতে যাব, যে গানের জন্য অনুরোধ করেছেন সিঙ্গুর হুগলি থেকে সুমন দাস কিশোর কুমারের কণ্ঠে।

0: চলে যাব পরের গানে। অমিত ঘোষ, সুমিত ঘোষ মানিকতলা থেকে শুনতে চেয়েছেন হীরক রাজার দেশে থেকে যে কোনো একটি গান। এসে হীরক দেশে শোনাই অনুপ ঘোষালের কণ্ঠে।
1: এসে হীরক দেশে, দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

বোধন ছবি থেকে হৈমন্তী শুক্লার কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুব্রত কুমার করণ বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় পিন্টু ভট্টাচার্যের সুরে শিল্পী হৈমন্তী শুক্লা।

মান্নাদের কণ্ঠে ছদ্মবেশি ছবি থেকে সুধীন দাশগুপ্তর কথায় সুরে গান শোনাব। শুনতে চেয়েছেন সুমিত সিংহ চিনসুরা হুগলি থেকে।

চোরবাবালেংচে মরি পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: উৎপলা সেনের গাওয়া গান আমরা শুনছিলাম। এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়। আর কার অনুরোধে শুনলাম আমরা এই গান?
1: শুনতে চেয়েছিলেন এই গান সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা 149 থেকে। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সেই যে তুমি যেমন ছিলে।

সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে অনুরোধ করেছিলেন। বর্ষা বড়ুয়া একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ করেছেন উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর থেকে। স্বাগত দিই জয়তী চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে,
1: 100.1 IRFM গোল্ডে শুনছেন তোমায় গান শোনাবো, আপনাদের সঙ্গে আমি দোলন
2: আর আমি এমিলিয়া। বাণী জয়রামের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দিলীপ রায়ের সুরে শিল্পী বাণী জয়রাম।

0: রয়েছে একটি আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। আগামী 2 থেকে 3 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং সঙ্গে থাকবে মাঝারি ধরনের বৃষ্টি।
1: চলে যাব গানে। মৃণাল চক্রবর্তীর কণ্ঠে গান শুনতে চেয়েছেন এস এম ছবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

0: গীতা দত্তের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুনীত সেনগুপ্ত, সোনালি,
1: কাজল
0: সেনগুপ্ত, না সুনীত সেনগুপ্ত, সোনালি সেনগুপ্ত, ষাট হিন্দুস্তান পার্ক, কলকাতা 29 থেকে।
1: কাজল ঘোষের কথায় অনল চট্টোপাধ্যায়ের সুরে 1962 সালের এই গান।

0: গীতাদত্তের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছিলেন প্রদ্যুৎ সামন্ত, কামিনা শ্যামপুর, হাওড়া থেকে। চলে যাব শেষ গানে। বিশ্বরূপ রায় বিরাটি থেকে অমর সঙ্গী ফিল্ম থেকে কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে চেয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় বাপ্পী লাহিড়ীর সুরে।
1: বেশ, আজকের অনুষ্ঠানের শেষ গান এই গান দিয়ে আমরা এ পর্ব থেকে বিদায় নেব। ফিরে আসবো 2:30 সুরেলা সফর নিয়ে। আজ আমাদের সঙ্গে থাকবেন পুলক বন্দ্যোপাধ্যায়, থাকবেন দুই গুণী মানুষ অতিথি হিসেবে, অবশ্যই থাকবেন আপনারা। ফিরে আসছি, সঙ্গে ছিলাম দোলন,
0: এমিলিয়া।

আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ঘড়ি বলছে দুপুর 2:31। অমূল্য আধুনিক নিয়ে আপনাদের সঙ্গে আজ FM গোল্ডে আছি আমরা দুই বন্ধু, আমি দোলন,
1: আমি এমিলিয়া।
0: আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলবো প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যা সত্যি কোনো ইন্ট্রোডাকশন লাগে না আমাদের বাংলা গানের শ্রোতাদের কাছে এবং বাংলা সংস্কৃতি প্রেমী মানুষের কাছে। আজকে তাকে নিয়ে আমরা কথা বলবো। তাকে নিয়ে কথা তো একটা অনুষ্ঠানে একটা নির্দিষ্ট পরিসরে কখনোই শেষ হওয়ার নয়, সে কারণে আজকে আমরা কথা বলার থেকেও বেশি হয়তো শুনবো। কার কাছ থেকে শুনবো সেটা আপাতত সারপ্রাইজ থাকলো আপনাদের জন্য। আমরা চলে যাব একটা গানে, নচিকেতা ঘোষের কথায়, শ্রদ্ধেয় নচিকেতা ঘোষের কথায়, পুলক সুরে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা সেই গানে দিয়ে আমরা শুরু করব প্রথম। আর
1: তুমি বলেছিলে যে ইলা বসুর গানটি দিয়ে শুরু করব
0: না, আমরা মাধুরী চট্টোপাধ্যায়ের গান দিয়ে শুরু করব। সেই গান শুনতে শুনতে চলে যাব আমাদের আজকের অতিথির কাছে।
2: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আজকের এই যে শুরুর গান তোমায় আমায় প্রথম দেখা, গানের প্রথম কলিতে এই দিয়ে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানে ঢুকে পড়েছি। এবং যে কথা দিয়েছিলাম যে আজকে আমরা বিশেষ অতিথির কাছ থেকে শুনব পুলক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা পেয়ে গেছি তাকে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় সুরকার শ্রী সুপর্ণ।

একদম জন্ম থেকেই আমি তাকে আমাকে জন্মাতে দেখেছেন, এবং আমার জন্মের আগে থেকেই আমাদের বাড়ির সাথেই তার সম্পর্ক, আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল। এবং পুলকাকার সাথে আমাদের সম্পর্ক বহুদিনের, এবং আমার জীবনে, আমার আমি সুপর্ণকান্তি ঘোষের জীবনে পুলক বন্দ্যোপাধ্যায় একটা ধ্রুবতারা হয়ে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছে। তার কারণ হচ্ছে আমার জীবনের প্রথম গান, যে গান দিয়ে আমার পথ চলা সুরকার হিসেবে, সে গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। আমাদের পুলক কাকা সে গান সর্বজন শ্রুত, পৃথিবীর সব জায়গায় সব বাঙালিরা জানেন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সেই গান তো সেই দিয়ে শুরু, তারপর বহু গান, আমার সব থেকে বেশি গান পুলক কাকাই লিখেছেন, এবং হি ওয়াজ এ জিনিয়াস। এবং কন্টেম্পোরারি টপিকের ওপর পুলক কাকার মতো লেখা বাংলা গানে।

আত্মীয়তার জুড়ি ছিল না কেউ। যে কোনো টপিক যেটা কারেন্ট চলছে তার উপর গান লিখে ফেলা পুলক কাকার সত্যি কোনো তুলনা হয় না। বহু বহু গান আজ মনে পড়ছে আপনারা যখন করছেন, সে আমার ছোট বোন করেছি, তারপরে তো একটা ঐতিহাসিক অ্যালবাম পুরো পুলক কাকার এবং আমার মান্না দেকে নিয়ে, সেটা হচ্ছে সারা জীবনের গান জন্ম থেকে মৃত্যু। তার প্রতিটি গান আজও বাঙালিরা শোনে সারা পৃথিবীময়। সেই

0: easy subject, Republika. He was unparalleled.
1: হ্যাঁ, আমার যেটা জিজ্ঞেস করার যে আপনি তো ছোটবেলা থেকে যখন মানে আপনি বাবার সঙ্গে যখন মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছেন তখন থেকে আপনি
0: মিউজিক অ্যারেঞ্জার না আমি
1: রিদম অ্যারেঞ্জার
0: সব তাবড়তাবড় লোকেরা অ্যারেঞ্জ করতেন, অলোকনাথ দে, ভি বলসারা, এনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, শৈলেন মুখার্জি, এনারা সকলে বাবার অ্যারেঞ্জমেন্ট করতেন। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, তো আপনি তো সেই সময় থেকেই এদের গান শুনছেন, মানে আপনার বাবা যে গানে সুর করছেন, এরা লিখছেন, মানে কালজয়ী সেই গানগুলো, সেই গানগুলো মানে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা নচিকেতা ঘোষের সুরে আমরা অসংখ্য গান পেয়েছি, সেই গানগুলোর একটা নির্দিষ্ট ধরন ছিল। আপনি যখন করলেন, স্বাভাবিকভাবেই সময়ের ব্যবধান এবং বাকি আরও আপনি সুর করছেন সেগুলো, এবং সেই গানগুলো তখন তার লিরিকের ধরনটা বদলে গেল, মানে সেটা একটু একটু গীতি কবিতামূলক গান হলো সেগুলো। আপনি যে গানগুলোর কথা বললেন তার মধ্যে একটু একটা একটা ঘটনাক্রম রয়েছে তার মধ্যে। আপনি ছোটবেলায় যে গান শুনেছেন এদের লেখা, আপনার বাবার সুর করা, সেই গান যখন শুনতেন তখন তখন থেকে কি কোথাও মানে তখন কি কোথাও মনে এরকম একটা ভাবনা ছিল যে এই গানগুলো বা এই ধরনের গান বা এদের গানে যদি আমি কখনো কাজ করতে পারি, সুর করতে পারি, এমন কোনো ভাবনা কি আপনার ছিল?
0: আসলে বলি আপনাকে একটা কথা, এটা আমি বলিনি, খুব মজার কথা। বাবা বেঁচে, বাবা বেঁচে তখনও হঠাৎ ললিতা ধর চৌধুরীর জন্য দুটো গান আমাকে করার কথা হলো। ললিতা ধর চৌধুরী আমাকে বললো যে তুই আমার জন্য দুটো গান করে দিবি, মিহির ধর চৌধুরী, ললিতা ধর চৌধুরী হাজবেন্ড তুই করে দে না, নসিদার কে আর বলে কি করছেন না, নসিদার গান মানে ললিতার জন্য তুই যদি করিস। তো আমি হ্যাঁ করব, সাহস করে হ্যাঁ করবো বললাম, বাবাকে বলা হয়নি। বাবা কিভাবে রিয়াক্ট করবে তো জানি না। বাইরের ঘরে পুলকটা এসছেন, রে তুই কি গান করবি বলতো, বলে টুকটুক করে কি লিখেছিলেন মনে নেই, সে গান হয়ও নি। আর বাবা এবার বেরিয়ে এলো, কি ব্যাপার পুলক তুমি কি করছো? বললো আমি একটু খোকা শুট করছে, আমি একটু লিখছি নচু। তো বললো যে বাহ, তুমি কি আমার এগেনস্টে কনস্পিরেসি করছো? বলে চলে গৌরী কাকে বলল ফোনে, আমার মনে আছে যে জানিস পুলক খোকাকে নিয়ে আমার আর তোর বিরুদ্ধে কনস্পিরেসি করছে। এরা খুব মজাদার মানুষ ছিলেন, পুলক কাকা নীল রক্তের গীতিকার ছিলেন, ব্লু ব্লাডেড পার্সন, জমিদার ফ্যামিলির ছেলে, যেমন সুন্দর সুপুরুষ দেখতে তেমনি তার এরা কি সুন্দর, ছোটবেলা থেকে দেখেছি হাত গোটানো পাঞ্জাবি ধুতি পরবর্তীকালে পায়জামা মতো পড়তেন, এবং যেমন রং গায়ের তেমনি সুন্দর তার মিষ্টি কথা বলা, কোনোদিন চেঁচিয়ে কথা বলতে দেখিনি। আর হীরের আংটি পড়তেন হাতে, সে সাংঘাতিক একটা অন্য মেজাজে। পুলকার বাড়িতে ততদিন যাইনি, বাবা মারা যাওয়ার পর গেছিলাম এবং গিয়ে দেখলাম যে রাজবাড়ির মতো দুর্গা দালান রয়েছে সেখানে, এবং কাকিমা মানে পুলক কাকার স্ত্রী বললেন যে তোমার মা এখানে খেলতে আসছেন, শালকে রামধাং রোড, শ্রীরামধাং রোড বোধ হয়, শালকিয়া হাউস, লোকাকার বাড়িতে যেদিন যাবো বললাম সেদিন আমি তোমার ঠিকানা কি বলবো, বললো কিছু বলতে হয় না, আরো স্টেশনে নেবে এরা কিছু রিক্সফিসে বলবি, উঠে শালকিয়া হাউস যাব। শালকিয়া হাউস বললেই পুলকার বাড়ি চলে যাবে, সে বিশাল মহলা বাড়ি, এবং মানুষটা এত নিষ্ঠাবান ছিলেন এবং মাতৃভক্ত, যার জন্য মায়ের ওপর গান পুলক কাকার হাতে থেকে যে লেখা থেকে যেগুলো বেরিয়েছে সাংঘাতিক। একসঙ্গে বেরোচ্ছি, সে দেখেছি মায়ের ছবিতে প্রণাম অনেকক্ষণ ধরে করা, নেবে দুর্গা দালানের প্রণাম করে বেরোনো, খুব মজাদার লোক ছিল পুলক,
1: মানে শিকড়ের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব লোক তখনকার দিনের মানুষদের থেকে দেখেই বড় হয়েছি, তো ফলে আমাদের মধ্যে উই হ্যাভ ইমবাইবড,
1: একদম একদম
0: আমরা ইমবাইব করেছি ওই সমস্ত ভ্যালুস গুলো।

0: এখনকার দিনে কে মা কে বান্ধবী কিছুই বোঝা যায় না, কি করছে কে হিসেব মেলাতে পারছি না।
1: দাদা আপনাকে একটু জিজ্ঞেস করি, এই যে প্রথম প্রথম যে গান আপনার যেটা এই সে আমার ছোট বোন, এই গান যখন হয় বা এর পরবর্তীতে ওই যে আপনি সারা জীবনের গান, হ্যাঁ, এই গানগুলির কোনো একটি মানে এটা শুরুর দিকে অনেকেই তো মান্না দেকে বলেছিলেন যে এত কম বয়সী নতুন ছেলেকে দিয়ে কাজ
0: করাচ্ছেন কাজ নয়, কেন দিচ্ছেন,
1: এবং পুলক বন্দ্যোপাধ্যায় নিজে পুলক বন্দ্যোপাধ্যায় নিজেও তো সে কথা বলেছিলেন।
0: আসলে মান্না দে তখন হি ওয়াজ দ্য টপ সেলার অফ বেঙ্গলি মডার্ন সং, এবং একটা ওই রেকর্ড মানে ঘরে ঘরে পৌঁছে যেত, আপনি ভাবুন মানে কি সাংঘাতিক ভাবে, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, বা মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই, বা তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রুও তুমি একজন, বাবার সুর করা সব গান বলছি, বা আকাশ পানে চেয়েছি সারা রাত জেগে জেগে দেখেছি অনেক তারার ভিড় অরুন্ধতী সাথী সপ্ত ঋষির খেলা দেখেছি চাঁদ দেখতে গিয়ে শুধু তোমায় দেখে ফেলে, এইসব গান তো পুলক কাকার পর হিট। সেই শিল্পী যখন ঠিক করলেন একটা পোলা পানের গান করবে 16-17 বছর বয়সে, সবাই বাধা একটুখানি কিঞ্চিত বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন যে ও বাচ্চা ছেলে ও কি গান করবে, তো বাজনা বাজা তো দেখেছি নসিহত রেকর্ডিং এ, ও কি সুর করতে পারবে, এরকম একটা সন্দেহ প্রকাশ করেছিল।
1: আচ্ছা এই গান হিট হওয়ার পর পুলক বাবুর সঙ্গে আপনার মানে তারপর ওনার রিয়াকশন কেমন ছিল আপনার সঙ্গে?
0: রিয়াকশন ভীষণ ভালো ছিল, খালি বললো কি রে খাবি কবে, খাবি কবে তুই, আমি কি খাবে বলো চলো। তারপর তো অনেক রকম মানে কি হয় সন্তান যখন 16-17 বছর বয়স হয়ে যায় তখন বন্ধু হয়ে যায়, আর পুলক কাকা ভীষণ মাইডিয়ার মানুষ ছিলেন, ভীষণ মাইডিয়ার মানুষ ছিলেন, পুলক কাকা ভীষণ মাইডিয়ার মানুষ ছিলেন। যখন বাবার সম্বন্ধে একটা ইন্টারভিউ মতো হয়েছিল তখন তো এত রেডিও চ্যানেল ছিল না, সে আমাকে বললো তুই চলে আয় অফিসে, আমি ডালহাউসে ছিলাম, বললো চলে আয় এখানে এই এসি দাসের কাছে, এসি দাসে গেলাম দুজনে মিলে লুচি ডাল ফাল খেয়ে বললো চল তোকে বসে বসে ইন্টারভিউ দেবো। আমি একটা ছোট হাতের টেপ রেকর্ডার নিয়ে গেছিলাম, ক্যাসেট তখন সিডি আসেনি, তো গিয়ে একটা কোথায় গলির মধ্যে একটা দেখেছেন আপনারা ওই একটা লস্যি ফসি বিক্রি হয় কেসি একটু আগে, গলির মধ্যে গিয়ে কাকে ভদ্রলোক বললেন আরে পুলক দা আসুন আসুন, বললাম আমি একটু একটা ইন্টারভিউ দেবো নচিবাবুর ওপর, ছেলে এসছে বসে একটা গান সম্বন্ধে বললেন, আমি অবাক হয়ে গেলাম। সে গানটা বললো আমাকে বললো জানিস খোকা আমি লিখেছি একটা অন্য ছন্দে, মেঘলা ভাঙা রোদ উঠেছে লাগছে ভারী মিষ্টি, এই ছন্দে লিখেছি সেটা নচিবাবু যে ভেঙে এরকম ভাবে স্ক্যানিং করা যায় এটা আমি মানে কল্পনাই করতে পারিনি, কারণ মেঘলা ভাঙা রোদ উঠেছে লাগছে ভারী মিষ্টি, এই স্ক্যানিং এ করলেন এবং পুরো গানটা সেভাবে করলেন, সুপার সুপার হিট গান জানেন আপনারা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া। তো এইসব বাবা করতেন, এদের সাথে জমতো ভীষণ ভালো পুলক কাকার সাথে,
1: ওই টিউনিংটা সাংঘাতিক ছিল
0: একদম, একটা স্মৃতি বলবো
1: হ্যাঁ বলুন বলুন,
0: একদম ছোটবেলাকার স্মৃতি মানে তখন হাফ প্যান্ট তো বোধ হয় পরি না,
1: আচ্ছা আচ্ছা
0: ওই ওই রকমই কিছু একটা পরি, তেতলার ঘরে বাবা গান করছেন, বাবা বলো কিছু হচ্ছে না পুলক তোমার লেখা কিছু ভালো লাগছে না, আচ্ছা যাই আপনি চান টান করে আসুন আমি তো খেয়ে দিয়ে এসছি আমার কোনো অসুবিধে নেই, আমাদের ছাতের ঘরে গানের ঘর সে কার্পেটে পুলকা প্রায় শুয়েই পড়েছেন, এবং আস্তে আস্তে গরম গ্রীষ্মকাল পাঞ্জাবিটি খুলে রেখে দিয়েছেন, রেখে গেঞ্জি পরতেন হাত মানে একরকম গেঞ্জি হয় না স্যান্ডো নয়
1: ফতুয়ার মতো,
0: সেই সেই রকম গেঞ্জি এটা পরে ওই রকম ফর্সা লোক লাল হয়ে গেছে গরমে এপাশ ওপাশ ফিরছেন আর আমি বসে আছি চুপটি করে, বাবা খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে এলেন, সে কি গান হলো জানেন তৈরি
1: বলুন,
0: আমি যখন পুতুল নিয়ে খেলি তুমি বলো পড়ো পড়ো পড়ো।

0: এইসব কথা থাকে না তো মনে, যখন মাগো ভাইকে আদর করো। সন্ধ্যেবেলায় গান শেষ হলো, নির্মলা পিসির গান। নির্মলা পিসি এইলেন, এলো, এসে ডেকে গান তোলানো লাগো, অনেক ঘটনা আছে, কি আর বলবো।
1: মানে এই গান কি তখন এই যে আপনি সামনে বসেছিলেন, এই
0: আমার সামনে তৈরি, হ্যাঁ আমার সামনে তৈরি, প্রকারে সাংঘাতিক সাংঘাতিক লেখা আছে, আমি মানে পরপর ভুলে যেতে পারি, আমার খুব প্রিয় লেখা সেগুলো, যেমন খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী,
1: স্ত্রীছবিতে,
0: এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মৌনও পড়াও, তোমাদের কোনটা আসল কোনটা নকল তোমরা নিজেই জানো না, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না,
1: স্ত্রীছবিতে,
0: স্ত্রীছবিতে সৌমিত্রবাবুর মুখে, মানে অতুলনীয়, মানে তুলনা করা যায় না কি লেখা।
1: একটা ঘটনা,
0: হ্যাঁ বলুন,
1: একটা ঘটনা, যখন পুলক বন্দ্যোপাধ্যায় ওই 10 বছরের বংশী মুচির ছেলে লিখে মান্না দেকে প্রথম দেখান, এই আমাদের তো আসলে একটু ঘাটাঘাটি করতেই হয়, তখন তো মান্না দে
0: লিখেছেন গানটা, তখন বিপি সিং প্রধানমন্ত্রী, আর সেই মন্ডল কমিশনের রিপোর্ট টিপোর্ট বেরিয়েছে, সে গায়ে আগুন দিচ্ছে, সে সাংঘাতিক ব্যাপার হচ্ছে, সারা দেশময় আগুন জ্বলছে, এই ওবিসি টুবিসি নিয়ে ঝামেলা টামেলা হচ্ছে, উনি কোদাইকানালে ছিলেন, কোদাইকানালে সমুদ্রের ধারে বসে লিখে ফেলেছেন, 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে, খুব খুশি হয়েছেন লিখে, সোজা ওখান থেকে তখনকার দিনের বম্বে গিয়ে মান্না দেকে ফোন করেছেন, শুনতে পাচ্ছেন কথা আমার?
1: একদম একদম, আমরা নিবিষ্ট মনে শুনছি।
0: আচ্ছা, মান্না দেকে ফোন করেছেন, মানাও আমি বম্বেতে এসেছি, একটা দারুণ গান লিখে ফেলেছি, এটা কিন্তু আপনি শুট করবেন এবং এই গানটা হিট করবেই। আমাকে বললেন দারুণ খবর, চলে আসুন আজকে খাবেন দুপুর বেলায়। উনি যেরকম অমায়িক লোক, তো পুলক কাকা আনন্দনে আনন্দন মান্নাদের বাড়ি বম্বেতে ভিলা পার্লে, সেখানে গেছেন, গিয়ে বলে বসুন গানের ঘরে বসুন, আন্টিকে ডেকেছেন যে শুনু পুলকবাবু এসে গেছেন, চা ফা দাও আমাদের, আচ্ছা দুপুরে খাবেন, বসে কথা সে কথা হতে হতে বললেন কি লিখেছেন বলুন, পকেট থেকে কাগজটি বার করেছেন খুব আশা নিয়ে, যে দেখুন এটা এটা এই কন্টেম্পোরারি সাবজেক্ট নিয়ে, 10 বছরের বংশী মুচির ছেলে, ব্যাস ব্যাস ব্যাস আর পড়তে হবে না। আমি মশাই প্রেমের গান গাই, আপনি কি সব প্রেমের গান লিখেছেন আমার জন্য, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, হ্যান তেন এরকম, আপনি একটা মুচির ছেলে কোথেকে লিখে নিয়েছেন, এ গান আমি জীবনে করবো না, এই গানটা ভালো লাগলো না আপনার, না না না এটা একটা গানই নয়, এই আর কি মুচির ছেলে নিয়ে গান হয় নাকি, কাজের লোক রাখলাম তাকে, তো সো ওয়াট, মুচির ছেলে কাজের লোক রাখলাম না, রাখলে ঠিক আছে, এই কেন লিখলেন এরকম গান, আপনি ছেড়ে দিন, চলুন খাবেন চলুন। পুলকা তো মেজাজ খারাপ, কোন রকম একটু খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে বম্বেতে আর যা কাজ ছিল সেরে টেরে কলকাতায় ফিরে এসছেন, এসে আমার অফিসে আমাকে তো ছোট থেকে দেখেন কি করছিস তুই, আমি একটু ধূমপান করছিলাম, বলো এই মাদক ছেলে বন্ধ কর ওই সমস্ত, পাশে বসে শোন একটা গান লিখেছি শোন তো কিরম লাগে, বলে আমার কাছে গানটা পড়লে দুর্দান্ত, কি চা খাবি না, চা চলো খাবে, শুধু চা খাবে কেন, আর কি খাবে বলো, একটু মুড়ি খাবো, চলো চলো চলো। ইন দ্য মিনটাইম আমাদের ডিপার্টমেন্টে শ্রীকান্ত দা এসেছিলেন, ফুটবলার, খুব বিখ্যাত ফুটবলার মোহনবাগানের নাকি ইস্ট বেঙ্গলের, মনে নেই আমাদের আগেকার, শ্রীকান্ত পুরো নামটা মনে নেই, খুব নাম করা ফুটবলার ছিলেন, তো শ্রীকান্ত দা বললেন যে আরে প্রভু বসুন কফি খাবেন, কফি পাঠিয়ে দিয়েছেন, খেয়ে দিয়ে বললো তুই আমায় চা খাবি চ, লেখাটা খুব ভালো লেগেছে, তো তুই দেখ মান্নামুখে বললাম আমি শুনলেনি না পুরো গানটা, বললেন যে আমি এই গান জীবনে করবো না, আমি বলে তো আমার এত মন খারাপ হয়ে গেল, আমি তোকে দিই বড় গান তো তুই করিস, আমার খুব ভালো লেগেছে মুকুড়াটা অন্তত, চল দেখি কি করা যায়। বাড়ি গিয়েছি, সুর হয়ে গেছে পট করে। আবার পর বম্বে থেকে মান্না দে এসেছেন, সে বছর বোধ হয় ওনার বাইপাস হয়েছিল, আমেরিকায় ছিলেন, আমেরিকা থেকে ফিরলেন, আমেরিকা থেকে আমার চিঠি লিখলেন যে আমি খোকা আমি এখন অনেক ভালো আছি, এবছর পুজোর গান তুমি একটু ভাবো, এটা অন্যরকম করবো, আমি একটা কোম্পানি করব, ওনার জামাই জ্ঞান দেব জ্ঞানের নামে আমি একটা কোম্পানি করব, করে সেই কোম্পানি থেকে আমার প্রথম গান বেরোবে, মানে ওর কোম্পানির প্রথম অ্যালবাম রিলিজ হচ্ছে তুমি করো আমার জন্য। আচ্ছা, আমি মনে মনে আমি জবাব দিইনি, করেছি তো। বম্বে থেকে এসছেন কলকাতায়, আমাকে ফোন করেছেন, কি খোকা তুমি কি করছো বিকেলবেলায়? আমি কিছু করছি, চলে এসো আড্ডা মারবো। তুমি গেলাম বিকেলবেলা বসেছি, কি ভেবেছো কিছু গান? হ্যাঁ করেছি, একটা দুটো গান করেছি আপনার জন্য, শোনাও তো তুমি কি গান করেছো, কি পড়ো? পড়ো বলতেই আমার মনে পড়ছে যে ওয়ান্স রিজেক্টেড, সেই লেখা, দশ বছরের বংশী মুচির ছেলে, যা থামিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। ছি ছি ছি, তুমি পড়াশোনা করেছো, তুমি একটা মাস্টার্স ডিগ্রি, তুমি মুচির ছেলে করেছো আমার জন্য? আমার ভাল লেগেছে গো শুরুটা, মুচির ছেলে শুরু করে ফেললে, করে ফেললাম। শুনুন আপনি একবার, শোনাও দেখবি কি গান করেছো। হারমোনিয়ামটা নিয়ে শোনালাম, বাহ আরেকবার গাও দেখি। আরো দুবার তিনবার শুনলেন, শুনে টুনে মনে একটু ভালো লাগছে বেশ শুনছি, আমি গাইব ওই গান। এখন গাইবেন তো পরে, আগে পুলক কাকাকে ফোন করে বলুন। তো ভাইপোকে ডেকে পাঠিয়ে, ফোন তো তখন মোবাইল নেই, কালো ফোন, সে এনে কানেকশন, পুলকবাবু আপনার এই লেখাটা খোকা দারুণ সুর করে ফেলেছে, আমার ভীষণ ভালো লেগেছে, আমি এটা গাইব এবার। এই হচ্ছে বংশীর ইতিহাস। সে গান মার মার কাট কাট, মানে তখনকার দিনে 100,000 ক্যাসেট বিক্রি হয়েছিল,
1: তাই তো।
0: তারপরে একটা অ্যালবাম করেছিলাম, সেটা চলেনি বিশেষ, বাবা মেয়ের গান, মান্না দে এবং মান্না দের মেয়ে সুমিতা দি, দুজনকে নিয়ে আটখানা গান, খুব সুন্দর লেখা পুলক কাকার, এত যত্ন করে লিখতেন, এবং অদ্ভুত অদ্ভুত একটা, তখনকার দিনে বাঘ আর ভাল্লুক, মানে গৌরীন্দ্র আর পুলক বন্দ্যোপাধ্যায়, অনেক সাধারণ মানুষের থেকে অনেক উঁচু দরের মানুষ, বিভিন্ন ধরনের লেখা লিখতেন, ভালো লাগে। মানে বাবার গান তো প্রচুর পুলক কাকার লেখা, এমন এমন মানে দৃষ্টান্ত, সেগুলো এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মন তাই ভাবছি কি জানি কি হয়, মাস দিয়ে পুরো একটা মেয়ের মনের কথা
1: বুঝিয়ে দিলেন একদম। আসলে কাব্যধর্মিতার সঙ্গে ভীষণ স্মার্ট লিরিক,
0: কাব্যিক ছিলেন পুলকার, লেখার মজাটা ছিল কাব্যধর্মী, আপনি যেটা বলে ধরেছেন একদম ঠিক, এবং ওজনটা খুব বেশি ছিল, খুব ওজনদার লেখা, মানে সে ভেসে থাকা এক এক রকম লেখা থাকে না চটকদারি, সেরকম নয়, খুব খুব খুব ওজনের লেখা, ভাবতে হবে মানুষকে।
1: দাদা, এই যে আপনি গানটির উল্লেখ করলেন, আমার সঙ্গে আমার সহ উপস্থাপিকা রয়েছেন এমিলিয়া, এমিলিয়া
0: শোনা যাচ্ছে না, দাঁড়ান বলুন। হ্যাঁ বলুন।
1: এই যে গানটির কথা আপনি বললেন, আমার সঙ্গে আমার সহ উপস্থাপিকা এমিলিয়া রয়েছে, ওর একটা ছোট্ট বিষয় একটু আপনার কাছে বলার আছে।
2: হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই এক বৈশাখে দেখা হলো দুজনায়, এই গানটা গৌরীপ্রসন্ন মজুমদারের সূর্য ডোবার পালা লেখার পরে একরকম প্রত্যুত্তরে লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়?
0: না না না, কোথায় সূর্য ডোবার পালা, কোথায় এই সূর্য ডোবার পালার সময় আপনার জন্ম হয়নি, আর এক বৈশাখে যখন আপনি তখন বড় হয়ে গেছেন, বিলম্বিত লয়ের গান, সে পরে অনেক পরে, আর সূর্য ডোবার পালা আপনি
1: ইন্দ্রাণী,
0: আপনি জন্মানি না
1: ইন্দ্রাণী ছবিতে,
0: ইন্দ্রাণী ছবিতে আপনি জন্মেছিলেন, জন্মানিনি, চিন্তা করে দেখুন, বা জন্মে থাকলে এবারে এইটুকুনি কোলে কোলে ঘুরে বেড়াতেন, তার সঙ্গে প্রত্যুত্তরের কোনো ব্যাপার নেই।
1: আচ্ছা,
0: সাংঘাতিক লেখা বই, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি জানি কি হয়। সাংঘাতিক লেখা
1: আমি বলতে শুরু করলে তো সন্ধে ছটা বেজে যাবে, পুলক কাকার সম্বন্ধে এত কিছু বলার থাকে। আমরা গানগুলো শুনি আপনার সঙ্গে, আরো যে গান খেলা ফুটবল খেলা সেই গানও আমরা শুনবো। আর
0: খেলা ফুটবল খেলা ওনার লেখা নয়, খেলা ফুটবল খেলা ওনার লেখা নয়, সত্য বন্দ্যোপাধ্যায়,
1: সত্য বন্দ্যোপাধ্যায় লেখা। তাও ঠিক।
0: আমরা লেখা হচ্ছে একটা দারুণ অ্যালবাম, এটা বলে শেষ করি, সাংঘাতিক লেখা, সাংঘাতিক মানে পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবনের একটা সেরা অ্যালবাম আমি বলবো, মূল্যায়ন হয়নি। আমি তো করেছিলাম, খুব ভালো কাজ করেছিলাম মনে করি আমি, আর মান্না দে সাংঘাতিক গিয়েছিলেন, সে অ্যালবামটার নাম আমি দেখেছি।
1: আচ্ছা,
0: HMV থেকে বেরিয়েছিল, আমি দেখেছি। একটা মানুষ মান্নাদের বৈশী সত্তরের কাছে, সত্তর পঁচাত্তর বছর বয়সের একটা মানুষ, বা সত্তর পঁয়ষট্টি থেকে সত্তরের বয়সের মানুষ, সে ছোট থেকে কি কি দেখেছে,
1: আচ্ছা
0: কলকাতাকে কিভাবে দেখেছে, সেই প্রত্যেকটা ধরে ধরে লেখা পুলক কাকা। এবং শেষ করেছেন, আমি দেখেছি, সন্তান ফেলে রেখে চলে গেছে কালের মা, আদালত দিয়ে গেছে আইনের হুকুমনামা, সন্তান কার কাছে থাকবে। আমি দেখেছি আধুনিক কোনো ঘরে মা বাবার কোনো ছবি নেই, শুধু দামি দামি পানীয়র পাশে কিছু নামি বই এক শোকেসে। অদ্ভুত লেখা, অদ্ভুত লেখা, অদ্ভুত লেখা। যাই হোক, ভালো করে চালান পুলক কাকার গান।
1: নিশ্চয়ই,
2: সারা জীবনের গান আমাদের সবকটাই প্রিয় এই অ্যালবামের। আপনার প্রিয় গান সারা জীবনের গান,
1: সেইটা আমরা, সেইটা দিয়ে আপনার এই ইন্টারভিউ পর্বটা আমরা সাম আপ করবো। আপনি আপনার একটা প্রিয় গান বলুন সারা জীবনের গান থেকে।
0: আমার আমার শুধু নয়, আমার শুধু নয়, আপামর বাঙালি যে যেখানে আছে, প্রথম গান শেষ গান সবাই জানি, মা মা গো মা আমায় চিনতে কেন পারছো না মা। কিন্তু যে গান, যারা গান বুঝে জানি, যারা উপলব্ধি করতে পারে, বলতে গিয়ে চোখে জল আছে আজকে, সে গান হলো মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, কত কিছু বাকি রয়ে গেল।
1: দাদা আমাদের প্রণাম নেবেন, আপনি খুব ভালো থাকবেন, আপনাকে আমাদের অনেক শ্রদ্ধা প্রণাম, আবার কখনো কথা হবে। নমস্কার,
0: নমস্কার, হ্যাঁ।

0: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
1: আমরা এমিলিয়া যেটুকু সময় আমরা শ্রদ্ধেয় শ্রী সুপর্ণকান্তি ঘোষের কথা শুনলাম, মানে মনে হচ্ছিল না একটা অন্য দিগন্ত, একটা অন্য জগতের কথা যেন শুনছি। কারণ এই সৃষ্টিশীলতা, এবং শুধু সৃষ্টিশীলতা বলবো না, এই সৃষ্টিশীল মানুষদের মধ্যেকার এই একটা অনন্য অপূর্ব সম্বন্ধ, তার কথা আমরা শুনছিলাম। এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের যে লিরিক, সেই লিরিকের কথা উনি বলছিলেন, এত বৈচিত্র্য, এত এত যে জিনিস নিয়ে কেউ ভাবতে পারেন না। মান্না দে রিজেক্ট করে ফেলে দিয়েছিলেন, যেটা আবার একটা গান হয়েছে, সেই মান্না দেই কয়েক মাস বাদে তিনি বললেন এটা অসাধারণ, আমি তো গাইব এটা। এরকম আসলে আজকের পরিসরটা বোধহয় নিতান্তই কম, তবু আমরা বারবার ফিরে যাব তার সৃষ্টির কাছে। মেঘলা ভাঙা রোদ উঠেছে গানটার কথা বলছিলেন সুবর্ণবাবু, আমরা সেই গানটা শুনি।

0: নামের একটা মা।
1: দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম, অবশ্যই পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, নচিকেতা ঘোষের সুর। আর একবার ভূপেন হাজারিকা জিজ্ঞেস করেছিলেন মান্নাদেকে যে তিনি এত সুন্দর করে কি করে গান গান, তখন তার উত্তরে মান্নাদে বলেছিলেন যে এই জীবনে পুলকের জন্ম না হলে মান্নাদেরও জন্ম হতো না, হাসতে হাসতে বলেছিলেন। এবং মান্নাদের গান মানে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেই মান্নাদের কথা মনে আসবে এবং বারবার মান্নাদের নানা গানে আমরা চলে যাব।
0: এমিলিয়া, একটা কথা তোমায় বলি, এফএম এর শুরুর দিকে মানে তখনও আমরাও মানে ওই স্কুল কলেজে পড়ি, আমার মনে আছে মান্নাদেকে এখানে আনা হয়েছিল, তখন 10টা থেকে 12টার 2 ঘন্টার অনুষ্ঠান হতো রাত্রে আজ রাতে, এবং 12টার পরেই অন্য অনুষ্ঠান থাকতো। সেদিন অনুষ্ঠান এক্সটেন্ড হয়েছিল 12টা 40 অবধি।
1: আচ্ছা,
0: এবং মান্নাদেকে যে এখন জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি তো যা গান গেয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের সংখ্যা তো সেখানে অনেক বেশি, মানে এটা কেন বা কি, মানে প্রশ্নটা শেষ হলো না জানো। মান্নাদে অত্যন্ত রেগে গেলেন, মানে এটা একটা প্রশ্ন, কার গান গাইবো আর কার গান গাইবো পুলক ছাড়া, মানে রীতিমতো উত্তেজিত হয়ে, মানে এটা নিয়ে যে মান্নাদে এবং পুলক বন্দ্যোপাধ্যায় মানে কোথাও যেন ওর পরের যে উত্তর ছিল সেখানে ওনার এটাই বক্তব্য ছিল, এটা সমার্থক, মানে কোথাও গিয়ে মানে এক বিন্দুতে মিলে যায় এই দুটি নাম। হ্যাঁ বল।
1: এবং এরকমও শোনা যায় যে যখন পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান মান্না দে গায়

0: তখন দুজনে দুজনকে চিনতেন না। এটি বিখ্যাত মিউজিক রেকর্ডিং কোম্পানি, সেখান থেকে দুটি গান পাঠানো হয় নির্বাচনের জন্য, এবং মান্নাদের ভীষণ পছন্দ হয় সেই দুটো গান, তিনি গাইলেন। সেই গান দুটো ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং তারপরে এই যে মানে এই যে প্রশ্নটা, এবং সেই প্রশ্নে মান্নাদের মনে হয় যে এটা কোনো প্রশ্নই নয়, এই যে ব্যাপারটা, তার আগে কিন্তু ওই যে বলে না যে ঠিক জহুরি জহরটা চিনে নেন, ঠিক সেই রকমভাবেই দুটি গান যেটা সিলেক্টেড হয়েছিল সেই রকমই মানে মান্নাদের গিয়েছিলেন, তখন চিনতেনও না। আর আরেকটা কথা মনে পড়ছে যে খুব খেলা দেখতে ভালোবাসতেন পুলক বন্দ্যোপাধ্যায়,
1: এবং এরা সবাই ফুটবল পাগল ছিলেন
0: ভীষণ, এবং তিনি মোহনবাগানের সমর্থক ছিলেন। তো একদিন হয়েছে কি যে এরকম একটা খেলার মাঠে গিয়ে খেলা দেখছেন, এইরকম একটা সময় একটা গান মাথায় চলে আসে এবং হঠাৎ করে লিখে ফেলেন, সেই গানটা মনে আসে এবং লিখে ফেলেন। আমরা সেই গানটা এখন শুনি বান্দা।
1: বেশ, আজকে অনেক গান শুনবো, মানে যেটুকু সময় আছে আমরা যতটা পারবো গানই শুনবো।

0: আমরা গান শুনছিলাম, আমাদের এক বন্ধু ফোনে এসেছিলেন, সায়ন। সায়ন অত্যন্ত ভালো লাগার কথা জানালেন, আমরা শ্রী সুবর্ণকান্তি ঘোষের যে সাক্ষাৎকার আজকে শুনলাম সেই প্রসঙ্গে, এবং ওনার প্রতি তা সায়নের অসীম শ্রদ্ধা সেটাও জানিয়েছেন। একটা জিনিস এমিলিয়া যেটা সবাই বলেন, সায়নও সেটা উল্লেখ করলো, যে পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা বিশেষত্ব ছিল সুর শুনে, মানে সুর শুনেই উনি কথা বসিয়ে ফেলতে পারতেন।
1: সে কথাতেও আসবো আমরা, কারণ শুধু সুরটা শুনে তারপরে কথা বসিয়েছেন, এই ঘটনাটি বহুবার ঘটেছে এবং সেই রকম ঘটনা যেটুকু জানতে পেরেছি সেই গানেও আসবো। তবে তার আগে তুমি যে গানটার কথা বলছিলে, সুপর্ণকান্তি ঘোষ নিজেও বলছিলেন যে নির্মলা মিশ্রের সেই

0: বিখ্যাত গান আমি যখন পুতুল নিয়ে খেলি, সেই গানটি শুনবো। আর তার সঙ্গে যে দুটি গান যখন পুলক বন্দ্যোপাধ্যায়কে মান্না দে চিনতেন না, গান নির্বাচন করেছিলেন পরে বন্ধুত্ব সখ্যতা, সেই দুটি গান ছিল আমার না যদি থাকে সুর এবং জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই।
1: এবং দেখো এই আমার না যদি থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ফুল তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। কোথায় যেন মান্না দে আর পুলক বন্দ্যোপাধ্যায় সম্পর্কটা ঠিক এরকমই হয়ে গেল, মানে একে অন্যের পরিপূরক, তাই না? একদম।
0: এবং সেই গানের মানে দুটো গানই শুনতে ইচ্ছে করছে কিন্তু সময় সীমিত, তাই তার মধ্যে যে কোনো একটি গানকে আমাদের বেছে নিতে হবে। আপাতত নির্মলা মিশ্রের কণ্ঠে
1: আমি যখন পুতুল নিয়ে খেলি, সেই প্রখর গ্রীষ্মের দুপুরে চিলেকোঠার ঘরে ঘরমাক্ত কলেবরে যে গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর ছোট্ট সুপর্ণকান্তি তখন সামনে ছিলেন।

0: করো।
1: আমার না এই কথাটা মানে এই গানটার প্রসঙ্গে সুপর্ণবাবুর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল কোথাও যেন ওই যে ছোট্ট একটি ছেলে সামনে রয়েছে, একেবারেই শিশু অবস্থা বললেন, তখন হাফ প্যান্ট পরারও আগের বয়স, তো কোথাও যেন আমার মনে হচ্ছে গানটা শুনতে শুনতে ওই যে শৈশব, সেই শৈশবের যে একটা অনুষঙ্গ পুলকবাবু সেইটা তার মনে নিয়েই গান লিখেছিলেন। আমরা এমিলিয়া, আমরা তো প্রচুর গল্প আজকে নিয়ে বসেছি, তাই তো?
2: একদম।
1: এবার কোন গল্পে যাবে বলো?
2: না, তার আগে প্রমিস যেটা করেছিলাম, আমরা দুটোর মধ্যে একটা গান অন্তত শুনবো, যে গানটাতে দুজনে দুজনকে চিনতেন না অথচ সারা জীবনের সেই অটুট বন্ধুত্ব আমরা

একবার মান্না দে আর পুলক বন্দ্যোপাধ্যায় গাড়ি করে দুজনে একসাথে বাড়ি ফিরছেন। তো মান্না দের আস্তে আস্তে গাড়িতে একটা ঠুংরি গুনগুন করছেন শ্যাম ঘুঙ্ঘটকে পটগুলো কৃষ্ণচন্দ্র দের কাছ থেকে শেখা। হঠাৎ মান্না দে বলে বসলেন যে এই রকম একটা গান লিখুন তো মশাই। পথে যেতে যেতে গানের কথা চলে এলো পুলকবাবুর মনে। ততক্ষণে তারা শ্যামবাজার পৌঁছেছেন। পুলকবাবু কি বললেন যে গানটা এসে গেছে মশাই, নেমে পড়ুন, এক্ষুনি নেমে পড়তে হবে। এবং নেমে পড়ে একটা কাছেই খুব বিখ্যাত একটি সঙ্গীত শিক্ষায়তন আছে আমরা জানি, তো সেখানেরই একটি ঘর চেয়ে নিয়ে তৈরি হলো গান। হারমোনিয়াম আর খাতা পেন নিয়ে বসে পড়লেন দুজন। সেই যে গানটা তৈরি হয়েছিল সেই গানটা হচ্ছে ললিতা গো ওকে আর চলে যেতে বল না। সেই গানটা আমরা শুনি বরং।

0: আমাদের সঙ্গে আজকে ফোনে লাইভে থাকার কথা ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের পুত্র শ্রীপিয়াল বন্দ্যোপাধ্যায়, কিন্তু অসুস্থতার কারণে তিনি সেটা পারেননি। তিনি আমাদের একটা রেকর্ডেড তার ভার্সন আমাদের দিয়েছেন। আমরা যদিও রেকর্ডিংটার লেভেল একটু লো, একটু আমরা তাও চেষ্টা করব সেটি শুনতে, কারণ বাবা হিসেবে কেমন ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় ছোট্ট করে হলেও সে কথা জানিয়েছেন তিনি।
1: জগতের লোক ছিলেন, উনি বিভাগ যুগের অভিনেতা ছিলেন এবং আমাদের বাড়িতে অনেক শিল্পীরা আসতো দাদুর কাছে। দাদুর নাম কান্তিভূষণ
2: বন্দ্যোপাধ্যায়।
1: সেই সেই থেকেই বাবার আর কি এখানে গানের সঙ্গে যুক্ত আর কি। তারা সব আসতো, সব বিভিন্ন লোকেরা, সুশীল মজুমদার, কিরণ বসু, সব দাদুর বন্ধুরা ছিলেন, তারা সব আসতো সেখান থেকেই। তারপর বাবা ছোটদের ম্যাগাজিনে কবিতা লিখতেন, হ্যাঁ লিখে তারপর আস্তে আস্তে আমার পিসুমশাই সরোজ মুখোপাধ্যায় ওনার ছবিতে প্রাণ লিখলেন, অভিমান ছবিতে, সেই প্রথম ছবি। রামচন্দ্র পাল, বম্বের রামচন্দ্র পাল মিউজিক ডিরেক্টর ছিলেন, সেই থেকেই শুরু। তারপর পরপর পরপর সব ছবি করে গেছেন, তারপর এটাই শুরু আর কি। তারপর বিভিন্ন শিল্পীর গান, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে কান্না গান করেন, তারপর লাস্টের দিকে যারা এখনকার শিল্পী যারা কমল কুমার সানু, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, সোনু নিগম, এদের পর্যন্ত গান করে গেছেন, 50 বছরের উপর গান করে গেছেন উনি।
2: একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি যখন মানে

0: এই যে লিখতেন, লেখার প্রতি কি অবসেশন ছিল? মানে এমন কি দেখেছেন কখনো যে মানে রাতের পর রাত লিখছেন, বা কোনো একটা গানের লাইন নিয়ে নাওয়া খাওয়া ভুলে সেটা নিয়েই মানে মশগুল হয়ে আছেন, এরকম কোনো
1: স্মৃতি মনে পড়ে? সেরকম হয়েছে, সেরকম হয়েছে, সেরকম হয়েছে, করেছেন, সেরকম গানও করেছেন। আবার অনেক সময় হয়েছে কি, মানে যে সিচুয়েশনে গান ছিল সেই সিচুয়েশনেও গান লিখেছেন, আবার বিপরীত সিচুয়েশনেও গান লিখেছেন। যেমন খেলার মাঠে মাঠেও গান লিখেছেন, জীবনের গান লিখে তো গাই একদম বিপরীত সিচুয়েশন। তারপর এক রেস্টুরেন্টে কিভাবে অভিজাত রেস্টুরেন্টে লিখেছিলেন রঙ্গিলা বাসী থেকে রাখি, এরকম করেছেন। আবার সিচুয়েশন অনুযায়ী, যেমন আকাশের মানে ট্রেনে করে আসছিলেন পূর্ণিমা রাত, এখানে এয়ার হোস্টেসের সঙ্গে চাঁদের তুলনা করে লিখেছিলেন, ও চাঁদ সামনে রাখো যোজনা, এরকম ভাবে সব গান লিখেছিলেন।
0: আচ্ছা, আপনি বাবা হিসেবে কেমন দেখেছেন, মানে কেমন ছিলেন বাবা হিসেবে? কি খুব স্ট্রিক্ট নাকি খুব?
1: বাবা হিসেবে, বাবা স্ট্রিক্ট মানে বাবা যখন বাবা তখন বাবা, যখন গীতিকার তখন গীতিকার, মানে যখন বাবা আমাকে নিয়ে পড়াতে বসতেন বা আমার সঙ্গে বাবার সঙ্গে খেলা দেখে দেখেছি, মাঠে খেলা দেখতে গেছি, বিভিন্ন খেলা দেখতে গেছি, এসবও হয়েছে। বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও গেছি, এগুলোও আছে।
0: বেশ, আজকে আপনাকে আর আমরা বেশি কথা বলবো না, সেটা ভালো নেই।
2: আমরা শুনছিলাম পিয়াল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অসুস্থ অবস্থাতেও তিনি একটু কথা বলেছেন পুলক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। এমিলি, আমরা কি এবার কোনো গল্পে যাব নাকি?
3: হ্যাঁ, মানে চড়োয়ার ঝুমকো থেকেও কিন্তু ওই একই রকম ভাবে পার্টিতে এক সুন্দরীর ঝুমকো কানের দুল, মানে ঝুমকো কানের দুল পড়ে যায়, এবং সেটা যখন খুঁজে পান, সেটা কুড়িয়ে তার হাতে দিতে দিতে তার মাথায় যে গানটা এসেছিল সেটা

0: থেকে দিয়ে কী হবে, মানে একটা বাচ্চা ছেলে আর কদিন পর মানে ছদিন বাদে ম্যাট্রিক পরীক্ষার টেস্ট, তাও গিয়েছিলেন। তো সেখানে পুলক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে নাম বললাম, নাম শুনেই রামবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, অস্ফুটে শপথোক্তি করে বলে ফেললেন এত ছোট বয়সে কে দিয়ে কি হবে। এবং তারপরে মানে এত ছোট বয়সে এত ম্যাচিওর গান লেখার সম্ভব সেটা কখনো মাথাতেই আসেনি তার। এবং তিনি মুম্বাইতে কাজ করা একজন মানুষ, একজন সুরকার রামচন্দ্র পাল। তারপরে শোনা যায় যে তার সামনে বসেও গান লিখতে হয়েছিল এমনও নাকি শোনা যায়। আমরা ওই ও চাঁদ সামলে রাখো জোছনাকে এটা বিমান সেবিকার সৌন্দর্য দেখে লিখেছিলেন। এবং আরেকটি গান যেটা জড়োয়া ঝুমকো থেকে, তার মধ্যে একটি গান আমরা
1: ও চাঁদটা আমরা শুনব। আর আরেকটা ছোট্ট কথা বলি, এই যে তুমি বলছো না ওর সামনে বসে, মানে সুরকারের সামনে বসে যখন গান লিখতাম, মানে সেটাও তো খুব ইনস্ট্যান্ট একটা ব্যাপার। আমাদের বন্ধু সুনীত সিংহ ফোন করেছিলেন, উনি এ বিষয়ে একটা ছোট্ট ঘটনার উল্লেখ করলেন যে পুলকবাবু পুরীতে গিয়েছিলেন, তো পুরী থেকে সবে উনি সকালবেলায় এসে পৌঁছেছেন। তো এসে পৌঁছেই দেখলেন যে ওনার বাড়ির সামনে মানে কোনো একটি প্রোডাকশনের একজন মানুষ খুব হন্যে হয়ে ঘুরছে। তো উনি তখন জিজ্ঞেস করতে বললেন যে না, আমি আসলে আমার নতুন একটা ছবি আমার আসছে। তো যিনি তার সুরকার ছিলেন তিনি হঠাৎ, মানে যিনি তার লিরিসিস্ট ছিলেন তিনি হঠাৎ করে ছেড়ে চলে গেছেন, তো আপনাকে যে করে হোক এটার কাজটা করে দিতে হবে এবং এক্ষুনি, মানে সকাল 10টার মধ্যে করতে হবে, শ্যামল মিত্র আসছেন। তো কিছু করার নেই, পুলকবাবু সেই মুহূর্তে ওই অবস্থাতেই, মানে সারা রাত ট্রেন জার্নি করে ফিরেছেন, এসেই উনি বসে গেলেন, শ্যামল মিত্র এলেন। এবং যে গানটা তৈরি হলো, তুমি মানুষকে দিয়েছিলে, ছবিটির নাম অন্য মাটি অন্য রং, এতে অসাধারণ একটা হিট গান হয়েছিল। তো এই যে ইনস্ট্যান্ট যেটা উনি করতেন, সেটা এত তার প্রভাব সুদূর প্রসারী মানুষের মনে যে আজও, এবং আজ কেন, আমার তো মনে হয় আগামী আরও 50-70-100 বছরেও পুলক বন্দ্যোপাধ্যায় একটি চর্চার বিষয় হয়ে থাকবেন।
0: প্লেনের উইন্ডো সিটে বসে ন্যাপকিনে সেই যে লেখা গান, ও চাঁদ সামলে রাখো জোছনাকে।

0: আমরা গান শুনছি, শুনতে শুনতে মনে হচ্ছে কিছুই শোনা হলো না, মানে সেই সমুদ্রের কাছে গিয়ে এক ঘটি জল তুলে যেমন মনে হয় কিচ্ছু নেওয়া হলো না, কি আর করলাম। যখন মানে ফেরার দিনে যখন ওই ঝিনুকের পুঁটলিটা হাতে নিই মনে হয় কিছুই তো নেওয়া হলো না, ঠিক সেই রকমই আজকে একটা। কিন্তু একটু হেমন্ত মুখোপাধ্যায় প্রসঙ্গে আমাদের না গেলেই নয়, সে প্রসঙ্গে আসবে মিলিয়ে একটা গল্প দিয়ে। আমি শুধু তার আগে ছোট্ট করে একটা কথা বলি, বনশ্রী সেনগুপ্তের একটা সাক্ষাৎকারে সাম্প্রতিক পড়ছিলাম, উনি বলেছেন যে পুলকদার কাছে প্রথম গেলাম, মানে পুলকবাবুর কাছে প্রথম গেলাম এবং উনি কি নিজের আগ্রহে যত্ন করে আমাকে নিয়ে গেলেন মান্নাবাবুর কাছে। মান্নাদাকে গিয়ে বললেন যে ও খুব ভালো গাইছে একটু শুনে দেখুন, মান্নাদা শুনলেন, তিনি আমার সাথে রেকর্ডিং করতে রাজি হলেন। বনশ্রী সেনগুপ্ত বলেছিলেন যে আমার না পরে অনেক ভেবেছি ওনার কী স্বার্থ ছিল, মান্নাদের মতন একজন মানুষের সঙ্গে আমার মানে আমাকে আলাপ করিয়ে দিচ্ছেন, আমি তখন অনামী নতুন একজন শিল্পী। তো বলছেন আসলে এটাই মানুষটা, মানুষটা এটাই যেটা আজকে সুবর্ণবাবু বারবার বলছিলেন। চলো আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গল্পে যাই।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে পুলক বন্দ্যোপাধ্যায় একদিন গেছেন এবং হেমন্ত মুখোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই খুব স্বভাবতই বলেছেন যে কতদিন পরে এলে পুলক, একটু বসো। এবং আমরা জানি সেই গানটার কথা, এখন যে গানটা শুনবো হেমন্ত মুখোপাধ্যায়,
0: মানে এই যে দেখো কতদিন পরে এলে একটু বসো,
1: এই সহজ কথাটা
0: এটাকে নিয়ে একটা গান। হ্যাঁ, এবং মানে জানি না, মানে সত্যি তাই, এদের কাছে না ওই যে বলছিলেন সুবর্ণবাবু যে এরা সাধারণের থেকে ছিলেন অনেকটা উঁচুর মানুষ, সে কারণে বোধহয় যে ম্যাজিক টাচটা ছিল, এই একটা সাধারণ বলা কথাকেও এরম একটা কালজয়ী গান করে দিতে পারতেন।
1: এবং জানি না কখন তুমি এই গানটা ছাড়াও,
0: 59 সালের গান
1: এবং এই গানটা ছাড়াও মানে একদম প্রথম দিককার আধুনিক গানের রেকর্ডিং হেমন্ত মুখোপাধ্যায়ের কোনোদিন বলাকারা এবং এই গানটি একই অ্যালবামে ছিল, আর সেই সঙ্গে কত রাগিনীর ঘুম ভাঙাতে ও আকাশ প্রদীপ ছিল।
0: এই গানগুলি
1: একদম প্রথম দিককার হেমন্ত মুখোপাধ্যায় এবং পুলক বন্দ্যোপাধ্যায় জুটি।
0: এই গানটার কথাগুলো ভারী সুন্দর, একটা অদ্ভুত অ্যাবস্ট্রাকশন আছে গানের কথার মধ্যে, আমরা শুনি।

0: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
1: খুব আনকমন একটা গান ইলা বসুর কণ্ঠে, নচিকেতা ঘোষের সুর।

0: আমাদের কথায় কথায় একেবারেই তো সময় প্রায় শেষ, এর পর্বে আমরা চলে এলাম। পুলক বন্দ্যোপাধ্যায়ের মানেই যে ভীষণ সুন্দর, সুললিত এবং ভীষণ কাব্যিক যে গানগুলো আমরা শুনছি, আমরা অনেক পরে 90-এর দশকে জীবনমুখী গান বলেছি, এ গানও ছিল কিন্তু তার অনেক আগে, তার পথিকৃত।
1: তবে আমাদের এই মুহূর্তে একটা জরুরি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের আবহাওয়ার

0: সতর্কীকরণ বার্তা দেওয়ার আছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা, যার গতিবেগ ঘণ্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পুরুলিয়া জেলার বিভিন্ন অংশে, এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। শুনলেন আবহাওয়ার সতর্কীকরণ বার্তা।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গান, খুব অন্য রকম গান, যে গানের মধ্যে একটু দুষ্টুমি আছে, একটু কোথাও প্রাপ্তবয়স্ক ব্যাপার স্যাপার আছে, সে গানও কিন্তু তিনি লিখেছিলেন আর অসাধারণ গেয়েছিলেন শ্রাবন্তী মজুমদার বিবাল স্যারের সুরে।

0: একটা বিচিত্র মানে তার যাত্রা, তার সৃষ্টির পথ
1: দিয়ে পুরো একটা গল্প
0: মনে একদম একদম। সেখানে অবিশ্বাস রয়েছে, সেখানে অভিমান রয়েছে, সেখানে প্রেম রয়েছে। ওই যে সুবর্ণদা বলছিলেন যে মাসের কয়েকটা মাসের নাম দিয়ে শুধু একটা নারীর মনের ভাব তিনি প্রকাশ করে দিতেন, কিন্তু একদম তো আমরা শেষ পর্বে,
1: একদম শেষ পর্বে, এবং আমাদের শেষ গানেও যেতে হবে। আমরা গানটা শুনতে শুনতেই গানটার কথাটা একটু বলি, সেটা হচ্ছে যে এখানে মানে যখন কলকাতায় এসেছেন ওস্তাদ
0: আলী আকবর,
1: তো তখন তিনি আলী আকবর খান বাজাচ্ছেন, তার বোল বাজাচ্ছেন আর শরৎ কোলে তুলে নিয়ে, এবং একটু থেমে পুলকবাবুকে বললেন যে এ রাগ আমারই তৈরি করা, এই রাগে গান লিখুন। এবার সঙ্গে রয়েছেন হৈমন্তী শুক্লা, তারা দুজনের কেউই বুঝতে পারছেন না, কারণ খান সাহেব তার নিজের সুরে গাইছেন, কিন্তু এই যে সুরের চলন তার বাঘ ধরে পুলক বন্দ্যোপাধ্যায় সেদিন খসখস করে পাতায় লিখে ফেলেছিলেন এই গানটি।
0: আর এই গান শুনতে শুনতেই বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম আমি দোলন,
1: আমি এমিলিয়া।
0: পুলক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই আজকের অতিথি আমাদের শ্রী সুপর্ণকান্তি ঘোষকে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রীর অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার সহ বিভিন্ন কাটছাঁটের নির্দেশ তারা পালন করবেন। শিক্ষক ও পুরনিয়োগ এবং সমবায় দপ্তরের বিভিন্ন দুর্নীতির তদন্তের জন্য CBIকে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এন রঙ্গস্বামী পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে তামিলনাড়ুতে নবনির্বাচিত TDK সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বেরুটে প্রধান জাতীয় সড়কে ড্রোন হামলায় কমপক্ষে 8 জনের মৃত্যু। CBSE-র দ্বাদশ শ্রেণীর ফল আজ ঘোষণা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফলাফল ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য, প্রতি কুইন্টালে 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টালে 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড A শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2461 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফয়সলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 260,000 কারোড় রুপে কিসানো কো পে আউট জায়গা ইস পুরে ফয়সলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: 2026-27 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সরকারি বেসরকারি অংশীদার

0: এতে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় জিএমআর নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকার বিমানবন্দরকে বিশ্বমানের হিসাবে গড়ে তোলার কাজ করবে। বার্ষিক 3 কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সার্খেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। 2030-31 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। তবে কনভয়ের আকার কমানো হলেও SPG প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখা হয়েছে। কনভয় নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি ইলেকট্রিক ভেহিকেলস অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন শ্রী মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর কনভয় গাড়ির সংখ্যা অর্ধেকেরও কম করেছেন। এছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সরকারি যানবাহনের ব্যবহার কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছেন এবং সরকারি কনভয় থেকে অপ্রয়োজনীয় যানবাহন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিপেত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথবাক্য পাঠ করান। এছাড়াও উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা শপথ নেন। শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অফ অনার প্রদান করা হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। তারপর তিনি BR আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে পুজো দেন তিনি। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী বলেন, নতুন বিধানসভায় কোনো গোপনীয়তা থাকবে না। তাঁর সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল গণতন্ত্রের এই 3টি শর্ত মেনে চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিতে প্রেক্ষিতে অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে কাটছাঁটের যে নির্দেশ দিয়েছেন সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নতুন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারও তাঁর দেখানো পথেই চলবে।
1: সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চল। খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন।
0: সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাঁকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সবসময় সবরকমভাবে থাকবেন বলেও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। অন্য এলাকার মতোই নন্দীগ্রামের জনগণও যে সমান পরিষেবা পাবেন সে কথাও উল্লেখ করেন তিনি। আগামীকালও চলবে শপথগ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15 মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। লোকভবনে গতকাল মানিকতলার এই বিধায়ককে প্রোটেম স্পিকার বা অধ্যক্ষ প্রতিম পদে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। উল্লেখ্য, রাজ্য বিধানসভা 294টি আসনের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে 21 মে। 293টির মধ্যে 207টি আসনে BJP, 80টিতে তৃণমূল কংগ্রেস, CPIM 1টি, ISF 1টি, আম জনতা উন্নয়ন পার্টি 2টি এবং কংগ্রেস 2টি আসন লাভ করেছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরসভায় নিয়োগ এবং সমবায় দপ্তরের বিভিন্ন দুর্নীতির তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBIকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর শপথ গ্রহণের পর নবান্নে আধিকারিকদের নিয়ে এক বৈঠকে একথা জানান।
2: প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে কয়েকদিনের মধ্যে, আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা CBIকে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম।
0: রাজ্যের 128টি পুরসভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আজ বিধানসভায় শিশু, নারী ও সমাজ কল্যাণ এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন, প্রতিটি পুরসভা ভবনের ভেতরে ও বাইরে CCTV লাগানো হবে।
3: প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের CCTV ক্যামেরা আমার ঘরে থাকবে। কে কখন ঢুকছে, কখন বেরোচ্ছে, অফিস টাইম মেনটেন করা হচ্ছে কিনা বা আর যা যা বিষয়, মনিটরিংটা এতদিন ছিল না, এবার থেকে কিন্তু এই সরকারের মনিটরিং শুরু হবে। মুখ্যমন্ত্রীর সুমন্ত্রী অধিকারীর নির্দেশে এই ডিসিশন।

0: সিনেমা হয়েছে, যে যে পুরসভা এগুলো সিনেমা নিয়ে পেন্ডিং আছে, যেরকম হাওড়া দুর্গাপুর, ইমিডিয়েটলি সেটা অ্যাক্টিভেশনের ব্যবস্থা করা।
1: কলকাতার তিলজলা থানা এলাকার তোপশিয়ার একটি বহুতল আবাসনে গতকালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি আজও উত্তেজনাপূর্ণ। বেআইনি ওই ভবনটি ভাঙার জন্য সেখানে বুলডোজার পাঠানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এলাকাটি ঘুরে রেখেছে। এই বহুতলের কোনো বিল্ডিং প্ল্যান ছিল না বলে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদিনের মধ্যেই বহুতল ভেঙে ফেলার জন্য পুরসভা পুলিশকে নির্দেশ দেন। উল্লেখ্য, বিধ্বংসী অগ্নিকাণ্ডে গতকাল দুজনের মৃত্যু হয়, আহত আরও পাঁচ। সুপ্রিম কোর্টে আজ ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেছে। এই মামলায় সওয়াল করার জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার সময় চাওয়ায় শুনানি মুলতবি হয়ে যায়। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও এন ভি আঞ্জারের বেঞ্চে আগামী 22 মে মামলার শুনানি হবে। এর আগে গত এপ্রিল মাসে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডির তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছিলেন তা অনভিপ্রেত এবং গণতন্ত্রের জন্য অশনির সংকেত। উল্লেখ্য, কয়লা পাচার মামলার তদন্তে গত 8 জানুয়ারি ইডির তল্লাশি চলাকালীন মমতা ব্যানার্জি পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতা থেকে। পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অল ইন্ডিয়া NR কংগ্রেসের এন রঙ্গস্বামী স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষা, ক্রীড়া এবং শিল্পায়ন ক্ষেত্রে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান সিদ্ধান্তের মধ্যে দারিদ্র্যসীমার উপরে থাকা রেশন কার্ডধারীদের 3 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাড়ানো হয়েছে। ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ PPP মডেলে তৈরি হবে নমো ক্যান্সার হাসপাতাল, স্থাপন হবে উৎকর্ষ শিক্ষা কেন্দ্র বা মডেল স্কুল। উল্লেখ্য, পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে NIRC নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেন। লেবাননের বেইরুটের প্রধান জাতীয় সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় আজ কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। সেদেশের স্বাস্থ্যমন্ত্রক এ খবরের সত্যতা স্বীকার করেছে। ইসরায়েলি সেনাসূত্রের খবর, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার একাধিক ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে এই আক্রমণের আগে দক্ষিণাঞ্চলের 6টি গ্রাম খালি করে দেওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছিল। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। 17,68,000 বেশি পড়ুয়া এই বছর পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে 15,07,000 বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। সার্বিকভাবে এবছর পাশের হার 85.20%, ছাত্রীদের পাশের হার প্রায় 89% এবং ছাত্রদের পাশের হার 82.13%। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাত 12টা নাগাদ এই ক্রীড়া প্রশাসক দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ক্যারোতলা মহাশ্মশানে টুটু বসুর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন, আগামীকালও চলবে শপথ গ্রহণ। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন

0: বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে তৎকালীন আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কেওড়াতলা মহাশ্মশানে মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। আজ প্রথমার্ধে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুটু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। একটি প্রতিবেদন।
2: নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সরগরম ছিল রাজ্য বিধানসভা। দীর্ঘদিন পরে লাল কার্পেটে মুড়ে নতুন সদস্যদের স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয়েছিল বিধানসভা ভবন। মুখ্যমন্ত্রীর ঘর ও সংলগ্ন লবি আলাদা করে সাজিয়ে তোলা হয়েছিল ফুলের সাজে। বিধানসভায় প্রবেশ করার আগে গাড়ি বারান্দার সিঁড়িতেই সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। পরে নিজের ঘরে গিয়ে পুজো দিয়ে শপথকক্ষে প্রবেশ করেন। এরপর তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এরপর একে একে শপথ নেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কেরা। 155 জন বিধায়কের শপথ নেওয়ার কথা থাকলেও এদিন 144 জন শপথ নিয়েছেন বলে জানিয়েছেন প্রোটেম স্পিকার। টানা প্রায় 4 ঘন্টা চলে শপথ গ্রহণ অনুষ্ঠান। মাঝখানে দুপুরে ছিল মাছ ভাতে মধ্যাহ্নভোজের আয়োজন। আগামীকালও এই শপথ পর্ব চলবে। শুক্রবার নতুন অধ্যক্ষ নির্বাচন করবেন নবনির্বাচিত বিধায়কেরা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাঁকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সবসময় সবরকমভাবে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নওদা ও রেজিনগর দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলেও আজ বিধানসভায় তিনি নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। রেজিনগরের বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে জানান। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন 15 জন বিধায়ক। দুর্নীতি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্যসহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি নিজেই খতিয়ে দেখবেন। আগামী সোমবার থেকে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর। ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা এবার থেকে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের নথি ওই পোর্টালে আপলোড করা যাবে শুধুমাত্র তাঁরাই ভাতা পাবেন বলেও জানানো হয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। আলু, সবজি, ফলমূল ও অন্যান্য শস্য ভিন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীরা এতদিন হয়রানির শিকার হতেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। আন্তঃরাজ্য সীমান্তে অকারণে পণ্যবাহী গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাঁদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা এমএসপি ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ ভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে এমএসপি ধার্য করা হয়েছে 2,461 টাকা। সুপ্রিম কোর্টে আজ ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেছে। এই মামলায় সওয়াল করার জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সময় চাওয়ায় শুনানি মুলতবি হয়ে যায়। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চে আগামী 22 মে মামলার শুনানি হবে। এর আগে গত এপ্রিল মাসে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডির তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছিলেন তা অনভিপ্রেত এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্য সরকার শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। অগ্নিকাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত 4 সদস্যের কমিটি আজ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শহরের সব অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, কেটে দেওয়া হবে জলের লাইনও। তিনি আরও জানান, তিলজলার ওই কারখানার মালিক শেখ নাসির ওরফে জাফর নিশাদ এবং ম্যানেজার শামীম মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কারখানার ভবনটির নকশার অনুমোদনও ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও। পুরো নগর উন্নয়ন সচিবকে 24 ঘণ্টার মধ্যে ওই অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই ওই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে যান পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী ও পুরসভার আধিকারিকরা। 5টি বুলডোজার ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ করছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে কথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে সিবিআই এ দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে।
3: প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে কয়েকদিনের মধ্যে, আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম।
0: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় হয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলা শাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 3রা এপ্রিল এসএসসির প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরাতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগে আদালত অবমাননার মামলাও হয়। বেতন ফেরানোর নির্দেশ কার্যকর জেলা শাসকদের স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে। সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার পাশের হার 3% কমে হয়েছে 85.20%। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসু শেষকৃত্য আজকে আওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, তৃণমূল সাংসদ মালা রায় প্রমুখ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM গোল্ডে।
3: ১০০.১ MHz AIR FM গোল্ড স্টুডিওর হরি বলছে। এই মুহূর্তে রাত 8:02 হয়ে 5 সেকেন্ড, আর আপনারা জানি টিউন করে রয়েছেন অনেকক্ষণ আগে থেকে, কারণ সময়টা শুধুমাত্র আপনাদের জন্য নির্ধারিত। নির্ধারিত কারণ সময়টা আপনার কথা শোনার, এবং আপনার কথা আমাদেরকে শোনাবেন, আমরাও সেই সঙ্গে উন্মুখ। কিন্তু আজ আমরা স্টুডিওতে কারা আছি সেটা তো জেনে নেওয়া দরকার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তারা জানেন, কিন্তু তবু এই মুহূর্তে যারা টিউন করেছেন 100.1 MHz AIR FM গোল্ড তাদের জন্য বলি, স্টুডিওর এ প্রান্তে আছি আমি কল্পলাল,
4: আমি মল্লিকা। আর কল্পলাল আর মল্লিকার সঙ্গে আপনার কথার এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা বলুন দেখি, আপনারা সবাই স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন তো? নিশ্চিতভাবেই সচেতন। অন্তত 10-20 বছর আগে আমাদের এই বাংলায় যেভাবে প্রতিদিনের জীবন যাপন চলতো, সে তুলনায় এখন মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন, অনেক বেশি অসুখ সম্পর্কে সচেতন, অনেক বেশি প্রতিদিনের আচার আচরণে সচেতন, কিভাবে নিজেকে ভালো রাখা যায়। আর সেই ভালো রাখার নিরিখে আশপাশে বা সারা পৃথিবীতে সাড়া ফেলে দেওয়া যে সমস্ত অসুখ, তার থেকে বাঁচবার জন্য অন্যতম একটা বিষয় হিসাবে আমরা বেছে নিয়েছি আমাদের খাবার দাবারকে। মানে খাবার দাবারটা যেন অবশ্যই স্বাস্থ্যকর হয়, পুষ্টিকর হয় এবং উপযোগী হয়। এখন সেটা করতে গিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ এই শতকের যেটা, সেটা সেই ওবেসিটি, সেই ব্লাড সুগার ইত্যাদির থেকে রক্ষা পেতে অনেকেই কিন্তু ডায়েটিংয়ের পথ নেন। কিন্তু সেই ডায়েটিং বলতে কি বুঝি আমরা, কি করি আমরা, সেটা কি সবসময় খুব বিশেষজ্ঞ দ্বারা নির্ধারিত হয় নাকি নিজেরাই করে ফেলি? আর তাছাড়া এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশেষজ্ঞর তো অভাব নেই, সোশ্যাল মিডিয়া খুললেই আমরা বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন মতামত পেয়ে যাই, আর সেগুলো ফলো করতে করতে আমরা নিজেরাই এক একজন নিজেদের জন্য বিশেষজ্ঞ হয়ে উঠতে পারি। কিন্তু সেটা করতে গিয়ে সবসময় কি আমরা সঠিক সিদ্ধান্ত নিই? আর তাছাড়া যে সমস্ত বাজার চলতি বা সোশ্যাল মিডিয়ায় প্রচলিত যে সমস্ত ধারণা আছে, সেগুলো খুললেই ডায়েটিং সম্পর্কে দেখা যায় তারা এমন সব কিছু কিছু খাবারের নাম বলছেন যেগুলো হয়তো আমাদের মা কাকিমা ঠাকুমারা কখনো শোনেনি, নেই হয়তো সেই জিনিসটা আমাদের দেশের নিজস্বও না। তাহলে ডায়েটিং করতে গিয়ে খরচাটা যায় বেড়ে, এদিকে ডায়েটিং না করলে সুস্থও থাকা যায় না। তাহলে আপনি কি বলছেন, ডায়েটিং মানেই কি দামি খাবার? আজকের প্রশ্ন কিন্তু সেটাই, ডায়েটিং মানে কি দামি খাবার?
3: এবং এটা নিয়ে আমাদের বন্ধুরা বহু রকমের আমাদেরকে পাঠিয়েছেন আর কি, বিভিন্ন যে মাধ্যমগুলো আছে। তবে শুরুতে আমরা বলে দিই যে আমাদের যে বিভিন্ন মাধ্যমগুলো আছে, কোন কোন মাধ্যমে আপনারা আপনার মতামত জানাবেন সেটা হচ্ছে, এক হচ্ছে হোয়াটসঅ্যাপ 9903 05 9992, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই নাম্বারে আপনারা টেক্সট মেসেজও করতে পারেন। এছাড়াও আমাদের FM গোল্ডের যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে গিয়ে আপনি যেখানে পোস্টারটি আছে তার নিচে কমেন্ট সেকশনে আপনি পাঠাতেই পারেন আপনার মতামত, যেখানে অলরেডি আপনারা পাঠাচ্ছেন। এছাড়াও কিন্তু আজ মানে গত কয়েকদিন থেকে আরও একটা মাধ্যম আমরা খোলা রেখেছি,
4: একদম রবিবার থেকেই আপনাদের জন্য খুলে গেছে সেই আদি অকৃত্রিম যোগাযোগের মাধ্যম, সরাসরি ফোন করা 2248 8085 আপনার নম্বর। আর যারা ইতিমধ্যেই ডায়াল করেছেন তাদের মধ্যে একজন দেখি কে আছেন, না তিনি অপেক্ষায় থেকে থেকে আমাদের ছেড়ে চলে গেছেন। আর দেখা যাক এর পরে কোন বন্ধু আসেন, আর ততক্ষণ পর্যন্ত হাতে রয়েছে আপনাদের

0: অসংখ্য মেসেজেস, কমেন্টস। তাহলে চলে যাই সরাসরি সেই দিকে। মনে রাখবেন, ও আবারও ফোনের আলো জ্বলছে, তাহলে দেরি না করে ফোনটা আগে নিয়ে নি, কারণ ফোনটাকে অপেক্ষা করানো যাবে না।
1: একদম তাই।
0: নমস্কার।
2: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই,
0: নমস্কার,
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
1: রমা দি, বলুন।
2: হ্যাঁ, ডায়েট মানেই দামি খাবার, এ ধারণা ভুল। স্বাদ আহ্লাদে পুষ্টি খুঁজে করবেন আর ভুল। ঘরে থাকা শাকসবজি, মুড়ি বা মুরগি ভাজা, মৌসুমি ফল খেলে শরীর থাকে যে সতেজ তাজা। ডাল ভাত আর সবজি চচ্চড়ি, সস্তা খাবারের গুণ বেশি আছে যে ভুরি ভুরি। কম তেল আর সঠিক পরিমাপ, জল খান নিয়ম করে, সুস্থ শরীর হবে আপনার। যতন নিন নিজ ঘরে, ডায়েটিং হলো সু অভ্যাস, নয় কোনো উপবাস। অল্প খরচেও পুষ্টির হয় সঠিক বিকাশ। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: আপনিও ভালো থাকুন এবং এভাবে ছন্দেই থাকুন, পৃথিবীটাই মানে আমাদের ছন্দময় হয়ে উঠবে আপনার এবং আমাদের সকলের কাছে। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন কে? বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে লিখেছেন। ওই ছন্দে আর কি, আমাদের ছন্দে ছন্দে খুব সুন্দর করে বিষয়টাকে তুলে ধরেছেন। নির্দ্বিধায় বলছি, ডায়েটিং মানেই আদৌ দামি খাবার নয়, স্বল্প খরচে পরিকল্পনা মাফিক হয় খাদ্যাভাসের জয়। প্রভাত ভ্রমণের পর চলতে পারে একটু ভেজানো ছোলা, প্রাতঃরাশে রুটি তরকারি, সাথে একটা পাকা কলা। দ্বিপ্রাহরিক ভোজন বলতে ডাল ভাত সবজির সমাহার, সাধ্যমতো চলতে পারে মাছ ডিম চিকেন সপ্তাহে একবার। সান্ধ্যকালীন আহার মানেই চামুড়ি চানাচুর, রাতের বেলায় স্বল্পাহার, লঘু আইটেম ভরপুর। ফলমূল সাধ্যমতো খাওয়া যথেষ্ট গুরুত্ব সহকারে, পরিমাণ মতো জলপান প্রতিদিন, দৈহিক ব্যায়াম প্রতি ভোরে। বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। বিশেষ করে ওই সান্ধ্যকালীন চামুড়ি চানাচুরের কথা শুনে এখানে কিন্তু মল্লিকার জিভে জল চলে
0: এসেছে। একদম, সারাদিন যেমন কাটুক না কাটুক, সন্ধ্যেবেলার চামুড়িটা যদি মিস হয় তাহলে মনে হয় বড় ক্ষতি হয়ে গেল, দিনটা একেবারে বৃথা গেল। দেখি আমাদের লিসনার কি বলছেন ফোনে। নমস্কার। আবারও তিনি বিচ্ছিন্ন হলেন, ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকি। আর এর মধ্যে আমাদের কমেন্ট সেকশনে যারা এসেছেন ফেসবুকে, প্রথমেই রয়েছেন মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, লিখেছেন কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। SSM সাবেদ আলী লিখছেন, ডায়েটিং মানেই দামি খাবার, এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। সুস্থ থাকার জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস, বিলাসী খাবার নয়। ভাত ডাল শাকসবজি ডিম কিংবা মৌসুমি ফল ফলও হতে পারে ভালো ডায়েটের অংশ। অনেকেই বাহারি খাবারকে ডায়েট ভাবেন, অথচ সাধারণ খাবারেই থাকে প্রয়োজনীয় পুষ্টি। অতিরিক্ত তেল, চিনি ও জাঙ্ক ফুড কমানোই আসল সচেতনতা। পরিমিত খাবার খাওয়া এবং নিয়ম মেনে চলাই ডায়েটিংয়ের মূল কথা। দামি খাবার সঠিক শরীর ঠিক রাখবে এমন নিশ্চয়তা নেই, বরং ঘরের সহজ ও টাটকা খাবার অনেক সময় বেশি উপকারী। ডায়েটিং মানে নিজেকে না খাইয়ে রাখা নয়, বরং সুষমভাবে খাওয়া। তাই স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন সচেতনতা, অযথা খরচ নয়। শুভেচ্ছান্তে SM সাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ।
1: আপনার কথা সূত্র ধরে আমরা কিন্তু আমাদের অনেক বন্ধুদের কাছে টেনে নিই, যেমন বাংলাদেশ, আসাম থেকে আমাদের বহু বন্ধুরা কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করেন। তো এইগুলো আমাদের কাছে দিনের শেষে বড় প্রাপ্তি, দিনের শেষে বলবো না, শুরুতে যাই হোক,
0: সাউথ ইন্ডিয়া বা ওয়েস্টার্ন ইন্ডিয়া, সেখান থেকেও কিন্তু আমরা পাই
1: মেসেজ। একদম তাই,
0: টেকনোলজির এই উন্নতিতে আমরা যে পৌঁছে যেতে পারছি একদম সেই দেশকাল সীমার লঙ্ঘন করে,
1: একদম তাই,
0: এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। দেখে নি এই মুহূর্তে ফোনে কে আছেন। নমস্কার। হ্যাঁ, ফোনটা বারে বারে আমরা
1: যোগাযোগ হয়েও কোথাও যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিই। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন, শুভ সন্ধ্যা আর যে কল্পলাল দাদা ভাই এবং আর যে মল্লিকা দিদি ভাই, নমস্কার জানাই। আমরাও প্রতি নমস্কার জানালাম, শুভ সন্ধ্যা জানালাম। ডায়েটিং মানেই খাবার নয়, বরং বয়স, ওজন, শরীরের রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি পরীক্ষা করে ডাক্তার পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট তৈরি করে। তা মেনে চলা উচিত। আমি যেটুকু জানি সেটা হলো, দিনে প্রচুর জল খাওয়া, সুষম আহার গ্রহণ করা, যেমন মৌসুমি ফল, শাকসবজি, ডিম, ডাল এবং ছোট মাছ ইত্যাদি বেশি পুষ্টিকর পরিমিত খাওয়া উচিত। সেই সঙ্গে চিনি, মিষ্টি, অতিরিক্ত তেল মশলা।

0: ময়দার তৈরি খাবার এবং প্যাকেটজাত খাবার কিন্তু বর্জন করে বাড়ির তৈরি খাবার খাওয়া উচিত। প্রতিদিন অবশ্যই হাঁটা, যোগব্যায়াম করা উচিত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকুন। যাদবেন্দ্র পাণ্ডা জোখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন।
1: সরাসরি ফোনে নমস্কার। নমস্কার,
0: কোথাও বোধহয় একটু,
1: কিন্তু আমরা যে কথা বলছি তার ফিডব্যাকটা আমরা ফোনেও পাচ্ছি, মানে অর্থাৎ কলটা ঠিকঠাকই যোগাযোগ হচ্ছে। দেখা যাক, আর একবার চেষ্টা করি। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
2: মানে ঘরে তৈরি খাবারটাই আমি মনে করি দামি, কারণ বাইরের খাবার মানি সেখানে স্বাস্থ্যর অনেকখানি নষ্ট হয়, আর নিয়মিত ঘন্টাখানেক হাঁটা, এই দুটো করে বেশ ভালো আছি। নমস্কার।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ অনিমেষবাবু আপনাকে। অনেকদিন পরে অনিমেষবাবুর সঙ্গে মানে আমি শুনলাম কণ্ঠ, কারণ হচ্ছে ওনারা তো আমাদের নিয়মিত ফোনে আসেন এবং কথা বলেন,
1: অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন নিঃসন্দেহে। আমাদের পরের কমেন্টে চলে যাই। কাজী আবু জাফর, কাজী আবু জাফর লিখেছেন আত্রাই বাংলাদেশ থেকে। আমার একটি কবিতা দিয়ে শুরু করলাম আজকে চিঠি। উনি লিখছেন, রোজ সকালে বাসায় বসেই আম্মু করেন বাজার, মাছ মাংস দুধ ডিম, মূলো বেগুন কুমড়ো শিম, হাঁকবে সবাই লাগবে কি তার কানটা ঝালাপালা, এভাবেই আমাদের সকাল হয়। এই কবিতায় আছে আমাদের নিত্যদিনের খাদ্য তালিকা, পুষ্টিকর, নির্ভেজাল এবং সহজলভ্য। এসব খাবার খেয়ে আমরা সুস্থ আছি এবং আমাদের ডায়েট কন্ট্রোলে আছে। সবশেষে জসীমউদ্দিনের কবিতার ভাষায় বলি, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়ে। আসুন শহরের বন্ধুরা, শরীরটাকে সুস্থ সবল করে আবার ফিরে যাবেন কর্মস্থলে। আবু কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ। আমন্ত্রণ গ্রহণে তো একদম আমরা ভীষণ আগ্রহী, কিন্তু আমরা সবাই মিলে গিয়ে পড়লে সেটা বোধহয় বেশ সমস্যাই হবে।
0: এবং যে কবিতাটার প্রসঙ্গ তুললেন জসীমউদ্দিনের, তুমি যাবে ভাই আমাদের সাথে, মানে সত্যি কথা বলতে এই কবিতা শোনার পরে সত্যি সেরকম একটা গ্রাম বা সেই রকম একটা পল্লী প্রকৃতির সংস্পর্শে থাকার ইচ্ছেটা তো আমাদের থেকেই যায়। তাই এই ইচ্ছে নিয়েই বোধ হয় আমাদের পরবর্তী সময়ে আপনাদের জন্য অপেক্ষা করে থাকতে হবে।
1: চলে যাই ফোনে। নমস্কার। হ্যাঁ বলুন,
0: কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, বেলঘরিয়া থেকে লক্ষ্মী দি। অনেকদিন পর আমার দিদিদের সঙ্গে কথা হচ্ছে। আমাদেরও দম বন্ধ হয়ে গেছিল আপনাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না বলে।
3: সত্যি দাদা, মনে হয় কি যেন একদিন যেন ভাত না খেলে চলে যায়, আপনাদের ফোন আপনাদের সাথে কথাটা বলে যেন ভালো লাগে না।
1: আচ্ছা ঠিক আছে, ভাত না হয় নাই খেলেন, এবার বলুন দেখি ডায়েটিং করতে গেলে কি কি খেতে হবে।
3: বলছি আমরা ঘরে রান্না খাই, ডাল ভাত, তারপর ওই বাইরের খাবার একদম খাই না, ঝোল মাছের ঝোল ভাত, সবজি তারপরে খাওয়ার পরে ফল ফল, এই আর কি। আমরা তেল মশলা আমরা খুব কম খাই, এতে আমাদের শরীর আমাদের ঠিক আছে, এখন ডায়াবেটিস হয়নি,
0: নিমন্ত্রণ মানে তো একটু স্পাইসি ফুড, তাই না?
1: তুমি কিন্তু বাকি লিসনারদের একদম মানে শুনছো না তাদের কথা, শুধু তেল মশলা খাবার নয়, সঙ্গে কিন্তু ফলটাও খেতে হবে। ঠিক আছে লক্ষ্মীদি, ফলটাও ইনক্লুড করে নিতে হবে। চলে আসি পরের আমাদের কমেন্টে। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, ডায়েটিং মানেই দামি খাবার নয়, সঠিক নিয়মে কম খেয়ে এবং পুষ্টিকর খাবার বেছে খাওয়াই হলো ডায়েটিং। অনেকে মনে করেন বিদেশি ফল বা দামি খাবার ছাড়া ডায়েট হয় না, যা ভুল ধারণা। ভাত ডাল শাকসবজি ডিম ও মাছ দিয়েও স্বাস্থ্যকর ডায়েট করা সম্ভব। তেল মশলা ও অতিরিক্ত জাঙ্ক ফুড কম খাওয়াই বেশি গুরুত্বপূর্ণ। ডায়েটিংয়ের মূল উদ্দেশ্য হলো শরীরকে ফিট ও সুস্থ রাখা। অতিরিক্ত খরচ না করেও ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলা যায়। তাই ডায়েটিং মানে দামি খাবার নয়, বরং সুলভ এবং পরি

0: মিত খাওয়া।
1: বাহ, সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন ছোট্ট করে কিন্তু অনেক খাঁটি দামি কথা আর কি। ডায়েটিং মানে সুষম আহার, ভিটামিন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সঠিক মাত্রায় থাকে প্রাপ্তবয়স্কদের জন্য। এর জন্য দামি খাবারের প্রয়োজন নেই। সাধারণ মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় কম বেশি স্থান দখল করে এইসব খাবার, সেটিকে সঠিক মাত্রায় প্রয়োগ করাই হলো প্রকৃত ডায়েটিং। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে পাঠিয়েছেন।
0: চলে যাব আজকের ফোনে। নমস্কার,
2: আপনি যে ব্যক্তি
0: না তিনি আমাদের হোল্ডে রেখেছেন, কিন্তু আমরা তো হোল্ডে থাকবো না।
1: আর আরেকটা কথা বলুন,
0: আমরা গোল্ডে থাকব।
1: হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বন্ধুদের বলি, অনেকদিন পরে ফোনে না আসার কারণে যেটা হচ্ছে, আপনারা যখন ফোনে আসবেন একটু রেডিও সেটের ভলিউমটাকে মিউট করে দেবেন, তবে আমরা কিন্তু আপনার সঙ্গে ক্লিয়ার কথা বলতে পারবো। তা না হলে ফিডব্যাকটা কিন্তু আপনার মূল্যবান মতামতটাকে পুরো নষ্ট করে দেবে।
3: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: শুনছেন 100.1 MHz AIR FM গোল্ডে, আপনার কথা আপনার কথায়। আজ মল্লিকা কল্পলাল আছে আপনাদের সঙ্গে, আর সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে বন্ধু, কে রয়েছেন?
0: নমস্কার।
1: হ্যালো।
4: হ্যালো।
1: হ্যাঁ,
4: কালকে পুঁই শাক খাবো, চিতো শাক আছে আমার, এগুলো সব আমি বাড়িতে লাগিয়েছি, ব্রাহ্মী শাক, চিতো শাক, কুড়েখাড়া, ডুমুর এবং এই খড় মোচা, এতে যে শরীর এত ভালো থাকে। আমার 74 বছর বয়স, আমি আমি রাস্তায় চলবো তো আমার মেয়ে আমার পেছনে ছুটবে, এবং যে খাবার গুলো খাওয়া হয় আমার বেশিরভাগটাই আমি সব বাড়িতে লাগিয়েছি, অনেক রকম সবজি।
1: আচ্ছা।
4: হ্যাঁ, যেমন কাঁচা আম, আমার 6 টাকা চা আম এসছে। হ্যাঁ, তাই আজকে সজনের শাক এইগুলো খেলে পরে, সজনের শাক খেলে প্রেশার বাড়ে না, মাছ সপ্তাহে 2 দিন খাই আর মাসে 1 দিন মাংস, এতে শরীর খুব ভালো থাকে। আর শাক নানান রকম শাক, প্রতিদিন শাক,
1: হ্যাঁ
4: এইসব শাক প্রতিদিন তো খাবে না, জল জল আমি প্রতিদিন 3.5-4 লিটার মতো খেয়ে নিই। এবং তাই আমরা চানাচুর বলছিলেন না, আমার সন্ধ্যাবেলায় চানাচুর মুড়ি আর তার সঙ্গে শসা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজটা খাই না অন্য কিছুর জন্য, আর চা 1 গ্লাস চা, মানে আমি আগে হরিয়ানার ওধারে থাকতাম, ওই গ্লাসে চা খেয়েছি, এমন হয়ে গেছে মানে 300-350 গ্রাম চা, দুধ চা হোক লিকার চা, যে কোনো চা সকালে 1 গ্লাস সন্ধ্যাবেলায়। ডায়েটিং মানে জলটা তো খেতে হবে, শাক খেতে হবে, আপনার শরীর খুব ভালো থাকবে।
0: বেশ, আমরা একটু আগে বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় বিশেষজ্ঞদের বিভিন্ন মতামতের কথা, আমাদের এটাও তো এক ধরনের সামাজিক মাধ্যম যেখানে আমরা সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি, কথা বলতে পারছি, এবং প্রত্যেকে এখানে যেটা বলছেন সেটা কিন্তু পুঁথিগত বিদ্যা নয়, একেবারে নিজেদের জীবন চর্চার মধ্যে দিয়ে অর্জিত যে অভিজ্ঞতা এবং তাদের যে দীর্ঘদিনের যে অভ্যাস তার ভিত্তিতে, এবং যেটা করে ভালো থাকছেন এটা কিন্তু সত্যি সত্যি কোনো বিশেষজ্ঞের মতামতের চেয়ে কোনো অংশে কম নয়, বরং নিজেদের অভিজ্ঞতায় লব্ধ জীবন সম্পর্কে ধারণা, আর সেটা নিজেদের মধ্যে যে দেওয়া নেওয়া চলছে, আমাদের আমরা শুনছি আপনাদের কথা এবং আমাদের মাধ্যমে অল ইন্ডিয়া রেডিও FM গোল্ডের মাধ্যমে বাকিরাও শুনছেন, মনে হয় কোথাও একটা বিশ্বাস জন্মায়। কারণ এই যে আজকের বিষয়টা বেছে নেওয়া, এই ধরনের একটা ক্যাপশন বেছে নেওয়া, এর অন্যতম কারণ কিন্তু আমাদেরও প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া। আমরা বিভিন্ন সময় যখন ডাক্তারবাবুর পরামর্শ নিতে যাই, এটা একটা এই সময়ের একটা ধরন হয়েছে, যেখানে ডাক্তারবাবুরা যখন লাইফস্টাইল ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যখন প্রেসক্রিপশন করেন পাশাপাশি, তারা বলেন যে পাশের ঘরে একজন ডায়েটিশিয়ান আছেন, আপনার এত ক্যালোরি দরকার, আপনি ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলে নিন, তিনি আপনাকে বলে দেবেন সারাদিনে কী কীভাবে কখন কখন কতটা কী খেলে আপনার এই ক্যালোরির হিসাবটা ঠিকঠাক থাকবে। এবং সেটা করতে গিয়ে যখন আমরা কথা বলতে যাই বিভিন্ন ডায়েটিশিয়ানের সঙ্গে, এটা কিন্তু একটা অভিজ্ঞতা দেখা গেছে যে সমস্ত বিশেষ করে বাদাম জাতীয় এবং শস্য দানা শস্য জাতীয় যে খাবারগুলো আমরা খাই তার মধ্যে যেগুলোর নাম বলা হয় সেগুলো কিন্তু আমাদের প্রতিদিনের আহারে সাধারণত একেবারে মধ্যবিত্ত পরিবারে সেগুলো কিন্তু ইনক্লুডেড থাকে না, সেগুলোকে আলাদাভাবে অ্যারেঞ্জ করতে হয় বা ব্যবস্থা করতে হয়, এবং সেটা করতে গিয়ে আমরা দেখেছি যেটা কখনোই কিন্তু বাজেট ফ্রেন্ডলি নয় বা আমাদের এই যে এরিয়ার আমরা বা যে বলা যেতে পারে যে যে প্রাকৃতিক পরিবেশে আমরা তৈরি হয়েছি বা যে প্রাকৃতিক পরিবেশে আমাদের জন্ম হয়েছে বেড়ে উঠেছি সেখানকার যা কিছু স্বাভাবিক খাবার সেটা কিন্তু যে কোনো অঞ্চলের মানুষের জন্য সব থেকে ভালো উপযোগী হতে পারে। মানে আজকে আমরা যে নিরক্ষীয় বা আমাদের নিরক্ষীয় বলাটা ভুল হচ্ছে, আমাদের যে মৌসুমি বায়ু অঞ্চলের যে আমরা মানুষ সেখানে যে ধরনের শাকসবজি বা ফলমূল থাকে সেইটা যদি একদম আমাদের ধরা যেতে পারে যে একেবারে যেখানে বরফ পড়ে সারা বছর সেখানকার মানুষ যদি খান তাদের পক্ষে সেটা নিশ্চয়ই উপযোগী হবে না। আবার যেখানে সারা বছর বরফ পড়ে সেখানে তারা যে ধরনের খাবার খান সে খাবারটা আবার আমাদের জন্য উপযোগী হবে না। কাজেই সেটা ভীষণভাবে আমাদের এই প্রতিদিনের খাবারটা যেন আমাদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। কাজেই আজকে এখানে দাঁড়িয়ে যদি যারা বলছেন যে বাদামের ওপর বেশি স্ট্রেস দিতে হবে, বেশি বাদাম খেতে হবে, কেউ বলছেন ঘি একদম খাওয়া যাবে না, কেউ ঠিক উল্টো কথা বলছেন ঘিটা অবশ্যই খেতে হবে, কেউ বলছেন মাছ প্রতিদিন খেতে হবে, কেউ বলছেন না প্রতিদিন নয় মাংসটা প্রতিদিন খেতে হবে, এই যে প্রত্যেকটাই কিন্তু প্রোটিন আছে মাছ এবং মাংস বা বাদামে, কিন্তু কোন প্রোটিনটা কার জন্য উপযোগী এইখানে কিন্তু ডিফারেন্সটা আসে। ডায়েটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা যে কার শরীরে কোনটা উপযোগী হবে। কাজেই ডায়েটিং করতে গিয়ে দামের সঙ্গে সামঞ্জস্য শুধু নয় সেই সঙ্গে শরীরের সঙ্গে সামঞ্জস্যটাও রাখতে হয়।
1: তবে প্রপার ডায়েটিংয়ের জন্য অবশ্যই আপনি যে ভেষজ খাবার বা বিভিন্ন রকমভাবে ঘরের তৈরি খাবার খাচ্ছেন ডেফিনেটলি খান, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন আছে, কারণ কতটা পরিমাণ খাবার আপনার শরীরে নিতে পারে, ইনটেক করলে আপনার শরীরের জন্য সেটা ভালো বা কতটা তার বেশি হলে খারাপ কিনা, বা কোন কোন খাবার আপনি যেটা বললে তুমি একটু আগে সেটা কিন্তু অবশ্যই মেনে চলা উচিত। আদারওয়াইজ আপনি যেভাবে চলছেন লাইফস্টাইলটা খুব একটা পরিবর্তন যদি না হয় তাহলে ঘরোয়া খাবার খেয়ে যদি ভালো থাকেন ডেফিনেটলি সেভাবেই চলবেন। আর আমাদের বন্ধুরা তো প্রচুর আসছেন, ফোনেও আসছেন হোয়াটসঅ্যাপেও আসছেন, দেখেন এই মুহূর্তে ফোনে কে রয়েছেন।
0: নমস্কার নমস্কার,
1: যেমন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা, ডায়েটিং মানেই দামি খাবার নয়, এটি একটি প্রচলিত ভুল ধারণা। ডায়েটিং মূলত সঠিক এবং পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যেস যা ঘরোয়া সাধারণ খাবার দিয়েই খুব সহজে এবং কম খরচে করা সম্ভব। দামি খাবারের বিকল্প যেমন আপেলের বদলে পেয়ারা বা মরসুমি ফল এবং ব্রোকোলির বদলে পালং শাক বা স্থানীয় সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে, কাঠবাদাম এবং কাজু বাদামের বদলে চিনেবাদাম প্রোটিনের জন্য খুব সুন্দর এবং সস্তা একটা উৎস। ডায়েট মানে হলো পরিমিত আহার, না খেয়ে থাকাটা ডায়েট নয়, বরং সঠিক সময় সঠিক পরিমাণে খাওয়াটাকেই ডায়েট বলে। বাইরের দামি স্বাস্থ্যকর খাবারের চেয়ে ঘরের সাধারণ ডাল ভাত সবজি অনেক বেশি পুষ্টিকর। পরিশেষে বলা যায় ডায়েট মানে খাবার কমিয়ে দেওয়া বা দামি খাবার খাওয়া নয়, বরং সঠিক সময়ে সুষম খাবার খাওয়া, ভাজাভুজি এবং মিষ্টি এড়িয়ে চলা, ঘরে তৈরি সাধারণ খাবার খাওয়াই হলো স্বাস্থ্যকর ডায়েট। আপনারা সবাই খুব ভালো থাকুন, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছেন।
0: আর একবার সরাসরি দেখে নিই ফোনে কে আছেন। নমস্কার, না এবারেও সেই একই সমস্যা, তাহলে আবার একবার চোখ রাখি আমাদের কমেন্ট সেকশনে। দিনেশ নস্কর লিখেছেন, নমস্কার, শুভ সন্ধ্যা, আপনাদের শুভ সন্ধ্যা আপনাদের। আমি দিনেশ নস্কর বালির রাজচন্দ্রপুর হাওড়া থেকে বলছি। ডায়েটিং করলে তো ভালোই হয়, কিন্তু করতে পারি না। ডাক্তারবাবুর কাছে গেলে ভালো ভালো

0: খাবারের চার্ট ধরিয়ে দেয়। সেই খাবারগুলো সাধারণ খাবারের থেকে একটু দামি, আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। কিসের জন্য ডায়েট করব বলুন, ভাতরুটি আছে, একদম শরীর ফিট, সবই তো ঠিক আছে। আমরা তো আর সিনেমা করব না বা কোনো ফ্যাশনে যাব না, পেটকে কষ্ট দিয়ে লাভ কী? নিয়মিত শরীরচর্চা করব, সব কিছু খাব, ঘুরব, বেড়াব, আবার কি ডায়েটিং আমার, আবার কিসের জন্য? বাহ, খুব মানে বেশ একটা জীবন সম্পর্কে খুব স্বচ্ছ একটা ধারণা দিনেশের। দিনেশ বলছেন যে খাবো দাবো ঘুরবো বেড়াবো, ঈশ্বর করুন আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এরকমই থাকুন,
1: মনটা একটু ফ্রেশ থাকলেই সব থেকে বড় ডায়েট বোধ হয় এটা এখানেই হয় আর কি। আমরা দেখে নিই কেউ রয়েছেন কিনা টেলিফোনে।
0: নমস্কার,
1: কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আচ্ছা, আমরা আর একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ি। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা কল্পলাল আর মল্লিকাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম। শুভ সন্ধ্যা আমরাও জানালাম আপনাকে। দেখো, ডায়েটিং মানে ভালো খাবার নয়, সঠিক নিয়মে লিমিটভাবে খেলেই হলো। অনেকে চিন্তা করেন যে ভালো ভালো ফল বা দামি জিনিস ছাড়া ডায়েট হয় না, এটা একদমই ভুল ধারণা। ভাত, রুটি, ডাল, শাকসবজি, মাছ, ডিম দিয়েও ভালো ডায়েট করা সম্ভব। ডায়েটের মূল কথা হলো শরীরকে সুস্থ রাখা এবং পরিমিত এবং হিসেব করে খাওয়া। তবে অতিরিক্ত রিচ খাবার বা জাঙ্ক ফুড শরীরের জন্য মোটেই ভালো নয়। আজ এই অনুষ্ঠানে কল্পলাল এবং মল্লিকাকে পেয়ে, একসঙ্গে পেয়ে ভালো লাগলো তোমরা দুজনে। আচ্ছা বেশ, আপনার মেসেজ পেয়েও আমাদের ভালো লাগছে। আপনিও খুব ভালো থাকুন, এভাবেই থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমরাও কিন্তু সমৃদ্ধ হব।
0: নমস্কার, ফোনে কে আছেন? ফোনে বন্ধুরা আসছেন এবং বিচ্ছিন্ন হচ্ছেন, এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক, কিন্তু ঠিক কী ঘটছে আমরা বুঝে উঠতে পারছি না। চলে যাই তাহলে পরের ফোনে আরও একবার। নমস্কার,
1: নমস্কার, হ্যাঁ নমস্কার,
2: স্নেহাশিস রাহা লক্ষণ যাচ্ছেন হাওড়া ময়দান থেকে।
1: আসলে
2: একটা তো ধারণা আমাদের মতো সাধারণ মানুষের আছে যে ডায়েটিং মানে অনেক কম খাওয়া, কিন্তু আমি মানে যেহেতু একজন প্রতিবেশী আমার, তিনি একজন নাম করা ডায়েটিশিয়ানের সাথে খুব মানে সম্পৃক্ত ভাবে মিশি, তিনি কিন্তু বলেন এটা সম্পূর্ণ ভুল ধারণা যে ডায়েট করা মানেই হচ্ছে একদম কম খাওয়া, পরিমিত খাওয়া। এবং তবে একটা কথা উনি বলছেন যে যদি কোনো কারণে হয়তো কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে খাওয়ার ব্যাপার থাকে, তাহলে যদি একটা খাবার লাঞ্চ বা ডিনারে যদি নিমন্ত্রণ থাকে, যদি লাঞ্চে থাকে তাহলে ডিনারটা স্কিপ করা উচিত, বা যদি ডিনারে নিমন্ত্রণ থাকে তাহলে লাঞ্চটা স্কিপ করা উচিত। এই যে ব্যালেন্সটা, ব্যালেন্স খাবারের ব্যালেন্সটাই হচ্ছে আসলে ডায়েটিং। আমি একটা কথা আমি একটু জিজ্ঞাসা করছি, যে মল্লিকা জীবনের প্রসঙ্গ আপনারা যখন বলছিলেন একটা স্টাম ব্যবহার করলেন, ওই আমরা মৌসুমী বায়ু অঞ্চলের মানুষ, আমি ঠিক বুঝতে পারলাম না ওই ব্যাপারটি যদি একটুখানি বলেন।
0: যে যে অঞ্চলের মানে ভৌগোলিক অঞ্চলের আমরা বাসিন্দা, সেখানে যে ধরনের জলবায়ু আমরা পাই সেটাকে আমাদের মৌসুমি জলবায়ু অঞ্চলেই বলা হয়। মৌসুমী জলবায়ু মানে আমাদের যে ছটা ঋতু, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের পরিবেশ, কখনো বৃষ্টি আছে, কখনো বৃষ্টি নেই, কখনো তাপমাত্রা খুব বেশি, কখনো তাপমাত্রা কম, কখনো বাতাসে জলের পরিমাণ বেশি, কখনো বাতাসে জলের পরিমাণ কম, এই যে নানান ধরনের বৈশিষ্ট্যপূর্ণ যে জলবায়ু অঞ্চল সেটাকে আমরা মৌসুমী জলবায়ু অঞ্চল বলে থাকি। আর মৌসুমী জলবায়ুর অন্যতম বৃষ্টির উৎস আপনারা তো জানেন, সমুদ্র থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে সেই যার সেটার জন্য পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়। এবং যেটা অন্যান্য অঞ্চলের সঙ্গে ডিফারেন্স সেটা হচ্ছে, যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আছে, যেমন মেরু অঞ্চলের জলবায়ু আর একরকম আছে, বা আরও একটু এগোলে আপনারা জানেন যে জলবায়ু অঞ্চলগুলোকে ভাগ করা হয় কিন্তু নিরক্ষরেখার অবস্থানের ভিত্তিতে। আর নিরক্ষরেখা থেকে 8 ডিগ্রি উত্তর থেকে আমাদের দেশের বিস্তৃতি শুরু। আর আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই ধরনের যে অক্ষাংশটি মানে উল্লেখযোগ্য অক্ষাংশ যেটা রয়েছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে সেটা চলে গেছে, এবং ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় জলবায়ু এবং মৌসুমী জলবায়ু মোটামুটি একই বৈশিষ্ট্য রাখে, সেই ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের আমরা বাসিন্দা। আশা করি বিষয়টা ঠিকঠাক আপনাকে জানাতে পেরেছি। আর চলে যাব সরাসরি আমাদের
1: হোয়াটসঅ্যাপে যাচ্ছি। কিশোর বালি হাওড়া থেকে লিখছেন, ডায়েট কন্ট্রোল ভাত, রুটি, মাছ, ডিম সব খেয়েই করা যেতে পারে, খুব দামি দামি খাবার যে খেতেই হবে এর কোনো দরকার নেই, নিয়ম মাফিক খেতে হবে, তেল মশলা একটু কম থাকলেই হবে। আমি এইসব কোনোদিনও করিনি, যা ইচ্ছে করে সব খেয়ে দিই। খেটে খাওয়া মানুষ, খুব সাধারণ মানুষ, পেট ভরে প্রতিদিন পাঁচ রকমের তরকারি মাছের ঝোল হলেই হবে। তারপর একটু ভাত ঘুম লিখতে চেয়েছেন হয়তো, ভাত ঘুমের থেকে আর কি মজা আছে। প্রচুর পরিশ্রম করি আমি, আশা করি সব হজম হয়ে যায়। ওই ডায়েট করলে আমার মতো মানুষদের চলবে না, খেতে হবে, কাজ করতে হবে। যদিও আমি একটু মোটা হয়ে গেছি, তাতে কোনো অসুবিধে নেই, সব কাজ করতে পারলেই হবে। আটটাকে কষ্ট দিয়ে ডায়েটিং করতে পারবো না,
0: একদম করবে না।
1: কষ্ট দিয়ে আমরাও চাই না।
0: সবার আগে মন যাতে ভালো থাকে তা নিয়ে কোনো কথা হবে না। আর ডায়েটিং এর মূল উদ্দেশ্য কিন্তু অবশ্যই সুস্থ থাকা, কখনোই মানে আমি মোটা তাই জন্য আমাকে ডায়েট করতে হবে বিষয়টা নয়।
1: এবং লোভনীয় খাবারগুলো চোখের সামনে আছে, আমি খেতে পাচ্ছি না, ওটাতে বোধহয় ওর থেকে ডায়েটিং না করাই ভালো। যে একদম মন্ডা মিঠাই বলবো না, আরও অনেক কিছু খাবার, যে খাবারগুলো পছন্দ করেন সেগুলো দেখে লোভ সামলাতে না পেরেও তবুও ডায়েট কন্ট্রোল করছি, এটা আমি বলবো, এর পক্ষপাতী আমি নই।
0: চলে যাই উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে, কি লিখেছেন সেটাই। প্রিয় কল্পলাল দিদিভাই, মল্লিকা দিদিভাই, এই জীব জগতের মেম্বাররা কে কোন খাবার খাবে এই ডেটাটা আমাদের মধ্যে এমন স্বাভাবিকভাবে গুঁজে দেওয়া থাকে, যেটা ঠিক যেভাবে একটা পাখির গলায় মিশে থাকে তার গান বা মাছের পাখনায় মিশে থাকে তার সাঁতার। গাছেরা জানে তাকে খেতে হবে সূর্যের টাটকা আলো, শিকড় দিয়ে টানা মাটির রস। মাছেরা জানে তার ডায়েট হলো শ্যাওলা, কেঁচুরা জানে তার লাঞ্চ হলো ভুষভুষে মাটি। মৌমাছির হেলথ ড্রিঙ্ক হলো ফুলের নানান ফ্লেভারের মিষ্টি মধু। অতএব একই খাবার মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে একইভাবে খেয়ে চলা, এটাই তো আসল ডায়েটিং। তবে বর্তমানে যোগী বাবা থেকে ডায়েটিশিয়ান, ফুটবল কোচ থেকে বিউটিশিয়ান, সকলেই এখন গম্ভীর মুখে ডায়েটিং নিয়ে কথা বলেন, কে কী খাবে আর কী খাবে না, খেদেও কীভাবে খাবে, কখন খাবে, কিসের জন্য খাবে। অনেকে তো আবার খাওয়ার সময় কী ধরনের জামা কাপড় পরা উচিত, কী ধরনের আলো উষ্ণতায় খেতে বসা উচিত, সেটাও ভারী চমৎকারভাবে ছবি সহ চোখের সামনে তুলে ধরেন। কিন্তু আমি মনে করি আমাদের ডায়েট চার্ট ছোটোবেলাতেই তৈরি করে দেন আমাদের মা বাবা বা মাতৃস্থানীয় কোনো রমণী, যার হাতের রান্নার তুলনা আমরা সারা জীবন ধরেই খুঁজে বেড়াই কিন্তু পাই না। মোদ্দা কথা, আমরা ছোটোবেলা থেকে যে বাড়ির খাবার খাই, সহজভাবে যেটা পাই সেটাকেই পরবর্তীকালে আমাদের ডায়েট বলে ধরে নিই, আর সেগুলো খুবই সহজলভ্য। তাতেই আমাদের শরীর সুস্থ থাকে, আলাদা করে কোনো দুর্লভ বা দামি খাবার খাওয়ার প্রয়োজন পড়ে বলে মনে হয় না। তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনায় উত্তম দালাল ঘরসরাই মনসাতলা বেগমপুর হুগলি। বেশ অন্যরকম সুন্দর করে লিখেছেন গুছিয়ে।
1: একদমই তাই। আমরা ফোনে কেউ আছে কিনা একবার দেখে নেব, যদি না থাকে তাহলে আমরা পরের।
0: নমস্কার।
3: নমস্কার, আমি সঞ্জীব কুমার মণ্ডল কথা বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: বলুন।
3: আমি একটু বিপরীত কথা বলতে চাই। আসলে ডায়েট নিশ্চয়ই মেনটেন করব, কিন্তু অতিরিক্ত আমার মনে মেনটেন করাটা আমার পক্ষে যাবে না। আমি যখন তখন যা ইচ্ছা খেয়ে নিই, তা বলে একদম ভীষণভাবে খেয়ে নিই না, তবে পুকুরের মাছ আছে, এছাড়া গাছপালা আছে, শাকসবজি, নানান ধরনের খাবার খেয়ে থাকি, এগুলো তো খেয়েই থাকি। আর দিদি একটা কথা বলছিলেন যে এখন আমরা স্বাস্থ্য সচেতন, কিন্তু আগে আমার দাদু এখন 99 বছর বয়সে ব্যাট করছেন, সকালবেলা যা খেয়ে নেন আমরা বোধহয় তাই খেতে পারি না। সকালবেলা থেকে শুরু করে দুপুরবেলা, হ্যাঁ, আমরা হজম করতে পারি না। তখনকার দিনে দাদুরা কি করতেন, ঘি দুধ মাখন ইত্যাদি খেতেন, এখনো পর্যন্ত খান, কিন্তু আমরা খেতে পারবো না, কেন জানি না।
1: সেই জন্য
3: বলছি যখন তখন এরপরও খেয়ে নিই, হ্যাঁ, কিন্তু মেনটেন করি।
1: একটা সময় আমাদের মনে আছে, মানে আমরা তখন ছোট, ওই কলা পাতায়, বিয়ে বাড়িতে গেলে কলা পাতায় মাটির খুঁড়িতে জল, কলা পাতায় খাবার দিত, ডাল দিলে কলা পাতাটাকে একটু সরিয়ে ভাতের মধ্যে রেখে দিতে হতো, না ডালটা গড়িয়ে পড়ে আসে। ওই সময় ধরো বাবা কাকা জ্যাঠা তাদের বন্ধুরাই তো গামছা বেঁধে পরিবেশন করতো, শেষ পাতে রসগোল্লা খাওয়ার কিন্তু একটা অন্যরকম ব্যাপার ছিল। মানে এক একজন 20টা 25টা 30টা করেও নাকি অত ভরপেট চকলেট খাওয়ার পরে রসগোল্লা খেতে পারতো,
0: এবং সেই শুধু তাই নয়, অনেকে ছিলেন যে কি একটা একটা করে দিচ্ছ, বালতি উল্টে দাও, মানে এই ঘটনাও কিন্তু আমরা চাক্ষুষ করেছি।
1: ভরপেট খাওয়ার পরে, এমন নয় যে রসগোল্লা খাওয়ার জন্য বাকি কোনো খাবার খাইনি,
0: তা নয়,
1: সবটা খেয়েও তারপরে, মানে এদিন বোধহয় আর আমরা দেখতে পাবো না বা

0: এমন মানুষও কোথায় এখন খুব
1: না, এবং এমন একটা সময়ও ছিল যখন এরকম যারা খেতে পারেন শুধুমাত্র সেই কারণে, হয়তো আত্মীয় বা বন্ধু হিসেবে তিনি পরিচিত নন, কিন্তু পাড়ায় যে তিনি অবস্থান করেন সেই পাড়ার কোনো অনুষ্ঠানেই তিনি কিন্তু বাদ পড়েন না, না না অমুককে বাদ দিলে হবে না, ও খেতে ভারী ভালোবাসে, এবং তাকে সযত্নে সেই খাবারের পরিবেশ তৈরি করে দেওয়া, তার পাশে দাঁড় করিয়ে রাখা বালতি সহ রসগোল্লা যিনি পরিবেশন করবেন তাকে এই বালতি নিয়ে দাঁড়াও এখানে, এই যে সাদর মানে কি বলবো সমাদর, এটা কিন্তু আজকের ওই বুফেতে নেই।
0: নেই, এবং দেখো বুফেতে তো ইচ্ছে করলে তুমি প্রচুর খেতে পারো, কিন্তু খুব মেপে মেপে মানে একটা রসগোল্লা নিয়েও সেখান থেকে আবার আধখানা খেয়ে আধখানা দেখলাম ফেলেও দিল, মানে এমনটাও হয়, অপচয়টাও প্রচুর হয়। যাই হোক, আমরা অপচয় করব না, যতটুকু পারবো ততটুকুই খাবো, তবে ডায়েটের কথা মাথায় রেখে আমরা হোয়াটসঅ্যাপে যাই। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা কল্পলাল এবং মল্লিকা। শুভ সন্ধ্যা দিদি আপনাকে। অনেকেরই ধারণা ডায়েটিং মানেই দামি ফল, বিদেশি স্যালাড বা নানান রকমের প্যাকেটজাত স্বাস্থ্যকর খাবার, কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। ডায়েটিং মানে আসলে কম খাওয়া নয়, সঠিকভাবে খাওয়া, আর সঠিক খাবার পেতে সবসময় বেশি টাকা খরচ করতে হয় না। আমাদের ঘরের সাধারণ খাবার ভাত ডাল ডিম শাকসবজি মাছ দুই বা মৌসুমি ফল দই বা মৌসুমি ফল, এসব দিয়েও খুব ভালো ডায়েট মেনে চলা সম্ভব। বরং বাইরে থেকে কেনা অতিরিক্ত প্রসেস হেলদি খাবারের চেয়ে ঘরে তৈরি সাধারণ খাবার অনেক বেশি পুষ্টিকর এবং নিরাপদ। ডায়েটিংয়ের মূল কথা হলো পরিমাণ, সময় এবং ভারসাম্য বজায় রাখা। তাই স্বাস্থ্য সচেতন হতে গেলে পকেট খালি করার দরকার নেই, দরকার শুধু সচেতনতা এবং সঠিক অভ্যেস। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে।
1: চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। কল্যাণ কুমার শান্ডিল্য, কল্যাণ কুমার শান্ডিল্য কলকাতা 59 থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। কয়েকদিন আগেই মতামত দিয়েছি ডায়েটিং সম্বন্ধে, তাই আজ বিরত থাকছি, বিরত থেকেও কিন্তু জানাতে ভুলেননি। শীষ মোহাম্মদ লিখেছেন, শীষ মোহাম্মদ খুব সংক্ষিপ্ত লিখেছেন, যেটা জেনারেলি উনি লেখেন না, ডায়েটিং মানে কি ভালো খাবার, মানে ডায়েটিংটাই কি আদতে ভালো খাবার, সেটাও একটা প্রশ্ন উনি রেখেছেন। চলে যাব শুভ্রা ভট্টাচার্যের কমেন্টে, লিখছেন, না ডায়েটিং মানেই দামি খাবার বা বিদেশি ফলমূল নয়, এটা একটা প্রচলিত ভুল ধারণা। পুষ্টিকর খাবার মানেই দামি নয়, স্থানীয় ও সাধারণ খাবার খেয়েও খুব সহজে এবং কম খরচে ডায়েট করা সম্ভব। কম খরচে স্বাস্থ্যকর ডায়েট করার কিছু উপায়ও উনি বলেছেন। দেশীয় ও সাধারণ খাবার যেমন চিঁড়ে মুড়ি, সাধারণ চালের ডাল, সাধারণ চালের ভাত ডাল সবজি ডিম এবং টক দইয়ের মতো সাধারণ খাবার ঘুরিয়ে ফিরিয়ে খান। সস্তা ও পুষ্টিকর বিকল্প হিসাবে কাজু বাদাম বা কাঠবাদামের বদলে চিনেবাদাম, বিদেশি ফলের বদলে পেয়ারা বা মৌসুমি ফল। ঘরোয়া খাবার বিশেষ করে প্রক্রিয়াজাত বা বাইরের দামি খাবারের বদলে ঘরে তৈরি টাটকা খাবার খান। ডাল ও শাকসবজির বিষয়ে লিখছেন, ডাল ও বিভিন্ন স্থানীয় শাকসবজি প্রোটিন ও ফাইবারের খুব ভালো এবং সস্তা উৎস। সঠিক পরিকল্পনার কথাও বলেছেন, সঠিক পুষ্টিকর খাবার বাছা এবং পরিমিত পরিমাণে খাওয়াই আসল ডায়েট, দামি খাবার নয়। ধন্যবাদ শুভ্রা ভট্টাচার্য, মাঝরণী কলকাতা 70 থেকে।
0: আচ্ছা, কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে টেক্সট মেসেজ করেছেন 9903050592 তে, লিখেছেন, ডায়েটিং শুনলেই লোকে ভাবে অ্যাভোকাডো, কিনোয়া ও অলিভ অয়েল, আসল ডায়েট হলো পেটে তিন ভাগের দুভাগ খাওয়া, এক ভাগ খালি রাখা, রাত 10টার মধ্যে খেয়ে নেওয়া, খাবার পর 10 মিনিট হাঁটা, পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এর চেয়ে ভালো প্রোবায়োটিক নেই। শশা পেঁপে লাউ, এর চেয়ে ভালো ডিটক্স নেই। ওজন কমাতে টাকা লাগে না, লাগে শুধু জিভের কন্ট্রোল আর রাতের ঘুম। দামি ডায়েট না, দামি অভ্যেস করতে হবে, শরীরও বাঁচবে পকেটও বাঁচবে। ধন্যবাদ কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে পাঠিয়েছেন।
1: গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জিভের কন্ট্রোল,
0: একদমই তাই। আচ্ছা, সঙ্গে সঙ্গে বাউরিয়া জাগৃতি থেকে মমতা ঘোষ ছোট্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, ডায়েটিং মানেই দামি খাবার নয়, বরং নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণ, আমাদের ঘরের সাধারণ ডাল ভাত সবজি কিন্তু সেরা ডায়েট। নমস্কার দাদাভাই দিদিভাই, ভালো থাকবেন।
1: অনেকক্ষণ আমরা ফোনে কথা বলিনি, চেষ্টা করি ফোনের লিসনারকে নিতে। নমস্কার।
0: নমস্কার।
1: না, ফোনের বন্ধুরা বড় মানে দুর্লভ হয়ে পড়ছেন এবং তাতে সময়ও অনেকটা চলে যাচ্ছে।
0: আচ্ছা, আমরা হোয়াটসঅ্যাপেও মেসেজ আসছে, আমরা দেখে নিই। পাঠিয়েছেন কে? সুভাষ চক্রবর্তী। সুভাষ চক্রবর্তী উত্তর বায়ালি থেকে লিখেছেন, গল্পলাল এবং মল্লিকা শুভ সন্ধ্যা। জীবনকে উপভোগ করতে চায় সুস্থ সবল জীবন, এই সুস্থতা প্রাত্যহিক খাদ্যাভ্যাসের উপর অনেকটাই নির্ভর করে। খাদ্যাভ্যাস বা ডায়েটিং করতে শরীর স্বাস্থ্যের উপযোগী বেশ কিছু খাদ্যদ্রব্য নির্মাণ করতে হয়, নির্বাচন করতে হয়। সেই নির্বাচিত খাদ্য তালিকায় দামি দামি খাবার না থাকলেও চলে, তবে যে খাবার রাখা হোক না কেন তার যথেষ্ট পুষ্টিগুণ থাকা উচিত। যেমন আমি প্রাতরাশ সারি ভিজানো ছোলা এবং ছাতু গোলা খেয়ে, দুপুরে শাকসবজি তেতো টক দই এবং রাতে আটা রুটির সাথে ডাল বা তরকারি। তাই ডায়েটিং করতে সস্তা মূল্যের খাবারও খাওয়া যায়। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে পাঠিয়েছে।
1: কমেন্ট সেকশনের শেষ কমেন্ট তপন চক্রবর্তী সিঙ্গুর বসুবাটি থেকে।

0: করা, রাত্রে ঘুমাবার আগে প্রচুর মশলাযুক্ত রঙিন খাবার না খাওয়া, নিয়মিত হাসি খুশি থাকা, হতাশা দূর করা, হাসলে ক্ষতিকর টক্সিন কমে যাবেই, এই অভ্যাসের মাধ্যমে ডায়েট কন্ট্রোল করেই চলা উচিত। দামি খাবার হলেই তা গ্রহণে ডায়েটিং বলা যায় না। শুভ সন্ধ্যা আবারও আকাশবাণী শ্রবণ সঙ্গীতের তপন চক্রবর্তী সিঙ্গুর বসুবাটি থেকে।
1: সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে লিখেছেন, কি লিখেছেন, নমস্কার, ডায়েট কথাটির সঙ্গে ওয়েট কথাটি সম্পৃক্ত। ডায়েটিং করলে শরীরের ওয়েট কমে এ কথা ঠিক। আমরা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শরীরের ওজন কমাতে অনেকেই ডায়েটিং করি, আবার ফাস্টফুড মশলাযুক্ত খাদ্য সামগ্রী ভোজন করে পেটটা শরীর থেকে এগিয়ে এলে শরীরের ওপর ওয়েট বৃদ্ধির ফলে হাঁটাচলায় অসুবিধে হলে অনেকে জিমেও যাই। আমরা অনেকেই মনে করি মন্ডা মিঠাই কোপ্তা কালিয়া বিরিয়ানি ইত্যাদি মতো দামি খাবার যত কম পরিমাণে খাবে তালি বোধ হয় ডায়েটিং হয়ে যায়। আচ্ছা, অনেকটা লিখেছেন সপ্তর্ষি মজুমদার, সময় খুব কম, আমরা আপনাকে ধন্যবাদ জানাই, পরের হোয়াটসঅ্যাপ মেসেজে চলে গেলাম।
0: পরের হোয়াটসঅ্যাপ সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, দাদা দিদি আমার মনে হয় বাড়ির খাবারই খাওয়া ভালো, বাইরের খাবার কোনো উপলক্ষ হলে একবার দুবার খাওয়া যেতে পারে। এইটুকুতেই সেরেছেন, চলে যাব পরের মেসেজে। লিখেছেন, কে লিখেছেন, হাওড়া থেকে সুবীর বোধক, খালনা হাওড়া থেকে লিখেছেন, ডায়েট মানে শুধু খাবার কম খাওয়া নয়, বয়স অনুযায়ী ডাক্তারের পরামর্শ মেনে খাওয়া উচিত, তাহলে শরীর ভালো থাকে। বেশি শাকসবজি ও তেল মশলা কম খেতে হবে, বাইরের খাবারও প্যাকেটজাত খাবার খেলে চলবে না। আরও একজন লিখেছেন বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়, ভালো চলছে আলোচনা, একটিমাত্র সন্তানকে নানা রকম হাই ক্যালোরি খাইয়ে ছোট থেকেই যে অবস্থায় নিয়ে যাচ্ছেন অনেকে, সেখান থেকে সংশোধন কতটা করবেন আগে বলুন। সাধন মুখোপাধ্যায় লিখেছেন বাঁকুড়া থেকে। চলে যাব পরের মেসেজে।
1: আমাদের কিছু টেক্সট মেসেজও আছে, আমরা প্রাপ্তি স্বীকার বরং করে ফেলি টেক্সট মেসেজের, কারণ
0: মহেশতলা বাগমারি থেকে রবীন মণ্ডল লিখেছেন, ডায়েটিং মানে দামি খাবার নয়, গ্রামের সারবিহীন তাজা শাকসবজি ফল মাছ মাংস ডিম সহ যাবতীয় খাদ্য অতি সামান্য দামেই পাওয়া যায়, এগুলো খেলেই সর্বাধিক সুস্থ জীবন পাওয়া যাবে। চলে যাই আমাদের
1: কিছু টেক্সট মেসেজ, সময় খুব কম, আমরা বরং প্রাপ্তি স্বীকার করব। বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ খুব ছোট্ট করে লিখেছেন, পড়ে ফেলি, ডায়েটিং বা স্বাস্থ্যকর খাবার মানেই যে দামি খাবার খেতে হবে এই ধারণা ভুল, বরং ঘরোয়া সস্তা পুষ্টিকর খাবারই আসল চাবিকাঠি। শান্তনু ঘোষ পাঠিয়েছেন, এছাড়াও পাঠিয়েছেন কে, প্রাপ্তি স্বীকারই বরং করি, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন, সময় কম, পড়ার সময় হলো না। এরপর পাঠিয়েছেন কে, শিপ্রাকারার মল্লিকপাড়া লেন বেতর হাওড়া থেকে পাঠিয়েছেন, সময় যেহেতু খুব কম তাই আপনাদের চিঠির এই মেসেজের প্রাপ্তি স্বীকার করলাম, নিশ্চয়ই আগামী দিন আগেই আপনার মেসেজ পড়ে ফেলব।
0: নিশ্চিত, কল্পলাল মল্লিকা থাকলে এই অঙ্গীকার রইল। আটটা বেজে চুয়াল্লিশ মিনিট হয়ে 30 সেকেন্ড, ঠিক আটটা বেজে 45 মিনিটের পরে আমরা বিচ্ছিন্ন হব, কেন হব বিচ্ছিন্ন, আবার মিলিত হব বলে ঠিক রাত্রি 9:30 আজকের আমাদের সঙ্গে বিশেষজ্ঞ নিয়ে। আর সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে যিনি থাকছেন তিনি কিন্তু আজকে বিশেষ করে বিশেষ রকমের বিশেষ, কারণ সবার বিশেষ করে মহিলাদের জন্য ভীষণ উপযোগী হতে চলেছে আমাদের আজকের রাত্রি 9:30 আলোচনা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন অবশ্যই 100.1 FM গোল্ড।
2: নমস্কার, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं प्रियंका अरोड़ा। मुख्य समाचार, केंद्रीय मंत्रिमंडल ने विपणन सत्र 2026-27 के लिए 14 खरीफ फसलों के न्यूनतम समर्थन मूल्य में बढ़ोतरी को मंजूरी दी। मंत्रिमंडल ने 37,500 करोड़ रुपए की कोयला और लिग्नाइट गैसीकरण परियोजनाओं के संवर्धन को भी स्वीकृति दी। CBI ने नीट UG 2026 पेपर लीक मामले में 5 लोगों को गिरफ्तार किया, देश भर में कई स्थानों पर छापेमारी। प्रधानमंत्री नरेंद्र मोदी ने अपने काफिले का आकार कम किया, भाजपा शासित राज्यों के कई मुख्यमंत्रियों और अन्य नेताओं ने भी मितव्ययिता के उपाय शुरू किए। पश्चिम बंगाल सरकार का भर्ती घोटालों की जांच CBI को सौंपने का फैसला, आवश्यक वस्तुओं की आवाजाही पर सभी अंतरराज्यीय प्रतिबंध हटाए। और गुजरात के गांधीनगर में एशियाई सीनियर भारत्तोलन चैंपियनशिप में ज्ञानेश्वर यादव ने 2 पदक जीते। अब समाचार विस्तार से। केंद्रीय मंत्रिमंडल ने विपणन सत्र

0: অর্কেস্ট্রা শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে সঙ্গে স্পেশালিস্ট সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে
1: নমস্কার 110.1 MHz AIR FM গোল্ড ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:31 হয়ে 47 সেকেন্ড। আপনারা শুনবেন এই মুহূর্তের অনুষ্ঠান সঙ্গে স্পেশালিস্ট। আসলে এই সঙ্গে স্পেশালিস্ট কেন আপনাদের এবং আমাদের সকলের কাছে এত বেশি ভালো লাগার একটা জায়গা, কারণ অনেক আপনাদের মধ্যে যে অনেক কোয়ারিজগুলো থাকে, আপনারা অনেক কিছু জানতে চান দৈনন্দিন জীবনযাত্রায় আপনাদের যে লাইফস্টাইলের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের ফলে কীভাবে চলতে হবে, কীভাবে চলতে হবে না, কী করবেন, কী করবেন না, কী খাবেন, কী খাবেন না, সবটা নিয়ে নানান রকম জিজ্ঞাসা আপনাদের মধ্যে থাকে। এবং সেই জিজ্ঞাসার যা বা সেই প্রশ্নগুলোর খানিকটা হলেও নিরসন করার চেষ্টা করা হয় আজকের এই দিনে, মানে সঙ্গে স্পেশালিস্টে, কারণ স্পেশালিস্টটা থাকেন আমাদের সঙ্গে। আজ এই আড্ডাটা কিন্তু একটু অন্যরকমভাবেই হবে, কারণ গ্ল্যামার, বিউটি এবং স্টাইল এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই জেনারেশন, বলবো না, প্রত্যেকেই ভীষণ সচেতন। আমরা প্রায়শই দেখি একটা সুন্দর লুক তার পেছনে থাকে একজন দক্ষ কারিগরের সুদক্ষ জাদুগরি ছোঁয়া। মেকআপ, রং, তুলি সব নিয়ে না মানুষটাকে আত্মবিশ্বাস বাড়ানোর একটা নিদারুণ প্রচেষ্টা সকলের মধ্যে দেখা যায়। তো সেই মেকআপ বা সেই ট্রেন্ড কীভাবে আমরা চলবো, কীভাবে মেকআপ করবো বা কীভাবে আমাদেরকে আরও বেশি সবার কাছে আকর্ষণীয় করে তোলার একটা চেষ্টা আমরা চালাবো আজকের সঙ্গে স্পেশালিস্টে। সঙ্গে রয়েছেন স্পেশালিস্ট এবং অবশ্যই রয়েছেন আপনারা
2: সঙ্গে স্পেশালিস্টে। আজকে আমরা যাকে পেয়েছি মেকআপ আর্টিস্ট, আর এবং যেটা বিশেষভাবে বলার যে ছেলে হোক বা মেয়ে, এবং যে কাজই করুন না কেন, আজকের সময়ে নিজেকে উজ্জ্বল দেখানো, কনফিডেন্ট দেখানো, এটা কাজের অন্যতম একটা শর্ত হিসাবেও কিন্তু বিবেচিত হয়। কর্মক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ আজকে থেকে 10-20 বছর আগে কতটা কেমন প্রয়োজনীয় ছিল সেটা বিতর্কের বিষয়, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে সেটা কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং কম্পিটিশনের যে জায়গাটা, সমস্ত কর্মক্ষেত্রের সমস্ত বিভাগেই সবসময়ই আমাদের কিন্তু বিভিন্ন রকমের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। তো সেই প্রতিযোগিতায় কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে দেবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এবং তার একটা অন্যতম অংশ আপনার লুক। তো সেই লুক ব্যাপারটা, সেটা কী করে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায়, আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী করে তোলা যায়, আরও বেশি পছন্দসই করে তোলা যায়, নিজের সম্পর্কে নিজে যদি ভালো অনুভূতি থাকে তাহলে স্বাভাবিকভাবেই যে কোনো কাজে আরও বেশি করে নিজেকে ইনভলভড রাখা যায়। আর সেই জায়গা থেকেই আজকের আমাদের একটা চেষ্টা যে কখন কীরকম মেকআপ করবেন, কীরকম সিজনে কীরকম মেকআপ করবেন, কীরকম দিনের কোন সময় কীরকম মেকআপ করবেন, কী ধরনের রং ব্যবহার করবেন, কখন মেকআপ করবেনই না, বা মেকআপের ধরন কীরকম হবে, আপনার আপনার নিজস্ব যে বৈশিষ্ট্য তাকে আরও বেশি উজ্জ্বল করতে চাইবেন না তাকে ছাপিয়ে অন্য কোনো একটা ব্যক্তিত্বের ভাব আপনি ধারণ করবেন, সবটাই কিন্তু করে ফেলতে পারে মেকআপ।
1: একদমই। এবং আজকে আমাদের মধ্যে রয়েছেন মেকআপ আর্টিস্ট অমিত বিশ্বাস, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। তো আমাদের শুরুতেই যেটা প্রত্যেকের একটা জিজ্ঞাসা, আমাদের শ্রোতারা তো অবশ্যই জিজ্ঞাসা করবে এবং নানান রকম প্রশ্ন নিয়ে আসবে, কিন্তু আপনাকে, আপনার কাছে শুরুতেই জানতে চাইব, এই যে মেকআপ করার আগে একটা স্কিন তৈরির কথা আমরা বলি, যে স্কিনটাকে আগে তৈরি করে নিতে হবে, স্কিন তৈরির ব্যাপারটা কি?
3: স্কিন তৈরির ব্যাপারটা হচ্ছে আপনার মেকআপের আগে একটা স্কিন প্রিপারেশান দরকার হয় আমাদের। আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের যেমন একটা তার একটা প্রস্তুতি দরকার, সেরকমই আমাদের একটা মেকআপের একটা আপনার প্রস্তুতি দরকার। যেমন প্রথমে হচ্ছে মুখটাকে প্রথমে খুব ভালো করে ক্লিন করতে হয়, ক্লিন করার পর একটা টোনার ইউজ করতে হয়। হ্যাঁ, টোনারটা ইউজ করার পর আমরা চলে যাবো সরাসরি আমরা প্রাইমারে। হ্যাঁ, প্রাইমারের পর তারপরে এইভাবে আমাদের একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমাদের আপনাদের প্রোডাক্টগুলো আমাদের ইউজ করতে হয়।
1: আচ্ছা, তো এরপর স্কিন তৈরি করার পর আপনারা মেকআপের যে
3: ফাউন্ডেশনে চলে যায়, হ্যাঁ আমরা একদম সরাসরি আমরা ফাউন্ডেশনে চলে যাই।
1: আচ্ছা আচ্ছা, এই যে বিভিন্ন সময় আমাদের যে বিষয় হচ্ছে গরমের মেকআপ, এই যে গরমের মেকআপের জন্য মানে এই সিজনের মেকআপের জন্য আলাদা করে স্কিন তৈরি করার ক্ষেত্রে আপনারা কোন দিকটাকে বেশি গুরুত্ব দেন? কারণ গরমে মেকআপ করার পরে যেটা আমাদের মানে শ্রোতাদের যে প্রশ্ন বা আমাদেরও যে প্রশ্ন যে মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে, বাইরে বেরোলে ঘামে নষ্ট হয়ে যেতে পারে, তো তার কোনো প্রিপারেশন বা মেকআপ করার পরে কোনো আলাদা পদ্ধতি অ্যাপ্লাই করা হয় কি যেটাতে করে মেকআপটা অনেকক্ষণ থাকতে পারে?
3: নিশ্চয়ই আছে। প্রথমে বলি যে যে হারে দিন দিন আপনার গরম বাড়ছে সেই জন্য আমাদের স্কিনটাকে আগে মানে প্রথমে একটু আপনার বরফ দিয়ে স্কিনটাকে একটু আমরা একটু টোনিং করে নেব, হ্যাঁ তার ফলে কী হবে আমাদের স্কিনটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তার ফলে আমরা মেকআপ যখন অ্যাপ্লাই করব তাহলে সেই মেকআপটা খুব সহজে বসে যাবে এবং সেটি অনেকটা আপনার লং লাস্টিং হবে। এবং মেকআপ আফটার মেকআপ আমরা একটা ফিক্সার বলে একটি প্রোডাক্ট আছে, যেই ফিক্সারটা দিলে আমাদের স্কিনের মানে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। হ্যাঁ এই দুটো জিনিস খুব মানে খুব জরুরি।
2: আচ্ছা এই যে বলছেন আপনি যে মেকআপের সময় স্কিনটাকে তৈরি করা,
3: একদম
2: তো এটা কি একটা কি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে মানে সব সময় কি ওইভাবে চর্চায় রাখতে হবে নাকি?
3: হ্যাঁ একটু রাখতে হবে।
2: আচ্ছা মেকআপ যখন করা হবে ধরুন বিভিন্ন রকমের প্রয়োজন হয় একটা ডেইলি ইউজের জন্য, যে রোজ আমি ধরুন অফিস যাচ্ছি,
3: হ্যাঁ
2: সেখানে কি ধরনের মেকআপ আপনি সাজেস্ট করবেন?
3: হ্যাঁ দেখুন ডেইলি ইউজের জন্য ধরুন আমরা তো প্রতিদিন তো আমরা চড়া মেকআপ পরে রাস্তায় বেরোতে পারবো না, বা আমরা মানে প্রতিদিন আমরা চড়া মেকআপ করবো না, সেক্ষেত্রে স্কিনেরই অনেকটাই এফেক্ট হয়। সেক্ষেত্রে আমরা একটা লাইট একটা বেস, হ্যাঁ আমরা যদি আমাদের মেকআপের খুব প্রয়োজন না হয় তাহলে আমরা নর্মালি ধরুন একটু সানস্ক্রিন লাগিয়ে তারপরে দিয়ে একটু কম্প্যাক্ট লাগিয়ে লিপস্টিক লাগিয়ে আমরা মানে অফিসের কাজ বেরোতে পারি। আর যদি মনে হয় যে আমরা কোনো গ্ল্যামার দুনিয়া আছি সেক্ষেত্রে তো আমাদের একটু তো একটু বেস মেকআপটা একটু মানে ডিপ চাই আমাদের, একটু ভারী মেকআপ চাই আমাদের, সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন ইউজ করতেই হয়। হ্যাঁ
2: অনেকের ঘাম খুব বেশি হয় অনেকের ঘাম কম হয়, তো দু ক্ষেত্রে কি ধরনের ডিফারেন্স থাকবে মেকআপে?
3: দেখুন আপনার ঘাম সেই স্কিনে হয় যে স্কিন প্রচণ্ড অয়েলি এবং যে স্কিনের আপনার পোর্স আপনার বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যদি অয়েলি স্কিন হয় আমরা প্রথমে আগে ফেস ওয়াশ করে নেবো স্কিনটাকে, তাহলে আমরা এক্সেস অয়েলগুলো আমাদের বেরিয়ে গেল, তারপরে আমরা যেটা করতে পারি একটু বরফ আমরা একটু অ্যাপ্লাই করতে পারি, বা ফিটকিরি আছে ফিটকিরি আমরা স্কিনে আমরা একটুখানি মানে লাগিয়ে নিতে পারি, হ্যাঁ তারপরে আমরা যদি ফাউন্ডেশন লাগাই সেটা অনেকটা লং লাস্টিং হয়।
2: আচ্ছা ঘামে ধুয়ে যাওয়ার যে ব্যাপারটা,
3: হ্যাঁ হ্যাঁ
2: সেটা কি ঠেকানো যায়?
3: অনেকটাই।
2: আচ্ছা আর এই যে বললেন যে ঘাম ছাড়া যে ধরনের স্কিন থাকে মানে অনেকের ঘাম কম
3: হয় না,
2: মানে এমনি হয় বৈশিষ্ট্য
3: একটু যখন যাদের ড্রাই স্কিন বা যখন একটু যখন এজেড স্কিন সেক্ষেত্রে আপনার অনেকটাই ঘাম কম হয় তাদের।
2: আচ্ছা এবং ঘাম কম হলে মেকআপটা কি একই রকম হবে?
3: না অনেকটাই লং লাস্টিং করে বেশি,
2: মানে একই পদ্ধতিতে মেকআপ হবে কিন্তু সেটা লাস্ট করবে বেশিক্ষণ। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে দেখুন এখন অনেকেই আছেন যে অনেক দীর্ঘ সময় ধরে কাজের জায়গায় থাকতে হয়, তো এই দীর্ঘ সময় কাজের জায়গায় থাকার পর হয়তো অন্য কোনো অনুষ্ঠানে উনি যাবেন, সেক্ষেত্রে কি ধরনের মেকআপ কিট ক্যারি করতে পারবেন, মানে কি খুব মিনিমাম ধরুন খুব সুযোগও কম হয়তো খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে হচ্ছে, মানে কাজের জায়গা থেকে হয়তো তিনি একটা ছোটোখাটো কিটি পার্টিতে যাচ্ছেন বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে চাচ্ছেন কিন্তু সারাদিনের ক্লান্ত ভাবটা চোখে মুখে রাখতে চাইছেন না, সেইটা কি করে ওভারকাম করবেন?
3: সেক্ষেত্রে ধরুন আমরা অফিস করার পর যদি আমরা ধরুন কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠানে যাই সেক্ষেত্রে আমরা একটু প্রথমে আপনার ওয়েট ওয়াইপস দিয়ে আমরা স্কিনটাকে একটু ক্লিন করে নিলাম, তারপর দিয়ে যদি আমরা দিনের বেলা হয় তাহলে আমরা একটু সানস্ক্রিন লাগাতে পারি, বা যদি রাতে হয় আমরা একটু আমরা বিবি ক্রিম বা আপনার সিসি ক্রিম যেগুলো হয় সেগুলো একটু ফাউন্ডেশন বেস থাকে, হ্যাঁ তারপর দিয়ে আমি হালকা একটু কম্প্যাক্ট লাগালাম, একটু আপনার লিপস্টিক কাজল পরে আমরা মানে জেনারেলি আমরা বেরিয়ে যেতেই পারি।
1: আচ্ছা আচ্ছা এই যে হিউমিড ওয়েদার মানে এখন যে আমাদের ওয়েদারের মধ্যে তো ভীষণ একটা ঘামের ব্যাপার থাকছে, তো মানে ময়েস্টটা বেশি যে কারণে আলাদা করে একটা স্কিন কেয়ারের প্রয়োজন হতে পারে, তো এই হিউমিড ওয়েদারে স্কিন কেয়ারের কোন ধাপগুলো বেশি গুরুত্বপূর্ণ, মানে কি কি পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি?
3: হ্যাঁ, মানে আমি বললাম আগে যে আপনার বরফটা আমার আপনার খুব ভালো কাজ করে, যেটা আপনার মানে স্কিনটাকে আপনার অনেকটা আপনার মেকআপটাকে অনেকটা মানে লং লাস্টিং রাখতে, সেটা আমরা কিন্তু আমরা করতেই পারি। এছাড়া দেখুন আমাদের শুধুমাত্র আমরা ওপর দিয়ে যদি আমরা ধরুন স্কিনটাকে আমরা যদি প্রোটেকশন করি, হ্যাঁ, তার সাথে সাথে আমাদের মনে হয় যে আমাদের বেশি করে জল খাওয়া বা একটুখানি সিজনাল ফুড খাওয়া, হ্যাঁ, বা একটু ধরুন আমাদের ফাস্টফুডটা কম খাওয়া, সেক্ষেত্রে আমাদের স্কিনটাই মানে ভেতর থেকে আমাদের স্কিনটা অনেকটাই ভালো হয়ে যায়। শুধু আমরা ওপর দিয়ে শুধু মেকআপ লাগালাম আর মানে খুব গ্ল্যামারাস হয়ে গেলাম,

ক্ষেত্রে নয়, হ্যাঁ মানে একটা খুব ডাল স্কিন হয় সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা আগে স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করবো এবং আমরা স্কিনটা ভেতর থেকে আমরা খুব সুন্দর রাখার চেষ্টা করব। হ্যাঁ, যেটা আপনার ডেইলি কেয়ার, যেটা আমাদের ধরুন মেকআপ ছাড়াও আমরা কী হয়, আমরা রাত্রিবেলা বলুন, হ্যাঁ আমরা মেকআপটা ঠিকঠাক করে প্রপার হইতে মেকআপটা রিমুভ করে, হ্যাঁ তারপরে একটা নাইট ক্রিম লাগিয়ে বা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে, হ্যাঁ সেটাকে আমরা তারপরে আমরা শুতে গেলাম, তার ফলে কী হয় যে অনেকটা মানে রাত পেলেও আমাদের স্কিনটা যে

0: জরুরি স্কিন ক্লিয়ার মানে ক্লিন করার পর?
1: ময়শ্চারাইজার প্রত্যেকটা স্কিনেরই দরকার হয়। ময়শ্চারাইজার হচ্ছে আপনার স্কিনের খাবার। আমরা যদি মানে শুধুমাত্র ফেস ওয়াশ মানে করে বা ক্লিনজিং করে যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে আমাদের না স্কিনটা খুব আপনার আস্তে আস্তে আপনার ডাল হয়ে যায়। হ্যাঁ, একটা সময় পর বা একটা বয়সের পর দেখা যাবে কি আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি রিঙ্কেলস চলে এসছে, ফাইনলাইন্স চলে এসছে, হ্যাঁ বয়সের ছাপটা খুব তাড়াতাড়ি চলে আসে। সেক্ষেত্রে ময়শ্চারাইজারটা ভীষণ জরুরি।
0: আরেকটা বিষয় একটু যাব না, লিসনাররা মনে হয় ভাবছেন যে মল্লিকা দি বেশি কথা বলছে, কল্পলাল কম আজকে এই প্রসঙ্গে না, এটা হতেই হবে, মেয়েরা সাজে বেশি, তাই তো?
1: একদম,
0: মেয়েরা সাজে বেশি, তো মেয়েদের কোয়ারি বেশি থাকবে।
2: শ্রোতাদের একটা কথা বলি যে আজ মল্লিকা যে প্রশ্নগুলো করছে সে প্রশ্নগুলো আমি একটু অবাক হয়ে শুনছি, কারণ এই প্রশ্ন হয়তো আমার মাথায় আসতো না, কিন্তু প্রশ্নের উত্তরটা জানার জন্য আমরাও কিন্তু ভীষণ ভাবে কৌতূহলী।
0: আর আমাদের লিসনারদের চুপি চুপি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে কল্পলাল, বিশেষ করে যারা ফেসবুক লাইভে আছেন তারা কল্পলালের দিকে একটু চোখ রাখবেন। কল্পলাল ইজ লুকিং ডিফারেন্ট, আশা করি আমাদের লিসনাররা সেটা এগ্রি করবেন, কারণ আজকে কিন্তু কল্পলাল অনেক বেশি ব্রাইট এবং তার হাত যশ হচ্ছে আমাদের আজকের যিনি অতিথি এসেছেন তার হাত যশেই কিন্তু আজকে কল্পলাল স্পেশালি ব্রাইট। তো কল্পলালেরও কিছু কমপ্লিমেন্ট পাওনা হয় সেটা আমাদের লিসনাররা দেবেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকে রয়েছেন, শিবানী ভট্টাচার্য, দীপক চক্রবর্তী, দীপক যুক্ত আছি, তিনি জানিয়েছেন হাজরাডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ থেকে। আর শিবানী দি যিনি আছেন তিনি কিন্তু আমাদের জানাননি তিনি কোথা থেকে আছেন। আচ্ছা, দীপক চক্রবর্তী, দীপকের একটা প্রশ্ন আছে, বাংলাদেশ থেকে উনি দেখছেন আমাদের অনুষ্ঠান বা শুনছেন। আমি জানতে চাইব যে যদি বেশি মেকআপ করলে স্কিনে কোনো সমস্যা হতে পারে কি, আর বারবার মেকআপ করলে কি সমস্যা হতে পারে?
1: দেখুন, আমাদের কিছু কিছু আমাদের প্রফেশন আছে যেগুলো আমাদের মেকআপ করতেই হয়, হ্যাঁ সেক্ষেত্রে আমরা তো এটাকে অ্যাভয়েড করতে পারি না। সেই জন্য আপনার যেমন আমরা যেমন মেকআপ করছি, হ্যাঁ তেমনি কিন্তু আমাদের প্রপার ওয়েতে কিন্তু মেকআপটা আমাদের রিমুভও করতে হবে। আমাদের স্কিনে যদি মেকআপটা থেকে যায়, হ্যাঁ আমরা হয়তো পরের দিন আবার নেক্সট টাইম আবার মেকআপ করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে কিন্তু ক্ষতি হতে পারে। আমাদের মেকআপটা রিমুভ করা কিন্তু খুব জরুরি এবং সেটা মানে প্রপার ওয়েতে।
2: গরমের একটা প্রশ্ন খুব আসে এই প্রসঙ্গে যে গরমের মেকআপ, আমি রোদ্দুরে বেরোবো তার আগে একটা মেকআপ, হালকা মেকআপ বা ভারী মেকআপ যে যে প্রফেশনে আছে সেই অনুযায়ী তো তাকে করে দেন, কিন্তু তার সঙ্গে যেটা আপনারাও বলেন বা অনেকেই বলে সানস্ক্রিনের একটা ব্যবহার, সেটা কি মেকআপ করার আগে না মেকআপ করার পরে?
1: মেকআপ করার আগে,
2: আগে সানস্ক্রিনটা করে নিয়ে তারপরে আপনারা প্রপার যে মেকআপগুলো আছে সেই মেকআপগুলো আপনারা করেন।
0: আচ্ছা আচ্ছা, সানস্ক্রিন প্রসঙ্গে মনে পড়ল, সানস্ক্রিনের এসপিএফ ফ্যাক্টর যেটা থাকে সেটার বিভিন্ন মাত্রা থাকে, একেবারে 15-80 পর্যন্ত দেখেছি, যদিও বিষয়টা বিশেষ জানি না। তো এইটার কি স্কিন টোন অনুযায়ী কি এটা ডিফার করে নাকি সানলাইটের তীব্রতার উপর ডিপেন্ড?
1: না, এটা হচ্ছে আপনার কতক্ষণ টাইমিং আপনি আপনি রোদে থাকছেন তার উপর ডিপেন্ড করছে এটা, আপনার মানে এসপিএফ এর মাত্রাটা মানে।
0: আচ্ছা, এই সেক্ষেত্রে ধরুন জেনারেলি যারা আমরা বাইরে বেরোই 4-5 ঘন্টা বা 7-8 ঘন্টা তো আমাদের বাইরে কাটাতে হয়, এবং হয়তো দেখা যাচ্ছে থ্রু আউট আমরা বেয়ার সানলাইটে থাকছি না, হয়তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি কর্মক্ষেত্রে ঢুকলাম, তাহলে আমি একটা রোদ্দুরের পরিবেশ থেকে গিয়ে একটা একদম যেখানে সানলাইট নেই বা ঘরের মধ্যে রয়েছি সেরকম একটা পরিবেশে ঢুকলাম, আবার কিছুক্ষণ সেখানে কাজ করার পর সেখান থেকে বেরিয়ে আবার বেয়ার সানলাইটের মধ্যে দিয়ে অন্য কোনো একটা স্পটে যাচ্ছি, এই যে বারবার চেঞ্জ হচ্ছে, এতে কি মেকআপের কোনো অসুবিধা হয় বা কি ধরনের মেকআপ থাকা উচিত?
1: দেখুন, আমরা এখন বাইরে বেরোচ্ছি তখন আমাদের ওয়েদার থাকছে একরকম, হ্যাঁ তখন হিউমিডিটি একরকম থাকছে, আমরা যেই আমরা অফিসে ঢুকছি যদি আপনার এসি থাকে সেক্ষেত্রে তো আপনার তো টেম্পারেচার একদম একদম আলাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করি মানে করতে পারি, যেটা মেকআপটা একটুখানি মানে ওয়াইপসি তুলে, হ্যাঁ সেক্ষেত্রে আমরা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারি।
0: আচ্ছা,
1: হ্যাঁ সেক্ষেত্রে আমাদের সানস্ক্রিনের প্রয়োজন নেই, হ্যাঁ সেক্ষেত্রে আমরা একটু আমরা সানস্ক্রিন লাগাতে পারি। আবার যখন আমরা বেরোলাম যদি রোদ থাকে, হ্যাঁ আবার একটুখানি আপনার সানস্ক্রিন ইউজ করতে পারি। আর এমনও হয় ধরুন আমরা লং টাইম ধরুন অনেকক্ষণ ধরে আমরা আমরা বাইরে কাজ করছি কোথাও, সেক্ষেত্রে আমরা রিঅ্যাপ্লাই করতে পারি আমরা।
0: সেটা কি যেটা অলরেডি অ্যাপ্লাইড আছে তার উপরে জাস্ট আর একটা পরত হবে নাকি পরিষ্কার করে নিয়ে আবার?
1: যদি আমরা মানে আমরা পুরোটাই রাস্তাঘাটে আমরা যদি মানে কাটাই সেক্ষেত্রে আমাদের আবার মানে সেটাকে রিমুভ করে দিয়ে আবার রিঅ্যাপ্লাই করাটাই ভালো।
2: আচ্ছা, আরো একটা কথা, সেটা হচ্ছে যে সানস্ক্রিনের প্রসঙ্গে যেটা বলি, খুব মেঘলা ওয়েদার আমরা তো সাধারণত রোদের থেকে প্রোটেকশনের জন্য সানস্ক্রিনটাকে ব্যবহার করি এবং করাটা উচিত বলে মনে করছেন আপনি, কিন্তু মেঘলা ওয়েদার সেই ওয়েদারেও কি সানস্ক্রিনটা দরকার আছে?
1: সানস্ক্রিন আমাদের সবসময় দরকার, মানে আমাদের মানে

0: আমাদের সূর্য ওঠা থেকে একদম সূর্য অস্ত অবধি আমাদের পুরোটাই কিন্তু আমাদের আমাদের সানস্ক্রিন মানে মানে প্রয়োজন। এমন কি ধরুন আমরা বাড়িতে আছি, হ্যাঁ আমরা মনে করছি যে আমরা তো রোদে বেরোচ্ছি না, আমাদের সানস্ক্রিনের প্রয়োজন নেই, কিন্তু সেটা কিন্তু একদমই ভুল ধারণা। আমাদের যে ইউভিটা যেটা আসছে আমাদের, হ্যাঁ তাদের কিন্তু আমাদের স্কিন কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু আমাদের আমাদের মানে স্কিন ড্যামেজ করছে।
1: আচ্ছা, সেক্ষেত্রে মানে বাড়িতে থাকলেও সানস্ক্রিনের একটা লেয়ার শরীর মানে থাকা ভালো, কিন্তু সেটা অবশ্যই আমরা যখন রাতে শুতে যাচ্ছি তখন সেটাকে
0: রিমুভ করে, হ্যাঁ সেটাকে রিমুভ করে আমি তখন আবার মানে একটু মানে একটু নাইট ক্রিম বা একটুখানি সানস্ক্রিন সরি আপনার একটু আপনার ময়েশ্চারাইজার হ্যাঁ মানে অ্যাপ্লাই করে তখন আমরা শুতে যাব।
2: আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন, না ছিলেন কিন্তু বিচ্ছিন্ন হয়েছেন,
1: বন্ধুদের জন্য একবার বলে দিই আমাদের আজকে সঙ্গে স্পেশালিস্টে আছে অমিত বিশ্বাস, উনি হচ্ছেন মেকআপ আর্টিস্ট, এবং আপনাদের এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর উনি দেবেন, এবং আপনারা যে প্রশ্নগুলো নিয়ে আসবেন সেটা যে মাধ্যমে আনবেন সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা আসতে পারেন 9903 05 999 2, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটার একটা ফেসবুক লাইভ অনুষ্ঠান যাচ্ছে, সেই লাইভ অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশানে গিয়েও কিন্তু আপনি আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন, আমরা যথাসময়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব, আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেব সেই প্রশ্নের উত্তর।
2: ইতিমধ্যে আরো একজন এসেছেন ফোনে, নমস্কার।
3: নমস্কার
2: নমস্কার, কে বলছেন?
3: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
2: বলুন
1: বলুন।
3: বর্তমানে অনেক প্রবীণ ব্যক্তি বিভিন্ন পেশায় চুক্তিভিত্তিক ভাবে যুক্ত আছেন, তো শর্ট বা তদূর্ধ্ব যারা, কিভাবে মেকআপ করলে আকর্ষণীয় থাকবেন তারা? নমস্কার।
2: নমস্কার। উনি বলছেন যাদের বয়সটা 60 পেরিয়েছে তাদের নিজেদের আকর্ষণীয় বা কনফিডেন্ট দেখানোর জন্য কি ধরনের মেকআপ থাকা উচিত, যারা বাইরে বেরোচ্ছেন বিভিন্ন কাজে?
0: একদম। সেক্ষেত্রে আমরা দেখুন বয়সের সাথে সাথে আমাদের তো স্কিন থেকে আমাদের অয়েলটা তো অনেকটাই আমাদের মানে মানে চলে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ডিপ একটা ময়েশ্চারাইজার দরকার স্কিনে, হ্যাঁ সেটার আপনার তার উপরে আমরা একটু একটু ফাউন্ডেশন আমরা ইউজ করলাম। এবার তার প্রফেশন অনুযায়ী, এবার সে কী প্রফেশনে মানে আপনার থাকছে, হ্যাঁ তার উপর ডিপেন্ড করছে তার আপনার তার ফাউন্ডেশনের পরিমাণটা। হ্যাঁ যদি সে হয় মানে কোনো কোনো গ্ল্যামার জগতে, সেক্ষেত্রে তাকে একটু একটু লাউড মেকআপ করতে হবে। যদি সে কোনো অফিসিয়াল জব করে, হ্যাঁ সেক্ষেত্রে একটু লাইট মেকআপ হবে, হ্যাঁ করে তারপরে আপনার মানে আপনার নর্মালি যেরকম যেরকম মানে যা যা প্রসিডিওর আছে, হ্যাঁ আপনার ফাউন্ডেশন, তারপরে আপনার কম্প্যাক্ট, হ্যাঁ তারপরে আপনার আপনার হাইলাইটার, ব্লাশার, সব কিছু অ্যাপ্লাই করতে হবে।
2: আরেকটা বিষয় অনিমেষবাবুর প্রশ্নের সূত্র ধরেই জিজ্ঞাসা করি যে ছেলেদের মেকআপ বনাম মেয়েদের মেকআপ কোথায় মূল ডিফারেন্সটা কোথায় হবে?
0: ডিফারেন্স তো অনেকটাই, হ্যাঁ যেটা হচ্ছে ছেলেদের মেকআপটা মানে আমরা কী হয় আমরা তো দেখেছি আমরা মানে ছোটোবেলা থেকে যে মানে মানে মা দিদিরা মেকআপ করে বেড়ায়, কিন্তু কিন্তু মানে বাবারা কোনো দিন মেকআপ করে বেরিয়েছে সেটা আমরা আমরা দেখিনি। সেক্ষেত্রে আমাদের মেকআপটা ছেলেদের এমনই হওয়া উচিত, একদমই আপনার নিউড হওয়া উচিত, হ্যাঁ কেউ দেখলে যাতে বুঝতে মানে বুঝতে না পারে যে যে মেকআপ করছে, অথচ স্কিনে একটা গ্লো থাকবে, হ্যাঁ স্কিনে একটা চমক থাকবে, হ্যাঁ সেক্ষেত্রে তো একদমই মানে অনেকটাই ডিফারেন্স থাকবে।
1: সেক্ষেত্রে সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন?
0: সেক্ষেত্রে আপনার ধরুন আপনার মেকআপের পরিমাণটা কম হবে, হ্যাঁ আপনার ফাউন্ডেশনের পরিমাণটা কম হবে, আপনার বেশি লাইট হবে না। আমরা যেমন মানে কী করি আমরা মানে মেয়েদের একটু লাইট শেড দিই আমরা মানে স্কিন টোন থেকে, যাতে একটু মানে মানে একটু ফেয়ার লাগে বেশি বা একটু বোঝা যায় যে মেকআপ করা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই মানে মানে সেক্ষেত্রে প্রযোজ্য নয়, ছেলে কিন্তু একদম স্কিন টোনেই মেকআপটা করতে হবে যাতে বোঝা না যায় যে তাকে মেকআপ করা হয়েছে।
1: আচ্ছা, নো মেকআপ লুক একটা কথা খুব প্রচলিত, নো মেকআপ লুক ব্যাপারটা কি?
0: দেখুন নো মেকআপ লুক মানে কিন্তু যে মেকআপ মানে মানে নয় তা কিন্তু নয়, মেকআপ মানে সবই থাকবে কিন্তু পরিমাণটা কম থাকবে, হ্যাঁ মানে খুব লাইট থাকবে, ধরুন একটু শ্যাডোটা খুব লাইট থাকবে, লিপস্টিকটা একটুখানি নিউডের মধ্যে থাকবে, আপনার ফাউন্ডেশনের আপনার পরিমাণটা একটু কম থাকবে বা ফাউন্ডেশনের শেডটাও একটুখানি একটু লাইট থাকবে, সব মিলিয়ে আর কি মানে এটা হচ্ছে নো মেকআপ লুক।
2: আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন, শুনে নিই তার প্রশ্নটা। নমস্কার।
1: নমস্কার, হ্যালো 2248 8085, কোনো বন্ধু রয়েছেন এবং সেই
2: হ্যাঁ ছিলেন কিন্তু তিনি কথা বলছেন না তাই আমাদের বিচ্ছিন্ন হতে হলো। এবারে একটু আমাদের ফেসবুকে বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন সঙ্গীতা সরকার প্রশ্ন করেছেন, আমার ছেলের বয়স 7 বছর, আমি ওর স্কিনের জন্য কিভাবে যত্ন নিতে পারি, কী ধরনের ময়েশ্চারাইজার লাগালে ভালো হয় একটু বলবেন।
0: মানে প্রথমে বলি, এত ছোট মানে বাচ্চা তো আপনার মেকআপের কোনো প্রয়োজন নেই, ওকে প্রপার ওয়েতে আপনি ক্লিনজিংটা করবেন, হ্যাঁ, যেন একদম ধরুন স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফেরার পর, হ্যাঁ, যেন তার স্কিনটা যেন একদম প্রপার ওয়েতে তাকে ক্লিন করা হয়, এবং মানে আপনার যখন স্কুলে বেরোবে তখন যেন সানস্ক্রিনটা মাস্ট, সানস্ক্রিনটা লাগিয়ে কিন্তু তাকে কিন্তু স্কুলে পাঠাবেন, বা যখন ধরুন বাচ্চারা ধরুন মাঠে খেলাধুলা করে তখন কিন্তু সানস্ক্রিনটা মাস্ট, কারণ সানস্ক্রিন আমাদের শুধু কালো করে দেয় তা না, আমাদের স্কিনটায় কিন্তু আমাদের কিন্তু আপনার মানে কুচকে দেয় কিন্তু স্কিনটা, ডাল হয়ে যায় স্কিনটা, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে সানস্ক্রিনটা ভীষণভাবে জরুরি।
1: সাত বছর বয়স বলছেন ওনার ছেলের বা মেয়ের সন্তানের, তো সাত বছরের বয়সের জন্য আলাদা করে কোনো সানস্ক্রিন হয় নাকি, না যে কোনো আমরা যেগুলো নর্মাল স্ক্রিন,
0: দেখুন বাজার চলতে তো আপনার প্রচুর প্রোডাক্ট আছে, আমরা চেষ্টা করবো একটু একটু ভালো ব্র্যান্ডের, হ্যাঁ, আপনার প্রোডাক্ট ইউজ করতে, বা আপনার মেডিকেলের যেসব প্রোডাক্টগুলো আছে বা আপনি ডক্টরের সঙ্গে আপনি কনসাল্ট করে আপনি মানে সেগুলো ইউজ করতে পারেন, যেগুলো মানে একটা বাচ্চার স্কিনে যেটা ইউজ করা যায়।
2: ছোট্ট করে একটা ফোন নেওয়ার চেষ্টা করি, লিসনার রয়েছেন না, আবারও বিচ্ছিন্ন হয়েছেন, ফোনের আলো একরকম কথা বলছে আর আওয়াজ আরেক রকম কথা বলছে, খুব কনফিউজিং। চলে যাব আমাদের ইয়েতে, 18 বছর বয়সে সিরাম ইউজ করা যাবে, দীপ রায় জানতে চাইছেন।
0: হ্যাঁ, তার স্কিন টাইপটা জানতে হবে, যদি মানে আপনার নর্মাল স্কিন হয় বা ড্রাই স্কিন হয় তাহলে সেক্ষেত্রে মানে আপনার সিরাম ইউজ করতেই পারে, যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু সিরাম একদমই ইউজ করা যাবে না।
1: আচ্ছা, সেক্ষেত্রে কি মানে কোনো বিশেষজ্ঞের পরামর্শ দরকার নাকি না নিজেই সেটা চেক করে নিতে,
0: সেটা নিজে চেক করে নিতে পারে, মানে যদি এটা চেক করার একটা মাত্র উপায় আছে, মানে সে রাত্রিবেলা ভালো করে ফেস ওয়াশ করে আপনার রাতে শুতে গেল কিছু না মেখে, হ্যাঁ, বা একটু ময়েশ্চারাইজার মেখে, খুব লাইট ময়েশ্চারাইজার মেখে, সকালবেলা উঠে যখন দেখবে ঘুম থেকে উঠে যখন যে পুরো মুখটা যদি একদম মানে অয়েলি হয়ে যায়, হ্যাঁ, তাহলে
2: কিন্তু নাকের পাশে বেশি করে,
0: মানে পুরো ফেসটাই মানে মানে ওভারঅল ফেসে যখন তার মানে একদম মানে মানে তেল চিপচিপে হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তার বুঝতে হবে যে অয়েলি স্কিন। আর যদি দেখেন যে না মানে অতটা অয়েলি না, শুধু নাকের টিজোনটা শুধুমাত্র অয়েলি, তাহলে কিন্তু তার কিন্তু নর্মাল স্কিন।
2: আচ্ছা, আরও একবার চেষ্টা করি ছোট্ট করে ফোনটা নিয়ে নেওয়ার। নমস্কার, 2248 8085-এ না, আমরা জানি না কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে কিনা, দেখা যাক, আমাদের সময় বলবে সেটা। 9:54 এই মুহূর্তে সময়, আর কিছুক্ষণ আছি আমরা রেডিওতে, তারপরে রেডিওর বন্ধুরা বিচ্ছিন্ন হবেন ঠিক রাত্রি 10টায়, এবং রেডিওর বন্ধুরা আবারও আমাদের সঙ্গে যুক্ত হবেন 10:10, কিন্তু এর মধ্যে অর্থাৎ 10:10-10:10 মধ্যে আমরা কিন্তু লাইভ থাকব ফেসবুকে, কাজেই আপনারা যারা ফেসবুকে শুনছেন দেখছেন তাদের বলবো আপনাদের প্রশ্ন যদি কিছু থাকে তাহলে অবশ্যই নিয়ে আসুন ফেসবুক লাইভের যেখানে রয়েছে তার কমেন্ট সেকশনে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903055992 এই নম্বরে, আপনারা 9903055992 এই নম্বরে SMS-ও করতে পারেন। আর মল্লিকা কল্পলাল রয়েছে আপনাদের সঙ্গে,
1: সেই ফোনেও আপনারা কিন্তু চলে আসতে পারেন 2248-8085-এ। যদিও কোনো কারণে বহু বন্ধুরা শ্রোতারা ফোন করছেন, যোগাযোগ করতে পারছে না, কিন্তু একটু চেষ্টা করতেই হবে। 11টা পর্যন্ত আছি আজকে সঙ্গে স্পেশালিস্ট নিয়ে, মল্লিকা এবং কল্পলাল। আর আজকের বিষয় হচ্ছে গরমের মেকআপ। আমাদের সঙ্গে রয়েছেন স্পেশালিস্ট অমিত বিশ্বাস।
2: চলে যাই আমাদের নিজেদের যে রাখা যে সমস্ত প্রশ্ন সেগুলোতে। দীপ রায় আরও একবার প্রশ্ন করছেন, হেয়ার ফল হচ্ছে কি করব?
0: আগে দেখতে হবে হেয়ার ফলটা কী কারণে হচ্ছে, যদি সে রাতে ঘুমটা কম হয়, হ্যাঁ, বা তার যদি কোনো কঠিন অসুখ করে থাকে, তার যদি অনেক ওষুধ বা মেডিসিন খেতে হয় তাকে, হ্যাঁ, বা ধরুন খুব টেনশানে আপনার রয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু মানে চুল পড়াটা কিন্তু একদম একদম ন্যাচারাল,
2: স্বাভাবিক
0: স্বাভাবিক একদম, হ্যাঁ। আর যদি দেখেন না মানে সেসব কোনো সমস্যা নেই, তাহলে বলবো একটুখানি একটা ডাক্তার দেখিয়ে নিতে।
1: আচ্ছা, এই এই প্রবলেমের বাইরে গেলে, হ্যাঁ। আচ্ছা, ওয়াটারপ্রুফ মেকআপ আমরা শুনি, ওয়াটারপ্রুফ মেকআপ মানে সেটা কি? আমরা তো দেখেছি, আমরা সেই বিষয়ে আসবো, কারণ আমরা দেখেছি আপনি মঞ্চের এবং পাশাপাশি দূরদর্শনের পর্দায় আর্টিস্টদের জন্য বিভিন্ন সময় মেকআপ করেছেন, তো সেই বিষয়ে আসবো, কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপটা কি, বা এর জন্য আলাদা করে আপনারা কিভাবে একজন শিল্পী বা যাকে মেকআপ করছেন কিভাবে আলাদা করে তার স্কিনটা তৈরি করেন?
0: দেখুন মেকআপ দু রকমের হয়, একটা হচ্ছে আপনার ওয়াটার বেস, একটা হচ্ছে আপনার অয়েল বেস, হ্যাঁ, যেটা অয়েল বেস মেকআপ সেটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ হলে কি হয়, সেটা অনেক ধরুন আপনার খুব সোয়েট হচ্ছে, হ্যাঁ, বা হ্যাঁ বা ঘাম হচ্ছে, সেটা কিন্তু মানে মেকআপটা থেকে যাচ্ছে, কিন্তু মানে ঘামটা মানে আপনার ঘামের মানে ওপর দিয়ে মেকআপটা চলে যাচ্ছে,
1: মানে মেকআপটা সেক্ষেত্রে ক্ষতি হচ্ছে না কিন্তু ঘাম,
0: আমি ধরুন আমি একটা টিস্যু দিয়ে আমি ঘামটা যদি আমি একটুখানি অ্যাবজর্ব করিনি, আমার ঘামটা কিন্তু আমার অ্যাবজর্ব করে নিয়েছে কিন্তু মেকআপটা কিন্তু আমার স্কিনে থেকেই যাচ্ছে,
1: মানে এটাই ওয়াটারপ্রুফ,
0: এটা ওয়াটারপ্রুফ মেকআপ।
1: আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে যেটা আরেকটা কথা মনে আসে যে আপনি তো আপনার সঙ্গে কথা বলার সময় বুঝেছি যে আপনি মঞ্চেও আপনি নাটকের বিভিন্ন আর্ট মানে শিল্পীদেরও যেমন আপনি মেকআপ করেন,

0: পাশাপাশি দূরদর্শনের পর্দাতেও যে সমস্ত আমরা সিরিয়াল বা সিনেমাগুলো দেখি সেখানেও আপনি মেকআপ করেছেন। তো এই যে ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন সময় হয়তো একটা জলে বৃষ্টিতে কোনো একটা সিকোয়েন্স, সেখানেও তো মেকআপ করতে হয়, তো সেক্ষেত্রে মেকআপটা তার নষ্ট হচ্ছে, এর জন্য আলাদা কি প্রোটেকশন? আপনার
1: প্রোটেকশন কিছু না, জাস্ট মানে আপনার তার প্রোডাক্টগুলো একটুখানি মানে আপনার ডিফারেন্ট হয়, একটু আলাদা হয়,
0: মানে সেটা কি বৃষ্টিতে বা জলে কোনো কিছু নষ্ট হয়
1: না? নষ্ট হয় না।
2: ঘন ঘন মেকআপ কি স্কিনের ক্ষতি করতে পারে?
1: অবশ্যই ক্ষতি করে।
2: তাহলে সেখান থেকে আমরা মানে কি ধরনের মেকআপ করলে স্কিনও ভালো থাকবে, মেকআপ করাটাও?
1: দেখুন, মেকআপটা যতটা মানে প্রয়োজন ততটাই করা উচিত। আমার আননেসারি ধরুন আমার প্রয়োজন নেই মেকআপ, আমি তার সাথে মেকআপ করছি, এটা তো মানে স্কিনের ক্ষতি করবেই। আর প্রপার হয়তো আপনার মেকআপটা রিমুভ করা, এটা যেমন খুব প্রয়োজন, এবং আফটার মেকআপ আপনাকে স্কিন প্রিপারেশান, হ্যাঁ, সেটা খুব ভালো করে নিতে হবে। আপনি ধরুন আপনি চাইলে মাঝে আপনি মাঝে মাঝে স্কিনে একটা ধরুন একটা ফেসিয়াল করালেন বা একটু ম্যাসাজ করালেন, আপনার ফেস ম্যাসাজ, হ্যাঁ, বা আপনি মানে প্রতিদিন যে আপনার রেগুলার কেয়ার যেটা স্কিন কেয়ার, হ্যাঁ, আপনি আপনি মানে প্রপার হয়তো আপনি মেকআপটা তুলে, হ্যাঁ, তারপর একটু ময়েশ্চারাইজার লাগিয়ে বা নাইট ক্রিম লাগিয়ে বা সিরাম লাগিয়ে আপনি আপনি শুতে গেলেন, হ্যাঁ, তার মানে তার ফলে কী হলো, আমাদের আমাদের স্কিনটা অ্যাটলিস্ট ভালো থাকলো।
0: আচ্ছা আচ্ছা, এইসব যে বলছেন আপনি, এগুলো তো মানে সাধারণভাবে নিজে কি করা সম্ভব নাকি না সবসময় কোনো একজন আমাদের মানে একজন কি বলবো বিউটিশিয়ানের সঙ্গে থেকে কাজগুলো করা যায়? করাটা
1: নিজে মেকআপ করাই যায় আপনাকে, আপনার তার জন্য বেসিক একটা তো একটা নলেজ থাকতেই হবে। আপনি তো আপনার কোথায় মানে মানে কোনটাই আপনাকে ইউজ হবে সেটা তো আপনাকে জানতে হবে, না হলে আপনি তো মানে আপনি উল্টোপাল্টা যদি মানে প্রোডাক্ট যদি আপনি মেখে ফেলেন, যেটা ধরুন আপনার গালে লাগানোর কথা সেটা যদি আপনি আপনি কপালে লাগিয়ে ফেলেন, তাহলে সেটা তো দেখতে একটা অদ্ভুত একটা আপনার তৈরি হবে না ব্যাপারটা।
0: তো সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ যার হয়তো এই মেকআপ নিয়ে বিন্দু বিসর্গ জ্ঞান নেই, অথচ সে মেকআপ সম্পর্কে আগ্রহী, তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? সবসময় কি একজন এক্সপার্টের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা মেকআপটা করতে?
1: হ্যাঁ, তাকে একটুখানি বেসিক নলেজ একটুখানি তাকে নিতে হবে, হ্যাঁ, সেটা মানে হতে পারে কোনো মানে প্রপার ট্রেনিং নিয়ে বা হ্যাঁ বা মানে এক্সপার্ট যারা আছে তাদের সাথে একটুখানি মানে আলোচনা করে তাকে মানে প্রপার ওইটা তাকে জানতে হবে।
0: আপনাদের প্রশ্ন এরকম থাকবে, আমরা যেরকম প্রশ্ন করছি তাদের প্রশ্ন আজকে কিন্তু মল্লিকার, আমরা শুরুতেই বললাম যে মল্লিকা এই বিষয়টা নিয়ে আমাদের আরও বেশি সচেতন করবে, সে অপেক্ষাতেই থাকবো। তবে ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 9:59 হয়ে গেছে, আমরা 10:00 থেকে 10:10 পর্যন্ত রেডিওর যারা রয়েছেন বন্ধু তাদের বলবো যে সাময়িক বিরতি, কিন্তু ফেসবুক লাইভে যারা আছেন তাদের সঙ্গে কিন্তু আমরা আছি পুরো 11:00 পর্যন্ত। আর রেডিওর বন্ধু যারা টিউন করেছেন 100.1 MHz AIRFM গোল, তাদের বলবো ঠিক 10:00 থেকে 10:00 সংবাদ বিরতিতে আমরা থাকবো, বাকি সময়টা আপনাদের সঙ্গে অবশ্যই আছি এবং সব অবশ্যই আজ থাকুন সঙ্গে স্পেশালিস্ট নিয়ে। আজ আমাদের মধ্যে উপস্থিত অমিত বিশ্বাস, মেকআপ আর্টিস্ট।
3: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক উদ্যোগ নিয়েছে বিভিন্ন রাজ্য সরকারও। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়, শপথগ্রহণ চলবে আগামীকালও। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের ঘটনায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য CBIকে অনুমতি দিয়েছে। নিট UG প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে CBI। IPL ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের এ গ্রেড শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা, এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4,023 টাকা, বাজরার জন্য 2,900 টাকা এবং অরহর ডালের জন্য 8,450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
4: খরিফ কে লিয়ে যে ফয়সলা লিয়া গিয়া উসমে

0: जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
1: মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে।
0: होल भारत में करीब करीब 400 बिलियन टन के नोन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इससे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो LNG इम्पोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3,00,000 करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसिफाई करने के लिए प्रोजेक्ट्स लगेंगे।
1: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সার্কেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইলফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ বিভিন্ন রাজ্য সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের গাড়ি ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন এবং জনগণকে গণপরিবহন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত রাজ্যের মধ্যে গণপরিবহনের মাধ্যমেই যাতায়াত করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের আবহে প্রধানমন্ত্রী গত রবিবার দেশবাসীর কাছে এই আহ্বান জানান। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা আন্তর্জাতিক উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সাময়িকভাবে কিছু বিদেশি রুটে পরিষেবা স্থগিতও করেছে তারা। আকাশপথের বিধিনিষেধ এবং বিমান জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই সিদ্ধান্ত চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে এয়ার ইন্ডিয়া সাময়িকভাবে দিল্লি শিকাগো, মুম্বাই নিউ ইয়র্ক, দিল্লি সাংহাই, চেন্নাই সিঙ্গাপুর সহ আরও দুটি রুটে তাদের বিমান পরিষেবা স্থগিত রাখবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথমে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথবাক্য পাঠ করান। এছাড়াও উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং 224 পরগনার বিধায়করা শপথ নেন। আগামীকালও চলবে এই শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15 মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য CBIকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে CBIএর দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে। সেই কারণেই CBIকে তদন্তের ছাড়পত্র দেওয়া হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই সফরের বিস্তারিত সূচি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা।
2: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
1: ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরেও যাবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রীর সুইডেনের গোথানবার্গে পৌঁছানোর কথা। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় তিনি একথা বলেন। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরগাঁও এবং 1 জন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যনগর জেলা থেকেও 1 ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে আজ দেশের একাধিক স্থানে তল্লাশি চালায় সিবিআই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের সঙ্গে তার 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। কূটনৈতিক মহলের মতে এই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ানকে আমেরিকার অস্ত্র সরবরাহ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেইরুটের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ লেবাননের 7টি পৃথক স্থানে যানবাহন লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে কলকাতা 17 ওভার 1 বলে 3 উইকেটে 166 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর শেষ হলো, এরপরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: একজন মেকআপ করতে এলো, সে তার কাছে কি আপনারা জেনে নেন যে এটা আপনারা কি ডেতে বা বেরোবেন না নাইটে বেরোবেন? এবং
4: অবশ্যই জেনে নিই আমরা।
5: আচ্ছা, এই প্রসঙ্গে মানে কল্পলালের প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে একটু বলে নিই, 100.1 FM গোল্ডের রেডিওতে যারা শুনছিলেন আমাদের অনুষ্ঠান তারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। এবং আমাদের আলোচনা কিন্তু চলছে, ভীষণ ভীষণ প্রাঞ্জল আলোচনা চলছে। যারা এখনও তাদের প্রশ্ন নিয়ে হাজির হতে পারেননি তারা চলে আসুন। 2248-8085 খোলা আছে, খোলা আছে হোয়াটসঅ্যাপের নাম্বার 9903050592, SMS ও করতে পারেন 9903050592 এই নম্বরে, আর আসতে পারেন আমাদের ফেসবুক লাইভের নিচে কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।
1: ফিরে এলাম আরও একবার সঙ্গে স্পেশালিস্ট নিয়ে। অমিত বিশ্বাস আছে আজকে মেকআপ আর্টিস্ট, এবং অবশ্যই আছেন আপনারা আজ স্টুডিওর এ প্রান্তে। মল্লিকা কর্পোরাল আপনাদের সঙ্গে রয়েছে, আর বন্ধুরা তো থাকছেনই আমাদের সঙ্গে। কে রয়েছেন?
2: রয়েছেন এই মুহূর্তে ফোনে একজন, শুনে নি। নমস্কার। নমস্কার,
1: হ্যালো।
2: যারা ফোনে আসছেন তারা কি কথা বলতে আগ্রহী নয়? তারা আসছেন বোঝা যাচ্ছে, কিন্তু তারপরে কথা আর আমাদের হচ্ছে না। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজে অনেকগুলো প্রশ্ন রয়েছে। দেবপ্রীতি জানা, দেবপ্রীতি জানা জানতে চেয়েছেন কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে ওকেশনাল সেলফ মেকআপ বিষয়ে কিছু বলুন, গরমকাল এবং শীতকাল উভয় কালের জন্য।
3: আচ্ছা, আপনার কম্বিনেশন স্কিন মানে হচ্ছে আপনার আপনার মানে কিছুটা অয়েলি কিছুটা ড্রাই।
2: আচ্ছা,
3: হ্যাঁ, সেক্ষেত্রে এমন একটা মানে পরিস্থিতি তৈরি হয়, খুব সমস্যাকর একটা আপনার পরিস্থিতি। হ্যাঁ, আমরা যদি বেশি অয়েলি কিছু আমরা যদি ইউজ করি আপনার, সেক্ষেত্রে দেখা গেলো যে যেখানটা আপনার ড্রাই, হ্যাঁ, সেখানটায় সমস্যা হচ্ছে। আবার যদি আবার যেখানটা আবার ড্রাই, সেখানটা অয়েলি কিছু লাগালে সেখানটা আবার সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এমন একটা প্রোডাক্ট ইউজ করবো যে মাঝামাঝি একটা, যে খুব অয়েলিও না আবার খুব ড্রাইও না। হ্যাঁ, সেরকম আপনার আপনার প্রোডাক্ট ইউজ করতে হবে, এবং আপনার সেটা আপনার সব কিছুই। হ্যাঁ, আপনার যেমন হচ্ছে আপনার আপনার ক্লিনজার, হ্যাঁ, আপনার যে টোনার, আপনার আপনার ফাউন্ডেশন।
1: আচ্ছা, সেগুলো কি বোধহয় ওনার স্কিন টাইপ দেখে আপনারা স্থির করবেন যে কোনটা ওনার জন্য অ্যাপ্লাই করা যেতে পারে?
2: আচ্ছা, উনি গরমকাল এবং শীতকাল দুটোর ক্ষেত্রে।
3: হ্যাঁ, দেখুন, গরমকালে আমাদের তো কি হয়, আমাদের যেহেতু ঠান্ডাতে আমরা অনেকটা আমরা মানে ময়েশ্চারটা কমে যায় স্কিনে, সেক্ষেত্রে আমরা একটু ময়েশ্চারটা আমরা একটু বেশি আমরা ইউজ করি। হ্যাঁ, এবং তারপরে আমরা যে আপনার যেসব আপনার স্কিন প্রিপারেশন আছে, আমরা সিরাম ইউজ করতে পারি আমরা আপনার মেকআপের আগে। হ্যাঁ, এবং আমরা যে ক্লিনজারটা ইউজ করব সেটা যেন একটু একটুখানি আপনার যেন একটু ক্রিম বেস হয় মানে ক্লিনজারটা, যে এমন ধরুন ফেস ওয়াশ ইউজ করলাম যেটা আপনার ফেস ওয়াশ করার পরে স্কিনটা এতটা ড্রাই হয়ে গেল, হ্যাঁ, আমি মশলা লাগিয়েও আমার মানে ওই জায়গাটা কিন্তু আমার ফিল হচ্ছে না, সেই মানে সেক্ষেত্রে কিন্তু আমরা ফেস ওয়াশটা দিয়ে কিন্তু আমরা ভীষণভাবে কিন্তু আমরা
2: বেশি হার্শ না হয় স্কিনের প্রতি। আচ্ছা, সৌভিক চক্রবর্তী জানতে চেয়েছেন গরমকালে কালো হওয়ার থেকে বাঁচার উপায়।
3: সানস্ক্রিন, সানস্ক্রিনটা
2: রেগুলার কালো করছে, কাজেই সূর্যকে ঢাকতে হবে আপনার স্কিনকে। সেই
3: সানস্ক্রিন লাগিয়ে বেরোন, এবং এবং আপনি ছাতা আপনি ইউজ করুন। হ্যাঁ, ছাতা ইউজ করুন, সানগ্লাস ইউজ করুন।
2: আরো একবার চেষ্টা করি ফোনে। নমস্কার।
1: নমস্কার।
2: নমস্কার, যারা আছেন তারা কিন্তু আছেন বোঝা যাচ্ছে, মানে আওয়াজ তাই বলছে, কিন্তু কোনোভাবে কি তাদের আওয়াজ আমাদের পর্যন্ত পৌঁছচ্ছে না? সেটা হলে কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু অবশ্যই। সেটা এই বিষয়ে যদি এমন কেউ থাকেন যিনি হোয়াটসঅ্যাপেও স্বচ্ছন্দ, তাহলে একটু যদি আমাদের জানান, একটু যদি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্টিনিউয়াসলি ফোন আসছে, এ প্রসঙ্গে বলি প্লিজ এটাতে ফোন করবেন না, ওটা একদম নির্দিষ্ট আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ এবং SMS এর জন্য। আপনারা সরাসরি ফোন করতে চাইলে 2248 8085, যদি ফোনে স্বচ্ছন্দ না হন, SMS আছে, হোয়াটসঅ্যাপ আছে এবং ফেসবুক আছে, তো সেক্ষেত্রে একটু যদি অ্যাডজাস্ট করে নেন। আমার মনে হচ্ছে কিছু একটা টেকনিক্যাল ইস্যু হলেও হতে পারে।
1: আচ্ছা, বিরাটি থেকে অনিমা সামন্ত লিখেছেন, দীর্ঘক্ষণ মেকআপ টিকিয়ে রাখার জন্য কি ব্যবহার করা উচিত?
3: দীর্ঘক্ষণ মেকআপ টিকিয়ে রাখার জন্য যেটা দরকার, আগে স্কিন প্রিপারেশন যেটা বললাম, স্কিন প্রিপারেশন যদি আপনার প্রপার ওয়েতে হয় তাহলে কিন্তু মেকআপ আপনার অনেকক্ষণ আপনার মানে স্টে করবে। হ্যাঁ, আর তারপর তো ফিক্সার তো আছে, এখন যখন আপনার বাজার চলতি প্রচুর ফিক্সার বেরিয়ে গেছে, আপনার ফিক্সিং স্প্রেটা কি হয় আমাদের মেকআপটাকে লক করে দেয়, তার ফলে কি হবে আমাদের ঘাম হলো বা আমাদের ধরুন মানে অনেকটা সময় গেলেও মেকআপটা আমাদের চট করে উঠে যায় না।
1: আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসে যে মেকআপ সেটিং স্প্রে,
3: হ্যাঁ,
1: এটা কতটা জরুরি?
3: এটা তো আপনার গরমকালে বিশেষ করে খুব প্রয়োজন, আপনার শীতেও প্রয়োজন, কিন্তু গরমকালে তো বিশেষ করে এটা তো না হলে চল মানে আপনার চলাই যাবে না মেকআপে। এটা
1: এটা অ্যাকচুয়ালি কি মানে
3: এটাকে মেকআপটাকে লক করে দিয়েছে। ধরুন আমি পুরো মেকআপ করলাম, সব লাগালাম আমি, ধরুন আমি বেস মেকআপ করলাম, আমি আইশ্যাডো লাগালাম, লিপস্টিক লাগালাম, তারপরে মানে সবার শেষে যখন আমি আপনার মেকআপ ফিক্সারটা যখন আমি দিলাম না, তখন পুরো মেকআপটাকে লক করে দিল। হ্যাঁ, স্কিনটাকে আমাদের পুরো লক করে দিল, তার ফলে কি হয় আমাদের ঘাম হলেও মেকআপটা উঠবে না বা ঘামটা কম হবে, সেই মানে
2: পোর্সগুলোকে সম্ভবত বন্ধ করে দেয়।
3: কিন্তু
1: সেক্ষেত্রে আপনি আবার বলছেন যে সারাদিনের মেকআপ শেষে রাতে যখন বাড়ি ফিরবেন তখন মেকআপটাকে টোটাল রিমুভ করতে হবে,
3: একদম
1: সেই রিমুভ এর ক্ষেত্রে কি আলাদা কোনো আপনার পরামর্শ আছে যে এই ধরনের রিমুভারগুলো মেকআপ তোলার জন্য ভালো? কারণ আপনি বলছেন স্প্রে করলে মেকআপটাকে বসিয়ে দিচ্ছে, কিন্তু সেটাকে তো তোলারও তো প্রয়োজন দিনের শেষে।

0: এক্ষেত্রে আলাদা কি পরামর্শ দেবেন যে এক্ষেত্রে এটা করলে ভালো হয়?
1: আমরা যখন মানে প্রপার ওয়েতে মেকআপ করি তখন কিন্তু আমরা প্রথমেই কিন্তু আমরা মানে ফেস ওয়াশ কিন্তু আমরা করবো না, আমরা প্রথমে আমরা ক্লিনজার, হ্যাঁ, বা কোনো অয়েল, কোনো অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল আপনি ইউজ করতে পারেন মেকআপ রিমুভ করার জন্য, এটা ভীষণই ভালো। হ্যাঁ, আপনি কোনো অয়েল আপনি আপনি হাতে লাগিয়ে পুরো ফেসে আপনি আপনি অ্যাপ্লাই করলেন, তারপরে একটু মাসাজ করে নিলেন, নিলে আপনি একটু একটু আপনি ভেজা কটন দিয়ে, হ্যাঁ, বা আপনি আপনার যে ওয়াইপসগুলো আছে আপনি ওয়াইপসে ভালো করে ওটাকে পরিষ্কার করে নিলেন, নিয়ে তারপরে আপনি ফেস ওয়াশ করুন।
2: আচ্ছা, প্রথমে আলগা মেকআপটাকে ধুয়ে ফেলতে, মানে তুলে ফেলতে হবে, তারপরে সেটাকে ধোয়ার
0: চেষ্টা,
1: হ্যাঁ, এবং সেটাকে, হ্যাঁ, এবং মানে প্রপার ওয়েতে মেকআপটা তুলে আপনাকে তারপরে একটু ধরুন আপনি টোনার লাগালেন, তারপরে একটু ময়েশ্চারাইজার লাগালেন।
2: মধুমিতা সাউ জানতে চাইছেন, দাদা কোন সানস্ক্রিন ইউজ করলে ভালো হয় একটু বলুন।
1: সানস্ক্রিন তো প্রচুর আছে কোম্পানিতে, হ্যাঁ, মানে প্রচুর কোম্পানি বেরিয়েছে, একটু চেষ্টা করবেন যে আপনি কতক্ষণ থাকছেন বাজারে, হ্যাঁ, মানে আপনি মানে রাস্তায়, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করছে। আপনি যদি মনে করেন যে আমি ধরুন আপনি 4-5 ঘন্টা মানে মানে থাকছি, সেক্ষেত্রে ধরুন আপনার মানে SPFটা আপনার 40, হ্যাঁ,
2: আচ্ছা,
1: হ্যাঁ, আপনার 40-50, হ্যাঁ, এবার ধরুন আপনার প্রতি আধ ঘন্টা অন্তর আমাদের SPF হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে আপনার 5,
2: আমি একটু জানতে চাইবো এই যে ফেস কাটিং কিরকম হচ্ছে এবং তার সঙ্গে চুলের স্টাইল, এটাকে যদি একটু ইলাবোরেটলি বলেন, একটু ডিটেলে বলেন।
1: দেখুন, আপনার
2: কারো পান পাতার মতো মুখ,
1: মেকআপের সাথে হেয়ার স্টাইলটা কিন্তু ভীষণভাবে কিন্তু আপনার জড়িত। হ্যাঁ, শুধুমাত্র মেকআপটা খুব সুন্দর করলাম, আমি আমি আমি হেয়ার স্টাইল কিছুই করলাম না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার লুকটা কিন্তু আপনার আসবে না বা আপনাকে দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, সেক্ষেত্রে হেয়ার স্টাইলটা কিন্তু খুব মানে খুব জরুরি। এইবারে আপনার ডিপেন্ড করছে যে আপনার ফেসের আপনার কাটিং, হ্যাঁ, যদি কারোর ফোরহেডটা খুব বড় হয় আমরা সেক্ষেত্রে করবো যে আমরা একটু ছাড়া চুল রাখার চেষ্টা করবো, বা আমরা যদি কখনো আমরা বার্ন করিও সেক্ষেত্রে আমরা ফোরহেডটাকে একটু আমরা কভার করে দেবো, কভার করে আমরা একটা বার্ন করলাম। হ্যাঁ, বা ধরুন খুব মানে খুব বড় আপনার যদি মানে ফেস হয়, হ্যাঁ, মানে ওভাল ফেস হয়, সেক্ষেত্রে আমরা একটু ওপেন হেয়ার করলে কি হয় আমাদের মানে চুলটা যদি গালের মধ্যে পড়ে না, তাহলে আমাদের গালটা অনেকটা ছোট লাগে। হ্যাঁ, এবং দেখুন কিছু তো কন্টুরিংয়ে তো আমাদের মেকআপ যেটা হয় যেটা, হ্যাঁ, মানে মানে অনেকটা ছোট লাগে, কিন্তু আমি যদি চুল ছেড়ে দিই কোনো স্টাইল করি না, সেক্ষেত্রে অনেকটাই মুখটা ছোট লাগে।
2: আচ্ছা, সেক্ষেত্রে বা মানে তিনি যিনি মেকআপ করছেন তিনি কিরকম চাইছেন সেটা একটা।
1: একদম একদম।
2: আচ্ছা, এই যে ধরুন বাঙালি মেয়েরা বিশেষ করে বিয়ে বাড়িতে শাড়ি পরতে ভীষণ ভালোবাসে এবং মোটামুটি এখন বিয়ে বাড়ির সময়ই চলছে, তো এই যে শাড়ির সঙ্গে হেয়ার স্টাইল কোনটা বেশি ভাল লাগবে, মানে একদম বাঁধা খোঁপা যেটা বরাবরের ছিল খোঁপা বেঁধে তাতে ফুল লাগানো নাকি ছাড়া চুল?
1: কিছুটা হচ্ছে তার আপনি মানে সে কী ধরনের শাড়ি পরছে তার উপর ডিপেন্ড করছে, এবং কিছুটা হচ্ছে তার ফেসের উপর ডিপেন্ড করছে, এবং কিছুটা হচ্ছে তার হচ্ছে মানে সে কোন সময় সে মেকআপটা করছে। ধরুন আপনি সাপোজ ধরুন এই গরমে কেউ ধরুন ধরুন খুব একটা ওয়েস্টার্ন শাড়ি পরলো, এবার ওয়েস্টার্ন শাড়ির সঙ্গে সাধারণত আমরা মানে চুলটাকে একটু ছাড়ারই মানে প্রেফার করি, কিন্তু যদি খুব গরম হয় তাহলে সেক্ষেত্রে তো সেটাকে মেনটেন করতে পারবে না, সেক্ষেত্রে আমরা বার্নিং করে দেবো। হ্যাঁ, এটা ডিপেন্ড করছে সবটাই মানে আপনার মানে ওয়েদারের উপরে, তার ফেস কাটিংয়ের উপর, হ্যাঁ, এবং এবং ক্লায়েন্ট কীরকম পছন্দ করে, হ্যাঁ, আপনার সবটাই ডিপেন্ড করছে।
0: আচ্ছা আচ্ছা, যেটা আমরা বলছিলাম একটু আগে আপনি সেই প্রসঙ্গ থেকে আমরা অন্য প্রসঙ্গে গেলাম, সেটা হচ্ছে যে ডে মেকআপ আর নাইট মেকআপ, মানে অ্যাকচুয়ালি কী হয়, একজন ক্লায়েন্ট যখন আপনার কাছে আসছে তার কাছ থেকে তো আপনার তো এটা জেনে নেওয়াটা খুব দরকার যে আপনি ডে কোনো পার্টিতে যাচ্ছেন না নাইট পার্টিতে। আবার পার্টিতে গেলেও দেখা যায় যে একটা ব্রাইডাল লুক, মানে যিনি মঞ্চে ভালো করে বসেন তার একরকম লুক, আবার যারা পার্টিতে যাচ্ছে তাদের আরেক রকম লুক, পার্টি মেকআপ যেটা বলা হচ্ছে। এই এতগুলো যে ডিফারেন্ট বিষয়, সেই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখেন বা কীভাবে মেনটেন করেন বা তাদেরকে কীভাবে সেই সাজানোর জায়গাতে নিয়ে আসেন?
1: দেখুন, যার মানে মেন ওকেশনটা, হ্যাঁ, তাকে তো একটুখানি স্পেশালভাবেই মানে আপনার রাখা হয়, হ্যাঁ, যাতে সবার থেকে তাকে একটুখানি বেশি ব্রাইট লাগে বা, হ্যাঁ, বা বেশি গ্ল্যামার লাগে। আর পার্টি মেকআপ সাধারণত আমরা কী করি, আমরা ব্রাইট মানে ব্রাইডের থেকে একটু মানে একটু কম মানে মেকআপে রাখি আমরা, হ্যাঁ হ্যাঁ, এবং আপনার এবং তার ডিপেন্ড করছে কি, আবার কিছুটা ডিপেন্ড করে কি বলুন, কী বলুন তো, তার হচ্ছে তার প্রফেশনের উপরে, হ্যাঁ হ্যাঁ। এবার ধরুন ধরুন একটি ধরুন ভদ্রমহিলা, সে ধরুন মানে মানে কোনো ডক্টর, হ্যাঁ, বা ধরুন কোনো স্কুল টিচার, এবার সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু তাকে কিন্তু ওরকম খুব লাউডলি কিন্তু আমরা করতেই পারবো না। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ জরুরি যে তার আপনার তার প্রফেশনটা জানার,
0: মানে প্রফেশনটা তাহলে জিজ্ঞাসা করতে হয় আপনাকে, একদম
1: একদম প্রফেশনটা ভীষণভাবে আপনার
0: ইন্টারেস্টিং বিষয় আর কি।
2: আমাদের একজন লিসনার প্রশ্ন করেছেন, নামটা তার দেননি, আমার মুখে অনেক ব্রণ, আমার স্কিন তৈলাক্ত, কোন মেকআপ স্যুট করবে, কোনো মেকআপ স্যুট করে না, তাহলে কি করব?
1: দেখুন, মানে প্রথমে যেটা হবে, আগে না স্কিনটাকে আগে আগে প্রিপেয়ার করতে হবে, স্কিনটাকে ঠিক করতে হবে, তাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাকে পিম্পলসগুলো তাকে মানে তাকে বারবার করে মুখ ধোয়া, ফেস ওয়াশ করা, দিনে অন্তত 3 বার করে তাকে তো ফেস ওয়াশ করতেই হবে তাকে।
0: হ্যাঁ,
1: মানে অয়েলটাকে তাকে না স্কিন থেকে তাকে মানে বারবার করে তাকে মানে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং মানে তাকে সে মুলতানি মাটির প্যাক ইউজ করতে পারে। মুলতানি মাটির প্যাক ইউজ করলে কি হয়, আমাদের স্কিন থেকে না অয়েলটাকে আমাদের অ্যাবজর্ব করে নেয়, হ্যাঁ, যেটা আর কি মানে খুব ভালো কাজ করে। হ্যাঁ, এবং যদি তাকে মেকআপ তো করতে, মেকআপ তো করতেই হয়, কারণ আজকাল আমি ধরুন একটা বিয়ে বাড়িতে আমি যদি মেকআপ করে না যাই, হ্যাঁ, আমার সবার থেকে আমাকে ডাউন লাগে, মনে হয় যেন আমি যেন খুব মানে সবার থেকে যেন একদম মানে একদম পিছিয়ে আছি,
0: এবং কনফিডেন্সটা অনেকটা কমে যায়
1: অনেকটা।
0: হ্যাঁ, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ওই যে আমরা শুরুতেই বললাম, মল্লিকাও শুরুতে বললো, নিজেকে ওভার কনফিডেন্স বাড়ানোর জন্য কিন্তু এই ধরনের গ্রুমিং, মেকআপ সঙ্গে সঙ্গে তার পোশাক আশাক টোটালিটির মধ্যে একটা চেঞ্জ আনা দরকার, তবে কিন্তু সে গিয়ে পার্টিতে বা বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলতে পারে। তো সেক্ষেত্রে আপনার যেটা বলছেন যে এই মেকআপ করার প্রয়োজনীয়তাটা আছে,
1: অবশ্যই আছে।
0: আচ্ছা,
2: একটু ফোনে চেষ্টা করি আরেকবার। নমস্কার, না ফোন ধরার সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে।
0: আচ্ছা, একটা গরম, এখন তো গরম চলছে, যদিও প্রত্যহ বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও গরমের জায়গাটা থেকে তো আমরা বেরোতে পারছি না এবং এক্ষুনি বেরোবো না। তো এই গরমে বেসিক মেকআপ আমরা যদি বলি, মানে ধরুন তেমন কিছু নয় কিন্তু একটা বেস মেকআপ বা বেসিক একটা জায়গা তো দরকার, সেটা কিভাবে করবো আমরা বা আমাদের শ্রোতারা কিভাবে করতে পারে?
1: মানে প্রথমে মুখটাকে ক্লিন করলাম, তারপরে একটু টোনার লাগালাম, হ্যাঁ, বা একটু অ্যাস্ট্রিঞ্জেন্ট লাগালাম। অ্যাস্ট্রিঞ্জেন্টটা আপনার অনেকটা ঘাম কম হয়, হ্যাঁ, যেটা পোর্সগুলোকে যেহেতু আপনার মানে আপনার বন্ধ করে দেয়, টোনারও কম হয়, আপনার তার থেকেও বেশি ভালো কাজ করে আপনার অ্যাস্ট্রিঞ্জেন্ট। হ্যাঁ, এবার তারপরে যদি দিনের বেলা হয় তাহলে একটু সানস্ক্রিন, হ্যাঁ, আপনি লাগিয়ে তারপরে একটুখানি আপনার ট্রান্সলুসেন্ট পাউডার, হ্যাঁ, বা একটু কম্প্যাক্ট লাগালাম। আর যদি রাত্রেবেলা হয় তাহলে আপনার সানস্ক্রিনের বদলে তাহলে একটু আপনার হচ্ছে আপনার ময়েশ্চারাইজার, তারপরে আপনার মানে কম্প্যাক্ট, হ্যাঁ, লাগিয়ে তারপরে আপনি ব্লাশার দিলেন, একটু হাইলাইটার দিলেন, হ্যাঁ, একটু লিপস্টিক কাজল পরে আপনি বেরিয়ে গেলেন।
0: আচ্ছা,
2: একটু পোশাকের রঙে আসবো। গরমের সময়ে, যেহেতু আজকের আমাদের এই এপিসোডটা হচ্ছে গরমের সময়, দিনের বেলা কী ধরনের রঙের পোশাক? বেসিক্যালি আমাদের এই ধরনের ক্লাইমেটে, যে ক্লাইমেটিক জোনে আমরা রয়েছি, সেখানে আমরা সুতির পোশাকেই স্বচ্ছন্দ। এবার সুতির পোশাকের রঙ কীরকম হওয়া উচিত?
1: দেখুন, আমরা তো সবাই জানি যে আমরা যে গরম মানে আমরা একটু লাইট পোশাক পরবো, আমরা সাদা পোশাক পরবো, এই মানে যার জন্য কিন্তু স্কুল ইউনিফর্মগুলো কিন্তু আগেকার দিনে সাদা হতো। তার কিন্তু একটাই রিজন কিন্তু যে ছেলেমেয়েরা প্রতিদিন ধরুন সকালবেলা করে রোদের মধ্যে বেরোচ্ছে স্কুলে, সেই কারণে কিন্তু স্কুল ইউনিফর্মগুলো কিন্তু সাদা হয় আপনার। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু সাদা ইউজ করবো, বা সাদা একঘেয়ে ইউজ করতে করতে ভালো লাগে না, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু লাইট শেড ইউজ করলাম, একদম হালকা কালারের জামা, একটুখানি আপনার ফুল স্লিভ হবে যাতে আপনার হাতে যাতে রোদটা না লাগে, হ্যাঁ, একটুখানি
2: যত বেশি সম্ভব ঢাকা পোশাক,
1: এবং যেন এবং সুতির তো অবশ্যই হবে, হ্যাঁ, এবং তার সাথে কিন্তু মানে খুব খুব একটু ঢিলা ঢালা পোশাক হবে আপনার, হ্যাঁ, যাতে একটু মানে একটু আরামদায়ক হয়, কমফোর্টেবল হয়, এবং খুব লাইট পোশাক, লাইট
2: কালার। রাত্রিবেলা তো সূর্যের সমস্যাটা থাকছে না, সেক্ষেত্রে পোশাকের রং,
1: সেক্ষেত্রে আমি একটুখানি আমার পছন্দ মতো আমি পোশাক আমি ব্যবহার করতেই পারি,
2: যে কোনো রং ব্যবহার করতে পারি। আচ্ছা, এই ধরুন লাইট কালারের পোশাক, সেক্ষেত্রে তার সঙ্গে মানানসই মেকআপটা কেমন যাবে? মানে সেটাও কি তখন কি মেকআপটাও কি নো মেকআপ লুক?
1: একদম নো মেকআপ লুক হবে, হ্যাঁ, একদম নো মেকআপ লুক হবে, খুব মানে খুব হালকা একটা আপনার বেস থাকবে, বা একটুখানি হালকা একটু লিপস্টিক, মানে হালকা কাজল, হ্যাঁ, মানে একদমই খুব ন্যাচারাল
2: বেসিক একটা মেকআপ।
0: আচ্ছা, গরমে কোন ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা অ্যাভয়েড করলে ভালো হয়, মানে কোন কোন জিনিসগুলো ব্যবহার একেবারেই করা উচিত নয় বলে আপনি মনে করছেন?
1: মানে খুব ডিপ ময়েশ্চারাইজার আপনি ইউজ করবো না গরমে, হ্যাঁ, কারণ ডিপ ময়েশ্চারাইজার যদি ইউজ করে কি হয়, আমাদের স্কিনে অতিরিক্ত যদি আপনার তৈলাক্ত হয়ে যায়, তার ফলে আমরা এখন ফাউন্ডেশন লাগাবো না, সেক্ষেত্রে আমাদের প্রচণ্ড ঘাম হবে, গরম লাগবে, এবং সেটা উঠে যাওয়ার কিন্তু চান্সেস কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু মানে ময়েশ্চারাইজার আমাদের খুব মানে খুব বাছাই করে লাগাতে হবে, যদি খুব, হ্যাঁ, আমরা শীতকালে আমরা খুব ডিপ ময়েশ্চারাইজার আমরা ইউজ করতে পারি, কিন্তু গরমকালে কিন্তু আমরা ময়েশ্চারাইজার আপনার মানে তৈলাক্ত ভাবটা কিন্তু যেন একটু কম হয়, আমরা সেভাবে কিন্তু আমরা মানে ব্যবহার করব।
0: আর মেকআপের ক্ষেত্রে
1: তাই
0: কিছু ব্যবহার করতে পারবো, মানে সেগুলোকে পুরোপুরি গরমে অ্যাভয়েড করা ভালো,
1: একদম একদম।
2: গরমে এই যে যেমন দিনের বেলাতে আমরা বলছি লাইট কালার পোশাক পরব, সঙ্গে হালকা বেসিক মেকআপে থাকব, খুব বেশি লাউড হবে না, সঙ্গে অ্যাক্সেসরিজ যদি ইউজ করি কীরকম হবে সেটা?
1: অ্যাক্সেসরিজ দেখুন মানে সেটাও ডিপেন্ড করছে যে আপনার আপনি
2: লাইট কালার, আমি বলি একটু লাইট কালার শাড়ি, বেসিক মেকআপ, সঙ্গে কি কি ধরনের গয়না,
1: সেক্ষেত্রে ধরুন

0: আমরা যেটা ইউজ করতে পারি একদম ধরুন মানে খুব হালকা, আপনি এখন ধরুন ওই হ্যান্ডমেড যেসব আপনার গয়নাগুলো বেরিয়েছে না, খুব হালকা, খুব লাইট ওয়েট, হ্যাঁ, অথচ দেখতে খুব সোফার একটা, এমন হয় না দেবেন আমি ধরুন ধরুন পাঁচ দিকে ধরুন খুব মানে গরমকালে দুপুরবেলা কেউ ধরুন খুব চুমটিদার একটা শাড়ি পরে আছে, দেখে কেমন চোখে একটা কেমন অসুস্থ হয় না একটা,
1: হ্যাঁ,
0: সেক্ষেত্রে আমরা করতে পারি যে একদম খুব একটা ধরুন একটা সুতির শাড়ি, একটা বা একটা তাঁতের শাড়ি বা একটা হ্যান্ডলুম শাড়ি, তার সাথে একটুখানি একদম হ্যান্ডমেড গয়না, হ্যাঁ, বা একটা বা একটা খোপা করলো, খোপা একটা জুয়ের মালা, হ্যাঁ, বা একটা খোপা একটা একটা কাটা দিয়ে, হ্যাঁ, যাতে হ্যাঁ সেক্ষেত্রে দেখতেও দেখবেন আমাদের না চোখে একটা শান্তি লাগে, যে না খুব একটা বেশ একটা বেশ ভালো লাগে একটা।
1: আর ঠিক উল্টোটা সন্ধ্যের পরে হলে কি হবে?
0: সন্ধ্যের পরে সাজতেই পারি আমি আমার পছন্দ মতো, বা আমি আমার মানে কি অকেশনে যাচ্ছি সেই অকেশনের আপনার মতো করে আমি সাজতেই পারি, যে একটু বেশি মেকআপ বা একটুখানি মানে একটু মানে এত গর্জিয়াস ড্রেস পরলাম আমি, হ্যাঁ, বা একটুখানি শাড়ি পরলাম গর্জিয়াস বা ড্রেস পরলাম, আমি সেটা করতেই পারি, সেটা কোনো অসুবিধা নেই।
2: রুনা বসু বরানগর থেকে লিখেছে, হেয়ার ডাই লাগালে কি শ্যাম্পু কম করতে হবে, না হলে কি হেয়ার ডাই উঠে যাবে?
0: না, এমন কোনো ব্যাপার নেই, হেয়ার ডাই দেখুন আপনার পাকা চুল যখন আপনার কালো হয়ে যাচ্ছে না, সেখান থেকে কিন্তু উঠে যাওয়ার চান্সেস কিন্তু কোনোভাবেই নেই। আমরা যেটা আমরা এটা অনেকেই ভুল করি, মানে আমার পার্লারে অনেকেই আসে যারা বলে আমি না হেয়ার কালারটা করলাম না, আমার বেশি স্টে করেনি, ব্যাপারটা কিন্তু সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আপনার যখন রুট থেকে যখন আপনার যখন নিউ হেয়ার যখন আপনার বেরোচ্ছে না, সেটা কিন্তু আপনার ওটা সাদা হয়ে বেরোবে, এবং সেটা হচ্ছে আপনার যার যত মানে আপনার হেয়ারের গ্রোথ বেশি, তা কিন্তু তাড়াতাড়ি কিন্তু চুলটা গজাবে।
1: তাহলে এটা একটা একটু ভালো ব্যাপার, মানে তিনি এই ভেবে সন্তুষ্ট হবেন যে আচ্ছা। চলে আসি একটু বাজেটের দিকে, কম বাজেটে গরমের জন্য ভালো মেকআপ প্রোডাক্ট কিভাবে বাছবো, মানে কি কি রাখবো একদম ভীষণ পকেট ফ্রেন্ডলি হবে কিন্তু আমার পারপাসটাও সার্ভ হবে?
0: আচ্ছা, সেক্ষেত্রে ধরুন আমরা যেটা করতে পারি, আমাদের এখন বিভিন্ন রকম স্টিক বেস আপনার মেকআপ পাওয়া যায়, হ্যাঁ, আপনার ফাউন্ডেশন পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা একটুখানি হালকা আপনার ওই মানে একটা স্টিকের একটা প্যালেট রাখতে পারি আমরা, হ্যাঁ, বা আমার স্কিন অনুযায়ী ধরুন একটা দুটো শেড রাখলাম আমি, হ্যাঁ, আপনার তার উপরে ওই দেখুন আমার মানে আপনার মেকআপের তো কোনো শেষ নেই, কোনো রেঞ্জের, আপনি আপনি আপনি যত টাকা দেবেন আপনি, হ্যাঁ, আপনি তত বেশি আপনি দামি মেকআপ, হ্যাঁ, আপনি কিনতে পারবেন। এবার আপনার মানে মানে আপনার পকেট অনুযায়ী, হ্যাঁ, আপনাকে সেটা
2: তাহলে কি সেই গ্লোটা কি মেকআপের মতোই লাগতে পারে বা কিছু?
0: নিশ্চয়ই পাওয়া যায়। দেখুন প্রথমে বললাম আমি তো বলেছি যে ঘুমটা আমাদের ভীষণ জরুরি, এবং ঠিকঠাক খাওয়ার, হ্যাঁ, জল খাওয়া, আপনার সিজনাল ফ্রুট খাওয়া, তারপর হচ্ছে আপনার মানে বাইরের খাবার, আপনার ওই মানে রেস্টুরেন্টের খাবার একটু অ্যাভয়েড করাই ভালো এগুলো, হ্যাঁ। তারপরে আপনাদের স্কিন কেয়ার তো আছে যে আপনার প্রপার, যেমন ধরুন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, হ্যাঁ, এটা আমাদের স্কিনের প্রত্যেকটা মানুষের দরকার। এটা যদি আপনার আমরা প্রপার
1: ওয়েতে করি, টোনার কোনটা ভালো?
0: ন্যাচারাল টোনার আমরা রোজ ওয়াটার আপনার ইউজ করতে পারি, হ্যাঁ,
1: বা যে কোনো স্কিন টাইপে, যে কোনো স্কিন টেক্সচার,
0: যে কোনো স্কিন করতে পারি আমরা করতে পারি। আর
1: রোজ ওয়াটার ডাইরেক্টলি নাকি তার সঙ্গে কিছু মেশাতে হবে?
0: যদি খুব আপনার ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে আমরা একটু মধু মিশিয়ে আপনি নিতে পারি।
1: আচ্ছা, হ্যাঁ, আর গরমের সময় সেটা বরফের মতন জমিয়ে নিলে ভালো, আর এমনিতে না হলে ডাইরেক্ট
0: ডাইরেক্ট মাখাই ভালো।
1: আচ্ছা, তাহলে গোলাপ জলটা ব্যবহারের পরে তারপরে ময়শ্চারাইজারটা?
0: তারপরে ময়শ্চারাইজার।
1: আচ্ছা, দুটোর মধ্যে সময়ের ফারাক কতটা হবে?
0: দেখুন একটা স্কিনে আমি যখন একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, সেটা যতক্ষণ না অ্যাবজর্ব করছে আপনার স্কিন, যতটা আপনার টেনে নিয়ে নিচ্ছে, ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, বা আপনি একটু ফ্যানের তলা দাঁড়িয়ে যদি আপনি যদি সেই প্রসেসগুলো করেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি মানে হয়ে যাবে। মানে মানে একসময় হয় না যে ধরুন খুব খুব সময় কম আমরা অফিস যাচ্ছি, সেক্ষেত্রে আমরা একটু ফ্যানের তলা দাঁড়িয়ে বা একটু এসির মধ্যে দাঁড়িয়ে আমরা যদি এই প্রোডাক্টগুলো, হ্যাঁ, চটপট হয়ে যায়,
1: অ্যাবজর্ব করিয়ে নেওয়া। হ্যাঁ,
2: আচ্ছা, এবার একটুখানি আপনার নাটকের মেকআপ এবং আমাদের বিভিন্ন যে দূরদর্শনের পর্দা স্ক্রিনের মেকআপের বেসিক পার্থক্যটা কোথায়? মানে দুটো তো দুটো রকম দুটো মাধ্যম আর কি, স্টেজে একটা মাধ্যম যেখানে অভিনেতাকে বা অভিনেত্রীকে অভিনয় করতে গেলে তার এক্সপ্রেশনগুলোকে একভাবে দিতে হয়, আবার ফ্রন্টে মানে যেগুলো স্ক্রিনে মানে দূরদর্শনে আমরা যখন দেখি তখন
1: আমরা ক্লোজ শট দেখতে পাচ্ছি,
2: এই ডিফারেন্সিয়েটটা কিভাবে করেন?
0: দেখুন মানে স্টেজ মানে হচ্ছে আপনার থিয়েটার বা ধরুন যাত্রা, হ্যাঁ, যাত্রা হলে ধরুন অনেকটা দূর থেকে দেখে দর্শক দর্শক মানে যাত্রার দর্শক তো প্রচুর, সেক্ষেত্রে ধরুন আমরা প্রায় ধরুন কিছু না ধরুন 300-500 আপনার হাজার জন্য আপনার দর্শক হয়, সেক্ষেত্রে আমাকে যখন ধরুন কোনো অভিনেতা বা অভিনেত্রী আপনার যখন দর্শক মানে যখন সে যখন অভিনয় করছে ধরুন লাস্ট যে দর্শকটা বসে আছে সে কিন্তু দেখুন খুব ছোটোভাবে তাকে দেখবে এবং তার কিন্তু মানে মানে তার ফেসের কালারটাও সে ঠিকঠাক করে বুঝতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই চড়া হয় মেকআপটা, অনেকটা লাউড হয়, হ্যাঁ একটু মানে হোয়াইটিশ মেকআপ হয়। আর যদি

0: আপনার যদি আপনার থিয়েটার হয়, থিয়েটারে দর্শক একটা মার্জিত আপনার আপনার দর্শক থাকে, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে অতটা থাকে না,
1: সেক্ষেত্রে যেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী
0: একদম একদম হ্যাঁ আপনার সেক্ষেত্রে একটুখানি মানে আপনার মানে নর্মাল থেকে একটু একটু লাউড হয়। আবার ধরুন আপনার ক্যামেরা মেকআপ তো একদমই আপনার মানে মানে কী বলবো একদমই মানে নর্মাল হয়, একদম মানে বেশি স্কিন টোনের মেকআপ হয়, যেমন আমরা এমন মেকআপ করবো যাতে আমাদের হাতের সঙ্গে কিন্তু আমাদের ম্যাচ করে যায়। আমরা এমন মেকআপ করবো না যে মুখটা সাদা হয়ে গেল হাতটা কালো হয়ে গেল, সেটা কিন্তু ক্যামেরাতে একদমই চল মানে চলবে না,
1: ভীষণভাবে ধরা ভীষণভাবে ধরা
2: পড়ে। কোনটার দিকে গুরুত্ব দেন, মানে খুব লো করবে নাকি না ম্যাট?
0: না সেটা আপনার মানে ওটা হচ্ছে আপনার ক্যারেক্টার মানে বলে দেবে। যদি এমন ধরুন ধরুন এমন একটা চরিত্র ধরুন ধরুন একটু ধরুন আপনার মানে নর্মাল স্কিন টোন বা ধরুন কালো স্কিন টোনের বা তাকে ধরুন একটু ফেয়ার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের বডিতেও কিন্তু আমাদের কিন্তু মানে মেকআপ লাগাতে হবে, মানে স্কিন মানে স্কিনের কালার অনুযায়ী
1: দেখা যাচ্ছে দেখা যাচ্ছে।
2: তো এই যে ক্যারেক্টারগুলো যখন করছেন আপনি নাটকের, তো বিভিন্ন রকম ক্যারেক্টার থাকে, মানে সেখানে টিপিক্যাল হিরো হিরোইন না হোক, মানে নাটকের মেইন ক্যারেক্টার সাইড ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোকে আলাদা করে মেকআপ করার ক্ষেত্রে আপনার মানে কি কি অ্যাপ্লাই করেন, মানে কিভাবে সেটাকে ঢোকেন? ধরুন একটা ক্যারেক্টার হয়তো
1: মানে যেটা বলতে চাইছে বোধহয় কল্পনা, আমি একটু সহজ করে দিই, যে স্ক্রিনে একই সঙ্গে হিরো প্রেজেন্ট অন্যান্য ক্যারেক্টারসও প্রেজেন্ট, সেখানে হিরোকে কি স্পেশাল লুক দেওয়াটা জরুরি, তাকে কি আরো আরো বেশি ব্রাইট দেখায়?
0: একদম একদম, হিরোইন মানে আমরা চাইবো যে একটু গ্ল্যামারাস রাখতে একটু, যেহেতু তাই তো আমরা আপনার মানে মানে মানে
1: ওই জন্য আজকে আমি বলে দিই, আজকে কল্পনালকে মেকআপ করিয়েছে আমায় করায়নি অনিতা, তাহলে বোঝা যাচ্ছে আজকের প্রোগ্রামের হিরোকে। চলে আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেটা অনেকক্ষণ থেকে ভাবছিলাম এই মুহূর্তে, মেকআপের বেসিক জায়গাটা তো অনেকটাই আমাদের ক্লিয়ার হলো, এখন একটু মেকআপ প্রফেশনটা নিয়ে যদি বলেন। আমি সময় অনেকটাই আমরা পেরিয়ে গেছি, 10:34 হয়ে গেছে, সময় মাত্র আর 25-26 মিনিট। এই প্রফেশনটা এই মুহূর্তে কতটা আকর্ষণীয় বা কতটা সম্ভাবনাময় যারা আসতে চাইবে?
0: দেখুন আমরা যারা আমরা ধরুন গতানুগতিক আমরা অফিসিয়াল জব করি, তার আমরা আমরা মানে সব মানে খুব বোর হয়ে যাই যে একই মানে একই জায়গায় একই অফিসে বসে একই চেয়ারে বসে কাজ করতে করতে, কিন্তু আমাদের মেকআপ প্রফেশনটা এমনই একটা প্রফেশন, হ্যাঁ আমরা কিন্তু কখনো বোরিং হই না। আমরা আজকে ধরুন মানে এখানে কাজ করছি, হ্যাঁ আমরা আমরা কালকে কিন্তু আমরা অন্য ফিল্ডে গিয়ে কাজ করছি বা অন্য মানুষের সঙ্গে আমরা আমরা কিন্তু কাজ করছি, আমরা ফেস চেঞ্জ হচ্ছে, আমাদের লোকেশান চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ওই কিন্তু ওই বোরিং ব্যাপারটা কিন্তু আমাদের নেই, আমাদের খুব খুব মজা করতে করতে মানে কাজ করি আমরা,
1: শিল্প সৃষ্টি
0: হ্যাঁ প্রতিদিন ধরুন মানে নতুন নতুন মানুষের সাজাচ্ছি, মানে ধরুন নতুন নতুন চরিত্র তৈরি করছি আমরা, নতুন নতুন মানুষের সাজাচ্ছি, হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিন্তু খুব আনন্দ করে কাজ করি এবং সেখানে বহু ছেলেমেয়েরা কিন্তু এখন এই প্রফেশনে আসছে।
2: মানে সম্ভাবনা কতটা, মানে যদি কেউ আসতে চায় তাহলে কি সে একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে এই প্রফেশনে এসে, নাকি না একটুখানি কম্পিটিশনও আছে?
0: দেখুন কম্পিটিশন তো প্রচুর আছে, মানে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু কম্পিটিশন আছেই, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে মানে প্রপার ওয়েতে আপনাকে শিখতে হবে এবং ভালো কিন্তু আপনার টিচারের কাছে কিন্তু শিখতে হবে আপনাকে, হ্যাঁ এবং আপনার মধ্যে কিন্তু সেই আপনাকে সেই আগ্রহটা থাকতে হবে আপনার মধ্যে, যে ধরুন ধরুন আমার মধ্যে ধরুন আমার বিন্দু মাত্র আমার মধ্যে শিল্প ভাব নেই, কিন্তু আমি ধরুন জোর করে যদি কেউ আমাকে চাপিয়ে দেয় তাহলে কিন্তু আমি কখনোই না সেটা নিতে পারবো না আমি, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে তার মধ্যে কিন্তু সেই শিল্প ভাবটা আছে কি না, এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ যদি থাকে তাহলে কম্পিটিশান তো সব জায়গায় থাকবে, মানে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু কম্পিটিশান থাকেই, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে ভালো একটা টিচার দরকার, ভালো আপনার একটা গাইডেন্স দরকার, হ্যাঁ
1: মানে শিখতে হবে,
0: শিখতে হবে তাকে,
2: মানে যে শিল্পী সত্তাটা তার মধ্যে থাকতেই হবে, কারণ একটা ক্যারেক্টারকে যখন আপনি তুলে ধরছেন তখন যে যেটা সেটা নয় সেটাই তাকে
0: তৈরি করতে,
2: বাইরে থেকে দেখানোর মতো করে করতে হচ্ছে, তারপরে ভেতর থেকে যে ক্যারেক্টারটা ফুটে উঠলো সে তো উঠলোই।
1: আচ্ছা আরেকটা বিষয় একটু যাব, কোরিয়ান গ্লাস স্কিন, এটা ভীষণ মেয়েদের কাছে ভীষণ চাহিদার, চাই মানে আমি চাইলে আমিও চাইবো আর কি, তো সেটা আর কি কোনো শুধুমাত্র মেকআপ দিয়ে হয় নাকি ওটা ন্যাচারাল গ্লো? আচ্ছা হাউ টু গেট, কিভাবে পাওয়া যাবে সেটা
0: দেখুন
1: আমি একটু শিখে নিই।
0: দেখুন কিছুটা হচ্ছে দেখুন আপনার জন্মগত হয় কিছুটা, হ্যাঁ হ্যাঁ যাদের ধরুন মানে স্কিন টাইপ খুব ভালো, বা আমাদের কি হয় আমাদের ধরুন আমাদের কলকাতায় এত পলিউশন এত, হ্যাঁ এত মানে আপনার মানে এত টেম্পারেচার আমাদের স্কিন তাতে নষ্ট করে দেয়, আমাদের ধুলোবালিতে আমাদের স্কিনটাকে নষ্ট করে দেয়, হ্যাঁ আপনি দেখবেন আপনার পাহাড়ের আপনার ছেলেমেয়েদের স্কিন আর আমাদের আমাদের কলকাতার ছেলেমেয়েদের স্কিন কিন্তু অনেক তফাৎ কিন্তু আমাদের, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে এই ওয়েদারটা বা এই আপনার মানে মানে আপনার ভীষণভাবে কিন্তু আমাদের
2: সূর্যের
1: আলো থেকে বাঁচানো, এবং সেই সঙ্গে মিনিমাম প্রোডাক্ট ইউজ করে,
0: হ্যাঁ, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে রাখা, প্রপার ঘুমটা, হ্যাঁ, মানে বেশি রাত জাগা না, হ্যাঁ, আপনার হচ্ছে মানে মানে বেশি মেডিসিন মানে

0: মানে যদি খায় তার মানে সেক্ষেত্রে তার কিন্তু স্কিনটা কিন্তু অনেকটা ডাল হয়ে যাবে, হ্যাঁ অনেকটা কিন্তু আপনার স্কিনটা নষ্ট করে দেবে, স্কিন
1: মানে মেডিসিনটাও কিন্তু স্কিনের জন্য
0: ভীষণভাবে ক্ষতি করে আমাদের,
1: ক্ষতি করছে আর কি।
2: চুল স্ট্রেটনিং ভীষণ ট্রেন্ডি এই মুহূর্তে, চুলের কি ক্ষতি করে?
0: ক্ষতি তো করে, কোনো কেমিক্যাল যখন আমরা অ্যাপ্লাই করি সেটা তো মানে ভীষণভাবে ক্ষতি করে, কিন্তু তার সাথে সাথে দেখুন আমার মানে এখন তো ভীষণ মানে ভীষণ ট্রেন্ডি এখন আপনার স্ট্রেটনিং বা স্মুথনিং, কিন্তু ধরুন মানে এটাও ঠিক, হ্যাঁ ধরুন একটা ধরুন একটা কর্মরত মহিলা যখন সে তখন চুল স্ট্রেট করে যখন সে অফিস যাচ্ছে তার কিন্তু কিন্তু মেনটেন করাটা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি যদি ধরুন নর্মাল স্কিন হয়, হ্যাঁ মানে আপনার নর্মাল হেয়ার হয় সেক্ষেত্রে কী হবে, হ্যাঁ আপনার মানে আপনি শ্যাম্পু করলেন, হ্যাঁ করে সেটাকে চুলটাকে আপনার আপনার ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট, সেক্ষেত্রে যদি আপনার স্ট্রেটনিং করা থাকে বা স্মুদিং করা থাকে, হ্যাঁ সে কিন্তু আপনাকে কিন্তু ম্যানেজ করাটা কিন্তু খুব মানে খুব ইজি হয়ে যায়। আপনি শ্যাম্পু করলেন, করে আপনি বেরিয়ে গেলেন, শুকিয়ে যাওয়া মানে চুলটা কিন্তু আপনার কিন্তু আপনার একটা ন্যাচারাল জায়গায় কিন্তু চলে আসে আপনার, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু করতে হবে না,
2: কম্বিং না করলেও চলবে,
0: না করলেও চলবে।
2: আচ্ছা রিপিটেড কম্বিং চুলের জন্য ভালো না খারাপ?
0: রিপিটেড কম্বিং না অবশ্যই ভালো,
2: ভালো ভালো মানে অনেক সময় আমাদের ছোটবেলায় শুনেছি মা ঠাকুমারা বলতেন যে যতবার চুল আঁচড়াবে মানে মাথার মধ্যে ব্লাড
0: সার্কুলেশন বাড়ে আমাদের, হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের, হ্যাঁ তারপরে আমাদের কি হয় আমাদের স্কিন মানে আমাদের দেখুন আমাদের মানে শুধু মানে শুধু হেয়ার মানে বলে না আমাদের স্কিনে যেখানে মানে পুরো বডিতেই মানে ওভারঅল বেড মানে বডি যখন আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়ে না তখন আমাদের সেই জায়গাটা কিন্তু খুব হেলদি হয়, খুব ব্লাড সার্কুলেশন ভালো হলে আমাদের জায়গাটা কিন্তু খুব হেলদি হয় আমাদের স্কিন বলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা বলি না যে আমরা ফেসে বললাম যে একটা ফেস মাসাজ করাতে মাঝে মাঝে তার ফলে কিন্তু মানে ফেসের ব্লাড সার্কুলেশনটা বাড়লে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু অনেক গ্লো হয় আমাদের, এবং এবং বডিতেও তাই এবং কিন্তু মানে হেয়ারও তাই।
2: বোটক্স ট্রিটমেন্ট কি, কেন দরকার, কাদের দরকার?
0: বোটক্স ট্রিটমেন্ট আর কেরাটিন ট্রিটমেন্ট, ন্যানোপ্লাস্টিয়া, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার যাদের ধরুন প্রচণ্ড ধরুন খুব মানে প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে হেয়ারটা, ধরুন স্ট্রেটনিং করে কালার করে চুলটা খুব রাফ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ মানে পুরো মানে পুরো ফেড হয়ে গেছে কালারটা, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ভীষণভাবে কাজে দেয়, হ্যাঁ স্কিনটাকে মানে আপনার সরি আপনার আপনার স্কিনে চলে আসছি হেয়ারটাই কিন্তু আপনার কিন্তু মানে আবার মানে আগের পজিশনে নিয়ে চলে আসছে, খুব শাইন, হ্যাঁ খুব শাইন করবে আপনার হেয়ারটা, হ্যাঁ খুব গ্লো করবে এবং খুব স্মুথ হয়ে যাবে, হ্যাঁ সেক্ষেত্রে ভীষণভাবে আপনার মানে আপনার কাজ দেয়।
2: বোটক্সের জন্য কটা সিটিং মিনিমাম লাগবে?
0: না বোটক্সের ওরকম সিটিংয়ের ব্যাপার না, একটা বোটক্স করলে মোটামুটি ধরুন আপনার তিন মাস থাকে বোটক্স আর আর আর আর কেরাটিন, আপনার তিন মাস থাকে।
2: আচ্ছা সেটা কি তাহলে মানে
0: প্রতি তিন মাস পর পর আপনাকে আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে আবার?
2: আচ্ছা
1: আচ্ছা।
0: এবং ন্যানোপ্লাস্টিয়ার ক্ষেত্রে একটু বেশি, সেটা আপনার ছ মাস সাত মাস আপনার চলে যায়, কিন্তু বোটক্স কেরাটিন হচ্ছে আপনার তিন মাস, তিন মাস পরে আপনাকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে।
1: আচ্ছা
2: আচ্ছা, আমাদের ফোনে প্রশ্ন রয়েছে, লিখেছেন কে লিখেছেন না কে লিখেছেন সেটা নেই, ও পলাশ বলছেন, আমি পলাশ, আমার পায়ের চামড়া উঠে যায় জুতো পায়ে দেওয়ার দেওয়ার পরে, কি করব, শুধু মর্নিং ওয়াক কি এক্সারসাইজের মধ্যে পড়ে?
0: মানে পায়ের তলার চামড়া,
2: পায়ের তলার চামড়া?
0: আচ্ছা সেটা সেটা আমরা যেটা করতে পারি আমরা ধরুন তিল তেল আছে, হ্যাঁ তিল তেলের মধ্যে আমরা নিম পাতা ফুটিয়ে,
2: আচ্ছা
0: হ্যাঁ আমরা ধরুন আমরা কাঁচা নিম পাতা সেটাকে ভালো করে ধুয়ে আর একটুখানি জলটাকে আমরা ঝরিয়ে নিলাম, তিল তেলের সঙ্গে আমরা ওই আপনার নিম পাতাটাকে ফুটিয়ে, হ্যাঁ মানে মানে যতক্ষণ ফুটবে ততক্ষণ আমরাকে ওই মানে ওটা গ্যাসে বসিয়ে রাখবো, ওটা যেই আপনার দেখা মানে 10-15 মিনিট আমরা আমরা এটাকে ফোটালাম, ফোটানোর পর ওটাকে ছেঁকে একটা বোতলে ভরলাম, ভরে ওই তেলটা দিয়ে আপনাকে প্রতিদিন রাত্রবেলা করে মাসাজ করতে হবে পায়ের মানে পায়ের তলায়।
2: তিল তেল আর নিম পাতা?
0: নিম পাতা।
2: আচ্ছা
0: হ্যাঁ, তো মাসাজ করলে যে আপনার যে ফাটার যে সমস্যা বা আপনার যে মানে যদি আপনার ফেটে যদি একদম পুরো চৌচির হয়ে যায় না, পুরো ফেটে পুরো হাওয়া হয়ে গেছে, খুব জ্বালা করছে স্কিনটা বা আপনি কিছু মানে কিছু মানে পড়তে পারছে না, সেক্ষেত্রে আমি ভীষণভাবে কিন্তু কাজে দেবে।
2: কয়েকটা নাইট ক্রিম ও সিরামের বাজার চলতি নাম জানতে চেয়েছেন আমাদের লিসনার, কিন্তু এই প্রসঙ্গে বলি না বা কোনো প্রোডাক্টের বেসিক জায়গাটা যেটা সেটা নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞ বলেছেন বারবার, কিন্তু কোনো ব্র্যান্ডের নাম নেওয়াটা আমাদের অল ইন্ডিয়া রেডিওর যে কোড অফ কন্ডাক্ট সেটার বাইরে, কাজেই এটাতে আপনাকে আমরা কিছু বলতে পারলাম না, সেটা আপনাকেই কিন্তু একটু
0: সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে মানে আপনারা ইউজ করে দেখুন নিজেরা, দেখুন মানে আমার স্কিনে যেটা শ্যুট করছে মানে সেটা যে আপনার স্কিনেও শ্যুট করবে এমন কিন্তু কোনো কথা নেই, হ্যাঁ আপনি ইউজ করে দেখুন, একটা ছোট ফাইল কিনুন, যদি আপনার যদি শ্যুট করে আপনি আপনি তারপরে আপনি সেটা সেটা কন্টিনিউ করুন,
1: মানে যেটা ইউজ করবে একটা ছোট ফাইল থেকে ইউজ করুন। আচ্ছা,
2: পূর্ব বর্ধমান থেকে রুকসানা খাতুন, রুকসানা খাতুন লিখছেন, মুখে বরফ জল দিলে কি কোনো ক্ষতি হবে?
0: না, বরফ কিন্তু আমাদের খুব ময়েশ্চারাইজারের কাজ করে, সেটা কিন্তু মানে যে কোনো স্কিনেই হয়, হ্যাঁ, এবং যদি যদি মেকআপের সময় হলে তো খুবই ভালো। এমনি না হলে আমরা রাত্রেবেলা আমরা আমরা ফিরে এসে কিন্তু ধরুন আমরা খুব গরমে ধরুন আমরা অফিস থেকে ফিরলাম বা হয়তো বাইরে থেকে ফিরলাম, আমরা মুখটা ক্লিন করলাম, করে একটা বরফের কিউব কিন্তু আমরা মুখে ঘষতেই পারি, বা একটু ঠান্ডা জল কিন্তু আমরা মুখে একটু ঝাপটা দিয়ে কিন্তু একটু আমরা কিন্তু মানে ধুতেই পারি মুখটা। তারপরে একটুখানি একটু ময়েশ্চারাইজার, একটু দেখুন একটু আমরা বরফ জল দিলে না একটু রিফ্রেশ লাগে আমাদের আমাদের সেটা কিন্তু ভেতর থেকেও, হ্যাঁ, সেটা আমরা মানে ইউজ করতেই পারি আমরা
2: এক্সক্লুসিভলি চোখের মেকআপ।

0: থেকে আমাদের চোখের মেকআপ কেমন হবে,
1: আচ্ছা
0: কোথায় কাজল চোখের নিচে দেব না চোখের উপরে দেব, আইশ্যাডো ইউজ করব কি করব না সবটা।
1: প্রথমে আমি শ্যাডোতে আসি, যদি কারোর যদি ধরুন মানে খুব মানে হুডেড আই হয়, মানে খুব মানে বসা চোখ, ধরুন তাকালে মানে দেখা যাবে যে আই মানে যে চোখের যে গ্যাপটা সেটা দেখুন একদমই মানে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বেশি কালারফুল আমরা কিন্তু আই শ্যাডোতে যাবো না, সে কিন্তু আমরা একটুখানি ব্রাউন শেডের মধ্যে যাবো আমরা, হ্যাঁ বা একটুখানি একটু ধরুন মানে একটু ডার্ক কালারের মধ্যে যাবো আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বেশি লাইট কালারের মধ্যে যাই, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু দেখতে কিন্তু খুব মানে খুব বাজে লাগবে দেখতে।
0: আচ্ছা
1: হ্যাঁ, আর এই তো গেল মানে মানে শ্যাডো, আর যার আইলিড যত বেশি হ্যাঁ সে কিন্তু বেশি কালারফুল বা বেশি সুন্দর করে মেকআপটা মানে আই মেকআপটা মানে করতে পারে এবং ভালো লাগে দেখতে।
0: আচ্ছা
1: আর কাজল, কাজল কাজল হচ্ছে দেখুন আমার যদি কারো যদি ধরুন আমাদের যদি কারো ছোটো চোখ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু মানে এই যে ওয়াটার লাইনটা হয় আমাদের চোখের যে একদম লাইনটা হয় না, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই জায়গাটাকে অ্যাভয়েড করে আমরা চোখের বাইরে থেকে আমরা কাজলটাকে দেবো।
0: আচ্ছা, যাতে চোখটা বড় দেখায়,
1: একটু বড় দেখায়। আর যদি উল্টো হয় কারো যদি ধরুন খুব বড় চোখ, সেক্ষেত্রে আমরা চোখের ভেতর থেকে কাজলটা মানে দেবো আমরা।
0: হ্যাঁ,
1: এবং এবং যদি মানে ছোটো চোখ হলে কী হবে, আমরা ধরুন একটু বেশি মোটা করে কাজল দিয়ে একটু স্মাচ করে দিলাম আমরা, সেক্ষেত্রে কিন্তু অনেকটা চড়া লাগবে এবং এবং টানাটা কিন্তু একটু বেশি মানে বেশি করে দেবো একটু, এবং মানে ওপর নিচ দুটোই একটু চওড়া করে দিয়ে একটু টানা করে দিলে কিন্তু চোখটা এমনি বড় লাগবে।
0: আচ্ছা, আর ওপরে মাস্কারা বা আইলাইনার যখন ইউজ করছি আইলিডের ওপর, সেটা কোন চোখের ক্ষেত্রে কীরকম হবে?
1: সেক্ষেত্রে মানে ছোটো চোখ হলে অবভিয়াসলি আমরা একটু একটু মানে একটু টানা টানা চোখ করবো আমরা, হ্যাঁ এবং যদি ধরুন মানে কারো ধরুন চোখের কর্নারটা ধরুন খুব মানে মানে একদম মানে মানে ইনার কর্নারটা যদি কারো যদি মানে একটু ইয়ে হয় ধরুন একটু ভোঁতা হয়, সেক্ষেত্রে আমরা সরু করে আমরা আমরা লাইন করে দিয়ে হ্যাঁ একদম একদম করে
0: দিয়ে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিয়ে আমরা করতে পারি, সেক্ষেত্রে আমার মানে খুব মানে পটল চেরা লাগবে মনে হবে সামনেটা সরু, হ্যাঁ সরু হয়ে একদম মানে পটল চেরা দিয়ে মানে পটলের যে সাইজটা হয় না একদম সরু থেকে একদম মোটা হয় একদম ব্যাপারটা এটা কিন্তু।
2: আচ্ছা, একটা কথা বলা হয় টাচ আপ মেকআপ,
1: হ্যাঁ
2: এর সঠিক পদ্ধতিটা কি?
1: টাচ আপ মেকআপ হচ্ছে দেখুন টাচ আপ আমরা তখনই করি ধরুন আমরা এটা আমাদের আমাদের সিনেমা বা সিরিয়াল বা ধরুন আমাদের আমাদের নাটকের ক্ষেত্রে খুবই আমাদের মানে প্রয়োজনীয়। এটা টাচ আপ হচ্ছে ধরুন আমরা মেকআপটা ধরুন অনেকক্ষণ আগে করলাম হ্যাঁ এবং সেটা ধরুন অনেকটা মানে অভিনয় করার পর বা ধরুন যারা ধরুন ক্যামেরাতে যারা মানে কাজ করে অনেকটা তো লাইটে কাজ করতে হয়, সেক্ষেত্রে গরমে হ্যাঁ বা লাইটে কিন্তু অনেকটা মেকআপটা উঠে যায়, সেক্ষেত্রে আমরা আবার রিঅ্যাপ্লাই করি আমরা।
0: আচ্ছা,
1: মানে যেটা যে ফাউন্ডেশনটা দিয়েছি যে কালারের বা যে শেডের ফাউন্ডেশনটা দিয়েছি আমরা সেই ফাউন্ডেশনটা আবার রিঅ্যাপ্লাই করলাম, করে তারপর দিয়ে আমরা ওই মানে মানে মানে মানে পরপর যেসব যে প্রসিডিয়ারগুলো আছে সেগুলো আমরা
2: সেগুলো কি প্রথম থেকেই করেন? মানে ধরুন আপনি একটা ক্যারেক্টার তৈরি করছেন, তার আগে তো স্কিনটা তৈরি করছেন, তারপরে ধাপে ধাপে আপনি আপনার যে সমস্ত মেকআপের বিষয়গুলো আছে আপনি অ্যাপ্লাই করছেন, টাচ আপ মেকআপ মেকআপের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস হয়? মানে একইভাবে এক পদ্ধতি মেনটেন করে একটার পর একটা মেকআপ ইউজ করেন?
1: এক পদ্ধতি হয় বাট কিন্তু মানে অতটা সময় তো থাকে না, ধরুন মানে টাচ আপ মানে আমাদের হাতে সময় তখন খুব কম থাকে।
2: এক্স্যাক্টলি,
1: হ্যাঁ তখন আমরা কি করি আমরা জাস্ট ধরুন নাকের উপরটা কারণ ধরুন হ্যাঁ কারণ ধরুন মেকআপটা উঠে গেছে, সেক্ষেত্রে ধরুন নাকটাকে আমরা একটু ফাউন্ডেশন লাগিয়ে আমরা একটুখানি একটু কমপ্যাক্ট আমরা আমরা চেপে দিলাম, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের মানে মোটামুটি বা ধরুন আপার লিপটা খুব বেশি মানে উঠে যায় আমাদের ঘামে, নাকটা আপার লিপটা আমাদের আগে ওঠে আমাদের, সেক্ষেত্রে ধরুন আপার লিপটা আমরা কারণ আপার লিপটাতে আমাদের পোর্স থাকে বেশি, হ্যাঁ আমরা সেই জন্য মানে ওই জায়গাটাতে মেকআপটা আগে ওঠে, হ্যাঁ ওই জায়গাটা ধরুন একটু ব্রাশের সাহায্যে বা একটু হাত দিয়ে বা একটুখানি ব্লেন্ডার দিয়ে যার যেটা আপনার সুবিধা হয় সেটা দিয়ে আমরা একটুখানি অ্যাপ্লাই করে দিয়ে এমনি নর্মাল আমরা আমরা কম্প্যাক্ট বা একটুখানি আপনার পাউডার লাগিয়ে তারপরে মানে একটু মানে
0: আবার জায়গাটাকে ব্রাইট করে দিয়ে। আচ্ছা, চলে আসি তাহলে ঠোঁটের কথায়।
1: বল,
0: ঠোঁট পাতলা ঠোঁটের মেকআপ কেমন হবে, মোটা ঠোঁটের কি মেকআপ কেমন হবে, শাড়ির সঙ্গে ঠোঁটের মেকআপ কেমন হবে, কী ধরনের স্কিন টেক্সচারের সঙ্গে, কী ধরনের স্কিন কমপ্লেকশনের সঙ্গে, কী ধরনের কালার ম্যাচ করবে, একদম ডিটেলে।
1: আচ্ছা দেখুন আমরা যদি ধরুন একটু মানে স্কিন টোন যদি একটু মানে চাপা হয় সেক্ষেত্রে আমরা আমরা আমরা চেষ্টা করবো একটুখানি ডার্ক কালারে একটু লিপস্টিকের দিকে যেতে।
0: আচ্ছা,
1: একটু ব্রাউন শেড, হ্যাঁ বাড়ি চকলেট কালার বা ধরুন একটুখানি আপনার পার্পল কালার, হ্যাঁ বা একটু আপনার ওই মানে ওয়াইন কালার, এইসব কালারগুলো আমরা যদি ব্ল্যাক শেডের উপরে আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা ব্রাইট লাগবে দেখতে। কোনো ধরুন কোনো কালো মেয়েকে আমরা যদি ধরুন মানে একদম টকটকে লাল লিপস্টিক লাগিয়ে দিই বা একদম পিঙ্ক কালার লিপস্টিক লাগিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু দেখতে কিন্তু আরও মানে আরও কালো লাগবে বা স্কিন টোনটা কিন্তু অনেক চাপা লাগবে দেখতে।
0: আচ্ছা,
1: সেক্ষেত্রে আমরা কিন্তু মানে একটু ডার্ক শেড যদি আমরা লিপস্টিক ইউজ করি না সেক্ষেত্রে অনেকটা ব্রাইট লাগবে দেখতে আমাদের।
0: আচ্ছা,
1: এবং ঠিক উল্টোটাই যদি মানে খুব ফেয়ার হয় দেখুন ফেয়ার কমপ্লেকশনে সবটাই ভালো লাগে মানে মানে মানে তার যেমন ডার্ক টোনটা ভালো লাগবে তার কিন্তু আবার মানে ফেয়ার টোনটা ভালো লাগবে, হ্যাঁ সেক্ষেত্রে তার অতটা বাধা নিষেধ নেই। হ্যাঁ, এবং তার উপর ডিপেন্ড করছে সেটা
0: ডিপেন্ড করছে কোথায় যাচ্ছে,
1: হ্যাঁ কোথায় যাচ্ছে এবং এবং সে কোন সময় যাচ্ছে, হ্যাঁ মানে সময়টা তার ড্রেসটা তার হচ্ছে আপনার

0: তার হচ্ছে আপনার মানে ওকেশনটা সবকিছু মাথায় থাকে,
1: এবং সেই সঙ্গে তার প্রফেশনটা।
2: আচ্ছা, একটা বিধিবদ্ধ সতর্কীকরণ আমরা করি, যেহেতু আজকে বিউটি টিপস নিয়েই কথা, সেই জন্য আলাদা করে মেনশন করা আমাদের স্কিন টোন নিয়ে, এমনটা নয় যে আমরা বিশেষ কোনো স্কিন টোনের প্রতি আলাদাভাবে অনুরক্ত, এটা একেবারেই নয়, এটা একদম বিধিবদ্ধ সতর্কীকরণের মতোই কিন্তু আমরা উচ্চারণ করলাম, আশা করি বিষয়টা বুঝবেন আমাদের লিসনাররা। আচ্ছা, এটা তো গেল যে অনেক সময় হয় কি, অনেকের ঠোঁট খুব ভীষণ পাতলা হয়, মানে ভীষণ মানে ভীষণ পাতলা, ওপরে ঠোঁটটা দেখাই যায় না, অনেক মেয়ের হয়, সেক্ষেত্রে মানে কিভাবে করলে মেকআপটা বা লিপস্টিকটা কিভাবে লাগালে, লিপ লাইনার ইউজ করব কি করব না, এটা যদি একটু বলেন।
0: দেখুন, আমরা যারা যারা সেলফ মেকআপ করি, তারা একটুখানি লিপ লাইন মানে আউটলাইনটা করে নিলে কি হয়, আমাদের লিপস্টিকটা পড়তে সুবিধা হয় আমাদের, হ্যাঁ, বা পড়তে সুবিধা হয়। আপনি দেখবেন একটা, আপনি যখন ব্রাশ দিয়ে যখন আপনি লিপস্টিক পরবেন না, সেটাতে কিন্তু আপনি যখন আপনি লিপ লাইন করে যখন আপনি লিপস্টিক পরবেন, সেটা কিন্তু অনেক ইজি ওয়েতে হয়ে যায়, এটা কিন্তু খুব মানে খুব সুবিধা হয় মানে মানে করতে আপনার। সেক্ষেত্রে আমরা একটু আউটলাইন করে একটু বাড়িয়ে আউটলাইন করবো আমরা, যদি আমাদের ওপরে ঠোঁটটা একটু পাতলা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু মোটা করে মানে ওপর দিয়ে তুলে একটু আমরা আউটলাইন করলে না, তাহলে মানে দেখতে ভালো লাগবে আমাদের, মানে নিচের ঠোঁটের সঙ্গে ব্যালেন্স করে যে আমরা আমি ঠোঁটটা যদি আঁকি, সেক্ষেত্রে মানে
1: মানে যেটা লিপের বাড়ানোর ক্ষেত্রে দেখেছি যে পাতলা লিপটাকে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কি বোঝা যাওয়ার কোনো উপায় থাকে না?
0: একটু বোঝা যায়, কিন্তু দেখুন মানে অতটা মানে মানে মানে ওভারঅল মেকআপ হয়ে গেলে কিন্তু মানে আপনার খারাপ লাগে না দেখতে।
1: আচ্ছা, এটাই।
2: এবার একটা একদম মানে ধরুন বিয়ে বাড়ি যাব, যে কোনো মেয়েরাই যেটা একটু আগেও বলছিলাম যে শাড়ি পরতে পছন্দ করে, তো একটা টোটাল লুক যদি আপনি দেন তাকে, সেই টোটাল লুক একদম চুল থেকে স্কিন মেকআপ থেকে ফেস মেকআপ থেকে শাড়ি, তার শাড়ি পরার ধরন সবটা মিলিয়ে যদি একটা মানে একটা ছবি আঁকেন কথা দিয়েই, কীভাবে সাজাবেন আপনি তাকে?
0: দেখুন, আমরা আগে থেকে তার সাথে কনসাল্ট করে নিই যে যে সে ক্লায়েন্টটা কী পড়ছে, হ্যাঁ, সে কী অকেশানে যাচ্ছে, কোন টাইমে যাচ্ছে, এবং তার আমরা সমস্ত কিছু চেয়ে নিই আগে আমরা, যে আপনার ছবিগুলো পাঠিয়ে দিন, যে আপনি কোন শাড়িটা পড়ছেন, আমরা আগে থেকে একটা প্রিপারেশান, মেন্টাল প্রিপারেশান নিয়ে নিই যে যে ওর ফেসে মানে এই লুকটা আমি করবো, এবং সে আমরা সেই মতো করেই আমরা মানে মেন্টাল আমরা প্রিপারেশান বা আমরা মানে প্রোডাক্ট আমরা সেইভাবে কিন্তু আমরা মানে মানে ক্যারি করি।
2: আচ্ছা, তার মানে এটা একদম প্রি ডিটারমাইন্ড হয়ে থাকে, প্রি ডিটারমাইন্ড হয়ে থাকছে যে শাড়ির কালার তার সঙ্গে
0: জুয়েলারি এবং তাকে মানে আপনার তাকে ফ্লাওয়ার দিলে ভালো লাগবে কিনা, বা
2: কোনো
0: কি ফ্লাওয়ার দেওয়া হবে, বা কোনো হেয়ার অ্যাক্সেসরি আপনার লাগবে কিনা, সেই হেয়ার অ্যাক্সেসরির কথা বলে দিই আমরা, বা হয়তো মানে আমরাই নিয়ে গেলাম এরকম, সেটা মানে পুরোটাই আগে থেকে প্ল্যান মানে প্ল্যান করেই আমরা মানে হঠাৎ করে ধরুন ধুম করে আমরা ধরো কারো বাড়ি গেলাম, দেখালো তার কাছে মানে প্রপার গয়না নেই, বা সে যেরকম সাজে আছে, হ্যাঁ, আপনার মানে তার মতো ধরুন মানে সেই শাড়িটা তার মানে মানে তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তো একটা অস্বস্তিতে পড়ে যাই।
1: সেই সাজেশনগুলো দেন কখনো, মানে যখন মনে হয়েছে যে আপনার কাস্টমার ঠিকঠাক প্রপার নির্বাচনটা ঠিকঠাক করেনি, মানে যে পারপাসে যাচ্ছে তার জন্য হয়তো যে যে জিনিসগুলো তিনি ইউজ করবেন সেগুলো নয়, সেক্ষেত্রে সাজেশন দেন, বা সেটা কি তারা মেনে নেয়? সেক্ষেত্রে
0: একদম মেনে নেয়, মানে তারা পুরোটাই ভরসা করে, মানে তারা জানে যে মানে আমরা মানে মানে সাজেশন দিচ্ছি মানে মানে মানে নিশ্চয়ই তাকে ভালো লাগবে, হ্যাঁ, এইটুকু ভরসা তো মানে ক্লায়েন্টটা করেনি আমাদের উপর।
1: আচ্ছা,
2: আর যেটা বলছিলেন যে শাড়ির রং যদি লাইট হয়, এখন অনেক সময় একটা সময় ছিল যে ম্যাচিং ভীষণ ম্যাচিং করেই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, কিন্তু এখন দেখেছি অ্যান্টি ম্যাচিংটা বেশি হয়, তো কোন ধরনের কম্বিনেশন কীরকম একটু যদি বলেন, যে কোন শাড়ি ওর সঙ্গে কোন রকমের ব্লাউজ বা আপার পার্ট বা লোয়ার পার্টের সঙ্গে কম্বিনেশন যদি হয়, কালার কম্বিনেশন।
0: আমরা তো সবসময় জানি ধরুন ধরুন ডার্কের সঙ্গে ধরুন আপনার লাইটটা মানে আপনার খুব ভালো যায়, এবং সেটা আপনার ধরুন ধরুন ইয়েলো যদি কারো ধরুন শাড়ি হয়, সেক্ষেত্রে ধরুন আমরা আমরা গ্রিন ব্লাউজ ইউজ করতে পারি, হ্যাঁ, বা ধরুন ব্লু ব্লাউজ ইউজ করতে পারি, হ্যাঁ, বা ধরুন মানে ব্ল্যাক ইউজ করতে পারি, হ্যাঁ, এবং সে উল্টো যদি হয় ধরুন ব্ল্যাক কালারের শাড়ি হলো, হ্যাঁ হ্যাঁ, মানে সেক্ষেত্রে ধরুন আমরা একদম মানে রেড মানে রেড ব্লাউজ হোক, হ্যাঁ, বা এরকম আর কি, এর মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছুটা আপনার ঠিক করা হয় এটা।
2: আচ্ছা, এখন খুব বেশি ট্রেন্ডি হচ্ছে ব্লাউজ।

0: ভীষণ গর্জিয়াস ডিজাইন, তো সেটা ঠিক কিরকম হলে ভালো হয়, মানে ডিজাইনটা কখন আমি ডিজাইনার ব্লাউজ ইউজ করবো আর কখন করবো না, কখন প্লেন ব্লাউজ ইউজ করবো, এটা যদি বলেন।
1: এটা তো ডিপেন্ড করছে মানে অকেশনের উপরে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি ধরুন মানে খুব খুব গর্জিয়াস পার্টিতে যাই, হ্যাঁ, বা ধরুন বিয়ে বাড়ি গেলাম, সেক্ষেত্রে
0: আমি বলছি শাড়ির সঙ্গে, ধরুন শাড়িটা যদি ব্লাউজটা আমার গর্জিয়াস হয়, যদি অনেক বেশি কাজ করা থাকে, সেক্ষেত্রে শাড়িটা কি প্লেন হলে ভালো?
1: প্লেন হলে ভালো হয়,
0: প্লেন হলে ভালো
1: লাগে। হ্যাঁ
0: সেটাই, এবং সেটা এক কালার বা প্রিন্টেড কোনটা হলে বেশি ভালো হবে
1: সেটা ডিপেন্ড করছে আপনার আপনার ব্লাউজের ডিজাইনের উপর।
0: আচ্ছা
1: হ্যাঁ, মানে সেটা প্লেন, মানে সেটা প্লেনও পড়তে পারে বা আপনার যে মানে প্রিন্টেড হয়, হ্যাঁ তাতেও অসুবিধা নেই। সেটা হচ্ছে আপনার স্কি মানে মানে যে ক্লায়েন্ট পড়ছে মানে তাকে কতটা মানাবে, হ্যাঁ, বা সে কতটা ক্যারি করতে পারবে, হ্যাঁ, আপনার মানে কিছুটা তার উপরেও নির্ভর করছে।
0: যারা সুন্দর ন্যাচুরালি সুন্দর, মানে ধরুন ন্যাচুরালি সুন্দর বলছি এই অর্থে যে ফেস কাটিংয়ের ক্ষেত্রে একটা পোর্শনের কথা বলা হয়, যদিও সঠিক পোর্শন কোনটা আমি জানি না, মানে কপাল থেকে শুরু করে নাকের পোর্শন এবং মুখের যে একদম খাই মুখের যে অংশটা, এটার একটা প্রপার প্রপোর্শনেট হিসাব আছে, যেটাকে আমাদের ইন্টারন্যাশনালি বলা হয় যে দিস ইজ বিউটিফুল, দিস ইজ নট বিউটিফুল। তো এইখান থেকে যদি আমি বলি যে হ্যাঁ সে অলরেডি বিউটিফুল এবং সে তার হাইটও ভালো, চেহারাও খুব সুন্দর, যেটা কাম্য আর কি, একদম ডিজায়ার যে মেজারমেন্ট হয় সেরকম যদি হয়, সেক্ষেত্রে কোন পোশাক আপনি তার জন্য বলবেন, ওয়েস্টার্ন অর শাড়ি, নাকি দুটোই চলবে?
1: দুটোই চলবে। দেখুন, মানুষ একঘেয়ে ধরুন কোনো জিনিস, আপনি খাবার, আমি যদি একঘেয়ে যদি প্রতিদিন ধরুন ডাল ভাত খাই, আমার তো ইচ্ছে করবে যে মানে একঘেয়ে মাংস খেতে, সেক্ষেত্রে ড্রেসের ক্ষেত্রে মানে আপনার সেরকমই, যে ধরুন একঘেয়ে ধরুন শাড়ি পরছে, হ্যাঁ, তখন সে চাইবে যে
0: একদিন একটু ডিফারেন্ট লুক,
1: হ্যাঁ, একদিন সালোয়ার পরুক বা একদিন একটু আপনার মানে একটু ওয়েস্টার্ন কিছু মানে মানে কিছু পরুক, হ্যাঁ, সেক্ষেত্রেও আপনি মানে সেদিক ক্যারি করতে পারে, কোনো অসুবিধা নেই। সেটা তো এটা
0: কীভাবে ক্যারি করছে, এটা এটা খুব ট্রেন্ডি একটা কথা যে ক্যারি করতে পারলে তবেই তুমি পোশাকটাকে পরো, তাহলে যত সুন্দর পোশাকই হোক তোমাকে মানাবে না। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে হাইট যদি বেশি হয় তাহলে কি পোশাকের লেন্থ ছোট হলে ভালো?
1: আমরা যেটা বলি, দেখুন যদি ধরুন আমি প্রথম শাড়ি দিয়ে শুরু করি, যদি ধরুন কারোর মানে খুব হাইট
0: বেশি হয়,
1: হ্যাঁ মানে বেশি হয়, সেক্ষেত্রে কি হয়, আমি আমি মানে একটু মানে মানে চওড়া যে ডিজাইনগুলো হয় না,
0: আচ্ছা,
1: হ্যাঁ হ্যাঁ, সেটা কি মানে মানে সেটাকে পড়লে মানে ওকে একটু হাইটটা কম লাগে, মানে কারো যদি হাইট আপনার যদি খুব লম্বা হয়, সেক্ষেত্রে মানে লম্বা ডিজাইন পড়ি আমরা, সেক্ষেত্রে একটু লম্বা লাগে দেখতে,
0: আরো বেশি লম্বা লাগে,
1: বেশি লম্বা লাগে।
0: আচ্ছা যদি উল্টোটা হয়, ধরুন আমার মতন বেঁটে যারা আছে তারা যদি লম্বা লুক পেতে চায়, যে ঠিক আছে লুকটা ঠিক আছে ঠিকঠাক, তো সেরকম হলে কি ধরনের পোশাক বা কিরকম ডিজাইন পড়তে হবে?
1: আপনি সালোয়ার পড়তেই পারেন, হ্যাঁ, একটু একটু হিল পড়েন, হ্যাঁ, মানে সেক্ষেত্রে হাইটটা তো মানে একটু বেড়েই গেল,
0: সেটা
1: আপনি হেয়ার স্টাইলটা একটুখানি মানে একটুখানি ধরুন আপনি ফ্লপি করে মানে মানে কোনো হেয়ার স্টাইল করলেন,
0: চুলের দিক থেকে একটু বাড়াতে,
1: একটু বাড়াতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও তো মানে বাড়বে আপনার।
2: পাপি আপ্রামাণিক বিরাটি থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে অয়েলিং লোশন কি গরমে ভালো?
1: হ্যাঁ, অয়েলিং লোশন, দেখুন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অয়েলিং লোশন বলেছে,
2: অয়েল ইন লোশন,
1: আচ্ছা,
2: হ্যাঁ, মানে এই গরমের মধ্যে লোশন দেওয়াটাকে লোশনটা ইউজ করাটা ভালো কি না সেইটা জানতে চাই।
1: ইউজ করতে পারে, দেখুন এখন এত গরমে আমরা যদি মানে প্রচণ্ড অয়েলি কিছু ইউজ করি, সেটা আমি বলবো যে মানে বেশিক্ষণ না রেখে ধরুন মোটামুটি ধরুন এক ঘন্টা দেড় ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে নেওয়াটাই ভালো, হ্যাঁ, মানে সেক্ষেত্রে কী হয় মানে ধরুন মানে এত গরমে র্যাশ বেরিয়ে যেতে পারে প্রথম কথা, দ্বিতীয় যে কথা হচ্ছে আমাদের গরমে বেশি মানে অয়েল কিছু মাখলে আমাদের যেমন কষ্ট হয় তেমন হেয়ারও কিন্তু আমাদের কিন্তু অনেকটা কিন্তু অস্বস্তি হয়।
2: এসির জন্য আলাদা কি মেকআপের টিপস দেবেন আপনি?
1: এসির ক্ষেত্রে
2: এসিতে থাকার জন্য,
1: হ্যাঁ, এসির ক্ষেত্রে আমাদের একটু ডিপ ময়েশ্চারাইজার লাগবে একটু, হ্যাঁ, একটু ধরুন মানে আপনার ফাউন্ডেশনটা একটু অয়েল বেস হবে, হ্যাঁ, একটু ধরুন আপনার যে ফিক্সার যেটা হবে মানে টোটালটা মানে পুরো প্রোডাক্টটা একটু একটু অয়েল বেস হবে একটু।
2: সেক্ষেত্রে বোধ হয় দীর্ঘক্ষণ থাকলেও টাচ আপের দরকার আছে?
1: দরকার হয় না।
0: আচ্ছা একটু আসি, সময় খুব সংক্ষিপ্ত হয়ে এসছে, 10:57, মাত্র 3 মিনিট হাতে আছে। যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে চুলের জন্য তেল জরুরি না জরুরি না?
1: তেল কিন্তু বেসিক্যালি কিন্তু আমাদের অতটা কাজ করে না। আমরা আমরা হয়তো ভাবি যে আমাদের যেমন আগে ধরুন মা দিদিমারা বা ঠাকুমারা খুব তেল মাখতে মাথায়, হ্যাঁ, তেল কিন্তু সেভাবে কিন্তু আমাদের, হ্যাঁ, এটা কিন্তু মানে খুব একটা কাজ করে না, হ্যাঁ, মানে সেক্ষেত্রে আমি বলবো যে তার থেকে কিন্তু আপনি দেখুন আমাদের স্কিনের যে আমাদের যে পোর্টস আছে না, পোর্টস দিয়ে কিন্তু আমাদের কিন্তু অয়েল কিন্তু আমাদের কিন্তু মানে
0: ভিতরে যায়
1: না, হ্যাঁ, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আমাদের যেটা হয়, চুলটা একটু ময়েশ্চারাইজার, একটু ময়েশ্চারাইজ হয় চুলটা, একটু চুলটা সফট হয়
0: এবং ম্যাসাজের কারণে ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়,
1: বাড়ে, এইটুকুই কাজ হয়। কিন্তু আমাদের কিন্তু মানে ভেতরে কিন্তু কোনোভাবে কিন্তু আমাদের মানে মানে অয়েলটা কিন্তু
2: তেলটা স্কিনের ভেতরে
0: বাড়ায় না, চুলকে বাড়তে সাহায্য করে।
1: তার জন্য কিন্তু আপনাকে কিন্তু মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, ঘুমটা ঠিকঠাক করতে হবে, মানে জলটা ঠিকঠাক করে খেতে হবে, তাহলে কিন্তু আপনার মানে আপনার মানে মানে হেলদি একটা চুল হবে।
0: মানে আশা করি আমাদের লিসনারদের জন্য ভীষণ এনরিচিং একটা প্রোগ্রাম আজকের হয়েছে, বিশেষ করে যারা সাজতে ভালোবাসেন, যারা সাজতে ভালোবাসেন না কিন্তু ভালো দেখতে চান, তাদের জন্য ভীষণ কার্যকরী হয়েছে। অনেক রাত অবধি আমাদের সঙ্গে রইলেন।
2: একদম ছোট্ট করে একটু জানতে চাইব আমাদের একদম শেষে, সকলের উদ্দেশ্যে যারা মেকআপ করতে ভালোবাসেন, নিজেকে অন্যের চোখে সুন্দর করে তুলতে ভালোবাসেন, তাদের জন্য কী টিপস দেবেন খুব ছোট্ট করে?
1: আপনার ঠিকঠাক করে আপনার আগে মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক মানে আপনি ঠিকঠাক করুন, হ্যাঁ। আর প্রতিদিন আপনি ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং আর হচ্ছে সানস্ক্রিন, এই এই মানে এইটা ঠিকঠাক করে করুন। আর রাত্রে শোয়ার আগে অবশ্যই আপনি মেকআপ করুন চাই না করুন, মানে প্রপার ওয়েতে কিন্তু আপনি মেকআপটা মানে তুলে বাজি মেকআপ না করেন, মানে সারাদিনে যে ধুলোবালি বা সারাদিনে যে ধরনের নোংরাটা মুখে জমে আছে সেটা কিন্তু তুলে ভালো করে মুখটাকে একটু মানে ময়েশ্চারাইজ করে তারপরে কিন্তু আপনার শুতে যান, তার ফলে আপনার মানে স্কিনটা হেলদি হবে এবং আপনিও মানে মানে মানে মানে দীর্ঘক্ষণ কিন্তু আপনি মানে যৌবন থাকবেন
0: এবং চিন্তামুক্ত
1: একদম।
0: অজস্র ধন্যবাদ, অনেকক্ষণ সময় ধরে, অনেক ধৈর্য ধরে, ভীষণ শান্তভাবে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনি দিলেন। আর আমাদের লিসনাররা ডেফিনেটলি আজকের আলোচনা থেকে এনরিচড হবেন, তাদের তরফ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: একদম নতুন যারা আমাদের বন্ধুরা রয়েছেন, শ্রোতারা রয়েছেন, তাদের বলবো যে আমাদের FM গোল্ডের ফেসবুক পেজে কিন্তু এই ভিডিও রেকর্ডিংটা থাকবে, সুতরাং আজকে যাদের কোয়ারিজগুলো আছে, মনে করলেন যে করতে পারলেন না, তারা কিন্তু ভিডিওটি দেখে সেখান থেকে আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন আপনার প্রশ্নের প্রয়োজনীয় উত্তরগুলো। আর আপাতত ঘড়ির কাঁটা বলছে রাত 10:59 হয়ে 32 সেকেন্ড। আজকের মতো সঙ্গে স্পেশালিস্ট থেকে বিদায় দিতেই হবে, সঙ্গে ছিলেন মেকআপ আর্টিস্ট অমিত বিশ্বাস, আর আমরা তো স্টুডিওর প্রান্তে ছিলাম মল্লিকা কল্পলাল। আপাতত
0: হ্যাঁ, আমাদের গেস্টকে আজকে এই মুহূর্তে বিদায় দিতে হবে, তবে আমরা ফিরছি ঠিক 11:10 মনে রাখার গান নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড।
3: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं रत्ना पांडे। केंद्रीय मंत्रिमंडल ने विपणन सत्र 2026-27 के लिए 14 खरीफ फसलों के न्यूनतम समर्थन मूल्य में बढ़ोतरी को मंजूरी दे दी है। नई दिल्ली में मंत्रिमंडल की बैठक के बाद सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने कहा कि सरकार ने किसानों को उनके उपज का लाभकारी मूल्य सुनिश्चित करने के लिए खरीफ फसलों का न्यूनतम समर्थन मूल्य बढ़ा दिया है।
4: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
3: श्री वैष्णव ने बताया कि सूर्यमुखी बीजों के लिए न्यूनतम समर्थन मूल्य में 622 रुपये प्रति क्विंटल, कपास के लिए 557 रुपये प्रति क्विंटल और तिल के लिए 500 रुपये प्रति क्विंटल की वृद्धि की गई है। मंत्रिमंडल ने कोयला और लिग्नाइट गैसीकरण परियोजनाओं के लिए संवर्धन योजना को भी मंजूरी दी है। श्री वैष्णव ने बताया कि ये योजना भारत के कोयला और लिग्नाइट गैसीकरण कार्यक्रम को बढ़ावा देने के लिए महत्वपूर्ण है।
4: ओल भारत में करीब करीब 400 बिलियन टन के नोन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इससे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो LNG इंपोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3,00,000 करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसीफाई करने के लिए प्रोजेक्ट्स लगेंगे।
3: श्री वैष्णव ने कहा कि योजना से केवल खनन से प्रतिवर्ष 6,300 करोड़ रुपए का राजस्व और 50,000 रोजगार सृजित होगा। मंत्रिमंडल की आर्थिक कार्य समिति ने लगभग 20,667 करोड़ रुपए की लागत से अहमदाबाद सरखेज धौलेरा सेमी हाई स्पीड दोहरी लाइन परियोजना को मंजूरी दे दी है। रेलवे की ये पहली सेमी हाई स्पीड परियोजना होगी। इसे स्वदेशी तकनीक से तैयार किया गया है। मंत्रिमंडल ने सार्वजनिक निजी भागीदारी के अंतर्गत नागपुर अंतर्राष्ट्रीय हवाई अड्डे के उन्नयन और आधुनिकीकरण को भी मंजूरी दे दी है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि खरीफ फसलों के न्यूनतम समर्थन मूल्य में बढ़ोतरी से देश के करोड़ों किसानों को उपज के लिए उचित और लाभकारी मूल्य मिलेगा। श्री मोदी ने कहा कि अहमदाबाद धौलेरा सेमी हाई स्पीड डबल लाइन परियोजना देश की रेल संपर्क यात्रा के लिए महत्वपूर्ण है। केंद्रीय अन्वेषण ब्यूरो सीबीआई ने नीट पेपर लीक मामले में 5 लोगों को गिरफ्तार किया है। 3 व्यक्ति जयपुर से, 1 गुरुग्राम से और 1 व्यक्ति को नासिक से गिरफ्तार किया गया है। अन्य कई संदिग्ध व्यक्तियों की जांच की जा रही है। सीबीआई ने आज इस सिलसिले में कई स्थानों पर छापे मारे और अनेक आपत्तिजनक सामग्री और इलेक्ट्रॉनिक उपकरण जब्त किए। पश्चिम बंगाल में नवगठित सरकार ने शिक्षक भर्ती, नगर निगम भर्ती और सहकारी सेवा भर्ती घोटालों से संबंधित मामलों को केंद्रीय अन्वेषण ब्यूरो सीबीआई को सौंपने का निर्णय लिया है। एक अन्य निर्णय में राज्य सरकार ने आलू, प्याज, फल, सब्जियों, तिलहन, अनाज, पशु उत्पादों और अन्य आवश्यक उत्पादों के अंतर्राज्यीय आवागमन पर लगे सभी प्रतिबंध हटा दिए हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी शुक्रवार को संयुक्त अरब अमीरात, नीदरलैंड, स्वीडन, नॉर्वे और इटली की 6 दिन की यात्रा पर रवाना होंगे। विदेश मंत्रालय में सचिव सीबी जॉर्ज ने नई दिल्ली में बताया कि शुक्रवार को श्री मोदी संयुक्त अरब अमीरात पहुंचेंगे और राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नहयान से मुलाकात करेंगे। केंद्र सरकार ने केंद्रीय अन्वेषण ब्यूरो के निदेशक प्रवीण सूद को 1 वर्ष का सेवा विस्तार दे दिया है। कार्मिक एवं प्रशिक्षण विभाग द्वारा जारी आधिकारिक आदेश के अनुसार मंत्रिमंडल की नियुक्ति समिति ने आज ये मंजूरी दी। प्रवीण सूद का वर्तमान कार्यकाल इस महीने की 24 तारीख को समाप्त हो रहा था। आईपीएल क्रिकेट में रायपुर में कोलकाता नाइट राइडर्स ने रॉयल चैलेंजर्स बेंगलुरु को 193 रन का लक्ष्य दिया है। ताजा समाचार मिलने तक बेंगलुरु ने 6 ओवर में 1 विकेट पर 66 रन बना लिए हैं। कोलकाता की ओर से अंग कृष रघुवंशी ने 71 रनों की पारी खेली। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
5: This is Akashvani. The news read by R.S. Raghu. The Cabinet Committee on Economic Affairs, CCEA, has approved increase in minimum support prices, MSP, for 14 Kharif crops for marketing season 2026-27. Addressing media after the Union Cabinet meeting in New Delhi, Information and Broadcasting Minister Ashwini Vaishnaw said, the government has increased the MSP of Kharif crops to ensure remunerative prices to the growers for their produce. Mr. Vaishnaw said, the highest increase of 622 rupees per quintal in MSP has been recommended for sunflower seed, followed by 557 per quintal for cotton and 500 rupees per quintal for sesamum. He said, for grade A paddy, the MSP will be 2,461 rupees per quintal. For Jowar hybrid, it will be 4,023 rupees per quintal. For Bajra, the MSP will be 2,900 rupees. And for Tur, it will be 8,450 rupees per quintal. The Union Cabinet has also approved a scheme for promotion of surface coal and lignite gasification projects with a financial outlay of 37,500 crore rupees. The Cabinet Committee on Economic Affairs, CCEA, has approved Ahmedabad Sarkhej Dholera semi-high-speed double-line project with a total cost of nearly 20,667 crore rupees. The Union Cabinet has also approved upgradation and modernization of Nagpur International Airport through long-term license involving private partner under public-private partnership. Prime Minister Narendra Modi has said that the Union Cabinet's decision of approving an increase in the minimum support price MSP for Kharif crops for the marketing season 2026-27 will ensure that crores of food providers in the country receive fair and profitable prices for their produce. In a social media post, Mr. Modi said that this decision will bring greater prosperity to the lives of the farmers of the country. The Central Bureau of Investigation, CBI, has arrested five accused persons in connection with the alleged irregularities and paper leak related to the NEET UG 2026 examination. The five accused persons in the case, three from Jaipur, one from Gurugram, and one from Nashik, and several other suspects are currently being examined. The agency has also carried out searches today at

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম
2: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 এফএম গোল্ডে। বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 এফএম গোল্ডে।
3: ঘড়ির কাঁটা রাত 11:11 হয়ে 38 সেকেন্ড জানান দিচ্ছে, আর আপনাদের আমরা জানান দিচ্ছি আমরা কিন্তু আছি এখনও স্টুডিওতে, মল্লিকা এবং কল্পলাল আপনাদের জন্য সঙ্গে কি নিয়ে,
4: বেঁচে থাকার গান।
3: আর বেঁচে থাকার গান নিয়ে পুরো 12টা পর্যন্ত থাকছি, তাই দেখি আজ আমরা ঠিক কিভাবে উদ্বুদ্ধ হতে পারি। তেমন কিছু মানুষের প্রসঙ্গ, মানুষের কথা তো আসবেই, শুনতে থাকুন, সঙ্গে রাখুন এফএম গোল্ড।

0: বেঁচে থাকার গান। আসলে গান শুনতে শুনতে যে পরিবেশের এমন কিছু ঘটনা, এমন কিছু মানুষের কার্যকলাপ, তাদের দৈনন্দিন জীবনচর্যা এবং সৃষ্টিশীল কিছু কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে যে ঘটনাগুলো ভীষণভাবে আমাদের উদ্বুদ্ধ করে, আমাদেরকে ভাবায়, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় একটু হলেও গতানুগতিকতার বাইরে একটু পরিবর্তন আনার চেষ্টা করে, সেই সমস্ত কিছু মানুষের কথাই তো উঠে আসে বেঁচে থাকার গানে। তেমনি আজ আমরা যে মানুষদের কথা বলতে চাইছি, বা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে 2026 সালের হুইটলি পুরস্কার বিজয়ী যে ছজন ছিলেন, তাদের মধ্যে অবশ্যই ছিলেন দুজন ভারতীয় নারী, এবং সেই সঙ্গে যেটা বলা যেতে পারে পরিবেশ সংরক্ষণবিদ। তাদের কিছু কাজ, তাদের কিছু সৃষ্টিশীল কাজই বলতে পারি আমরা, যে কাজগুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে। শুধুমাত্র পরিবেশ সম্পর্কে যারা সচেতন তারাই নয়, যারা সেভাবে সচেতন নন তাদেরকেও কিন্তু সচেতন করার উদ্দেশ্যে এই দুই ভারতীয় নারী বা পরিবেশ সংরক্ষণবিদ যাই বলি না কেন, তাদের কথা কিন্তু উঠেই আসে। কারণ সেভাবে পরিবেশকে নিয়ে ভেবেছেন, কারণ আমরা জানি যে বিপন্ন পরিবেশে বিপন্ন প্রাণী, বিলুপ্ত পায় কিছু প্রাণী, যাদেরকে নিয়ে হয়তো সাধারণ মানুষের মধ্যে সে ভাবনাটা নেই, সেভাবে ভাবছে না যে এই প্রাণীগুলো বা এরা অবলুপ্ত হয়ে গেলে কিভাবে সেখান থেকে আবার আমরা ফিরে আসতে পারি, ফিরিয়ে আনতে পারি। কিন্তু এই দুজন ভারতীয় মহিলা, আমি নাম আপনারা জানেন তবু আরেকবার বলে দিই, পারভিন শেখ এবং বোরখা সুব্বা, এই দুজন ভারতীয় নারী কিভাবে আমাদের উদ্বুদ্ধ করেছেন তাদের কার্যকলাপের মধ্যে, সেটা তো ইতিমধ্যে জেনে গেছেন, আমরা সে প্রসঙ্গেই থাকব।
1: প্রযুক্তি আর বিজ্ঞানের কল্যাণে মানুষ আজ পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাকাশে পাড়ি জমিয়েছে।

0: ডুব দিয়েছে এই সমুদ্রের অতলান্ত গভীরে। তবুও এই পৃথিবীর বুকে স্বাভাবিক ছন্দে যা কিছু প্রকৃতির নিয়মে বিরাজমান, তার যত্নে কতটা যত্নশীল, তার জন্য কতটা ভাবিত আমরা। আমরা সবাই কি ভাবি যতটা আমরা নিজেদের কথা ভাবি? কিন্তু ভাবতে আমরা বাধ্য, কারণ আমাদের থাকা না থাকাটা আমাদের মানে সমগ্র মানব সমাজের থাকা না থাকাটা সম্পৃক্ত হয়ে রয়েছে অন্য সমস্ত এই ভূপৃষ্ঠে থাকা প্রাণী এবং উদ্ভিদের ওপর। তাদের থাকা, তাদের কোনো একজনের থাকা না থাকাও কিন্তু প্রভাবিত করতে পারে সমগ্র মানব প্রজাতিকে। কিন্তু সেটা নিয়ে কজন ভাবি আমরা? আমরা বলা যেতে পারে বিজ্ঞান আর প্রযুক্তির অহংকারে কখনো কখনো ভুলতে বসি যে পৃথিবীটা শুধু আমাদের নয়, আমাদের সঙ্গে আরও অনেকের, এবং তাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে না পারলে আমাদের অস্তিত্বই বিপন্ন হবে।
1: একদম।
0: আর আমরা যখন ভুলে যাই তখন এই রকম কয়েকজন মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে সবুজ পৃথিবী সজীব পৃথিবী, আর সেই পৃথিবী মানব সমাজের জন্য সবচেয়ে নিরাপদ পৃথিবী। গ্রিন অস্কার নামেও পরিচিত এই হুইটলি পুরস্কার, আর সেই গ্রিন অস্কার এই মুহূর্তে অধিকার করেছেন ভারতীয় দুই নারী একেবারে ব্যক্তিগত প্রচেষ্টায়, এক অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় তারা কিন্তু সফল হয়েছেন, তারই স্বীকৃতি গ্রিন অস্কার। থাকবো তাঁদের কথায়, নাম তো তাদের হলোই, কল্পলাল সেই নাম উচ্চারণও করলেন। থাকবো তাঁদের নানান কীর্তির কথা নিয়ে, আর মাঝে থাকবে ভালো লাগা কিছু গান 100.1 FM গোল্ডে কল্পলাল আর মল্লিকার সঙ্গে।

বর্তমান পৃথিবীতে যখন পরিবেশ দূষণ, বন উজাড়, জলবায়ুর পরিবর্তন কিংবা জীব বৈচিত্র্যের সংকট দিন দিন বেড়েই চলেছে, তখন যে দুই ভারতীয় নারীর কথা আমরা বললাম একটু আগে, যে পারভিন শেখ এবং বোরখা সুব্বা, এই দুজন ভারতীয় নারী আমাদের কিন্তু নতুনভাবে একটা আশার আলো দেখিয়েছেন। কারণ তারা প্রমাণ করেছেন যে একজন মানুষ চাইলে নিজের প্রচেষ্টায় প্রকৃতি পরিবেশ রক্ষায় এক বিশাল পরিবর্তন আনতে পারেন। এখন প্রশ্ন হলো, এই যে গ্রিন অস্কার কী বিষয় নিয়ে, কী ব্যাপার, সেগুলো নিয়ে আমরা তো ডিটেল যাব। কারণ আমরা শুরুতেই বললাম যে পারভিন শেখ, যিনি ইন্ডিয়ান স্কিমার নামক একটি নদীচর পাখি নিয়ে গবেষণা করেন, এবং বোরখা সুব্বা, যিনি হিমালয়ান স্যালামান্ডার নামক একটি বিরল উভচর প্রাণী সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করেন, এবং 29 এপ্রিল লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে আয়োজিত এক অনুষ্ঠানে হুইটলি অ্যাওয়ার্ডসের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের রাজকুমারী অ্যানের কাছ থেকে তাদের পুরস্কার গ্রহণ করেছিলেন। এখন বিষয়টা হচ্ছে গ্রিন অস্কার, আমরা এমনি অস্কারের কথা শুনেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে, তো এই গ্রিন অস্কার নামে পরিচিত এই পুরস্কারটি কিন্তু পরিবেশ সংরক্ষণে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়, পরিবেশ সংক্রান্ত যে কাজগুলো হয়, এবং খুব সম্ভবত এটি শুরু হয় 1994 সালে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ কর্মীদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে এই সম্মান দেয়া হয়, যারা পরিবেশ নিয়ে মূলত কাজ করে, পরিবেশ সচেতনতামূলক কাজগুলো যাদের মধ্যে রয়েছে। কারণ এই পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্যটাই হলো বিরল প্রাণী রক্ষা করা, বন ও বন্যপ্রাণী বা নদী সংরক্ষণ করা, পরিবেশ সম্পর্কে আরও বেশি মানুষ যাতে সচেতন হয়ে পড়ে, সে সম্পর্কে তাদের আরও বেশি কী বলবো চিন্তাভাবনাগুলোকে গ্রো করা, স্থানীয় মানুষকে এই ধরনের সংরক্ষণমূলক কাজে নিয়োজিত করা, এই গ্রিন অস্কার এর পুরস্কারের মূল উদ্দেশ্য। এবং এই পুরস্কার কিন্তু শুধু একটা সম্মান নয়, এটি পৃথিবীকে রক্ষা করার জন্য এবং মানুষের যে কাজ, যে কাজগুলোকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পারে, তাই জন্য মানুষের প্রতি একটি আন্তর্জাতিক কৃতজ্ঞতার প্রতীকও আমরা বলতে পারি এই গ্রিন অস্কারকে।

খেলাধুলো হোক বা বিজ্ঞান বা একেবারে অন্যরকম কিছু, এমনকি বিউটি কনটেস্ট, সেখানেও সফল যারা হন নারী পুরুষ যে কোনো প্রতিযোগী যে কোনো দেশের জন্য, সেটা এত বড় করে সেলিব্রেট করি আমরা, এত রকম করে তাদের ওয়েলকাম করি, তাদের সেই সাফল্যকে বারবার করে উল্লেখিত করি, বিভিন্নভাবে সমাদর করি তাদের। নিশ্চয়ই তারা সেই সমাদরের যোগ্য, কিন্তু এই যে একজন ভারতীয় নারী যিনি একটা মাইল ফলক স্থাপন করলেন, প্রথম ভারতীয় নারী হিসাবে গ্রিন অস্কার জয় করে, সেটা খবর আমরা কজন রাখি, আদৌ রাখি কি? পারভিন শেখ, একটু আগে যার কথা বলছিলাম, সাহসী, নিষ্ঠাবান বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী, বহু বছর ধরে ভারতের নদীভিত্তিক যে জীব বৈচিত্র্য সেটা রক্ষার কাজে নিজেকে যুক্ত রেখেছেন, বিশেষ করে কাজ করেছেন যে অত্যন্ত বিরল পাখি ইন্ডিয়ান স্কিমারকে বাঁচানোর। কিন্তু ইন্ডিয়ান স্কিমার কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেটাও তো ভাবতে হবে বা জানতে হবে। আসলে ইন্ডিয়ান স্কিমার ভারতের নদীবাসী একটা পাখি, আর বৈশিষ্ট্য এদের নিচের ঠোঁটটা ওপরের ঠোঁটের তুলনায় বড়, নদীর জলের উপর দিয়ে উড়ে মাছ ধরে আর নদীর বালু চড়ে ডিম পাড়ে। একসময় ভারতের এই নদীগুলোতে এই পাখি প্রচুর দেখা যেত, কিন্তু ধীরে ধীরে এদের সংখ্যা ভয়ানকভাবে কমে যাচ্ছে, যার অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয় নদীর দূষণ, অবৈধ বালি তোলা নদীর বক্ষ থেকে, কখনো মানুষের অত্যধিক অনুপ্রবেশ, কখনো নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া, এবং অবশ্যই জলবায়ুর পরিবর্তন। এই পাখিদের ক্রমশ বিলুপ্তির পথে ঠেলে দেওয়ার জন্য এই কারণগুলোই কাজ করে চলেছে। বিশেষ করে নদীর বালুচরটাই ধ্বংস হয়ে যাওয়ায় তাদের ডিম পাড়া এবং বাসা কোনোটাই নিরাপদ থাকছে না, আর এখান থেকেই তাদের অস্তিত্বের সংকট শুরু। কিন্তু সেই অস্তিত্বের সংকট থেকে ঘুরে দাঁড়াতে একজন মানবী পারভিন শেখ কীভাবে তাঁর সংগ্রাম গড়ে তুললেন, কীভাবে বাঁচিয়ে তুললেন বা তাদের ফেরার পথে আনলেন, সে কথায় আসবো আবারও ব্যাক টু ব্যাক দুটো গানের পরে।

0: পারভীন শেখের সংগ্রামের কথা বলছিলাম। পারভীন শেখ একেবারে নিজে দায়িত্ব নিয়ে নেন, এমনটা অনেক সময় হয়। বিভিন্ন পরিবেশগত সমস্যার সময় আমরা নিজেরাই হয়তো কখনো কখনো বলে ফেলি, সত্যি তো এমন একটা অব্যবস্থা, এর বিরুদ্ধে সরকারের কোনো প্রচেষ্টা নেই। কিন্তু সব সময় না সরকারি ব্যবস্থাপনার প্রয়োজন হয় না, বা বলা যায় সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট হয় না যতক্ষণ না যে মানুষগুলো, যে মানব সমাজের যে অংশটা সেই সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে রয়েছে তাদের জাগরণ ঘটে। আর পারভীন শেখ ঠিক এই মিসিং লিঙ্কটাকেই তৈরি করেছিলেন নিজের উদ্যোগে। মিসিং লিঙ্কটাকে তিনি অ্যাবলিশ করেছিলেন নিজের উদ্যোগে। তিনি গ্রামের মানুষ, জেলে সম্প্রদায়, নৌকা চালক আর স্থানীয় শিশু কিশোর সবাইকে বোঝাতে পেরেছিলেন নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে মানুষের ভবিষ্যৎ হবে নিরাপদ। আর তাঁরই দীর্ঘ প্রচেষ্টায় ইন্ডিয়ান স্কিমারের প্রজনন বেড়েছে, অনেক নদী অঞ্চলে নতুন বাসা তৈরি করেছে তারা। স্থানীয় মানুষ নিজেরাই এখন পাখির বাসা পাহারা দিচ্ছে। এটা শুধু পাখিকে রক্ষা করার নয়, গল্পটা মানুষ আর প্রকৃতির একসঙ্গে বেঁচে থাকার গল্প।
1: একদম। পাশাপাশি আরও একজন এই অস্কারে ভূষিত একজন কি বলবো অসাধারণ নারী বলতে পারি, বোরখা সুব্বা। তিনি পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে দার্জিলিং এলাকায় কিন্তু পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ বিভিন্ন সময় করেছেন, এবং ওই যে হিমালয়ের কোলে, পাহাড়ের কোলে হিমালয়ান স্যালামান্ডার নামে এক অত্যন্ত বিরল প্রজাতির উভচর প্রাণী, তাকে নিয়েই মূলত তার গবেষণা। এবং

0: সেই প্রাণীটি দেখতে অনেকটা টিকটিকির মতো এবং সম্পূর্ণ একটি আলাদা প্রজাতির। এরা ঠান্ডা পাহাড়ি জলাভূমিতে থাকে, মানে এই হিমালয়ান স্যালামেন্ডারের কথা যারা বলছি, ঠান্ডা পাহাড়ি জলাভূমিতে থাকে, পরিষ্কার পরিবেশে বেঁচে থাকে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু মুশকিল হলো এই ধরনের প্রাণী কিন্তু আজ অস্তিত্বের সংকটের মুখে পড়ে আছে। তার কারণ একটাই, আমরা সকলেই জানি বন ধ্বংস, পাহাড় কাটা, পর্যটনের অতিরিক্ত চাপ, বিভিন্ন জায়গায় জলাভূমিগুলো নষ্ট হয়ে যাওয়া, এছাড়া পরিবেশ দূষণ বৃদ্ধি, এটা তো বলাই বাহুল্য। কিন্তু এই প্রাণী খুব সংবেদনশীল হওয়ার কারণে পরিবেশের যদি সামান্য কোনো রকম পরিবর্তন হয় তাহলেই কিন্তু এই প্রাণী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেটা হয়েছে। সে কারণেই আমরা বলছি বিপন্ন প্রাণী, আর বোরখা সুব্বার উদ্যোগেই কিন্তু যাতে এই প্রাণী কোনোভাবেই বিলুপ্ত না হয়, বিপন্ন না হয়, সেই জন্য স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে কাজ শুরু করলেন। এবং স্বাভাবিকভাবে যেগুলো আসে, জলাভূমি সংরক্ষণ করা, পরিবেশ সে শিক্ষা, পরিবেশ সংক্রান্ত যে শিক্ষাগুলো দেওয়া, সচেতনতা অভিযান করা, বিশেষ করে তিনি গ্রামের শিশুদের কিন্তু পরিবেশ রক্ষার শিক্ষা দেন। তার একটাই কারণ, এই ধরনের প্রাণী যাতে বিলুপ্ত না হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
1: আর এই দুজনের এই প্রচেষ্টার স্বীকৃতি গ্রিন অস্কার, যা সারা পৃথিবীতে স্বীকৃত বিশেষ কৃতিত্বের জন্য পরিবেশ রক্ষার ক্ষেত্রে। তাদের এই প্রচেষ্টার প্রতি আমাদের সম্মান জানানো, আর সেই সঙ্গে আমাদের নিজেদেরকে উদ্বুদ্ধ করার একটা চেষ্টা, যেন ভুলে না যাই আমরা এই বৃহৎ প্রকৃতির ক্ষুদ্র অংশ মাত্র। বৃহৎ প্রকৃতির সংরক্ষণেই আমাদের নিজেদের সংরক্ষণ। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই বেঁচে থাকার গানের এই এপিসোড শেষ করব কল্পলাল মল্লিকা।
0: সকলে খুব ভালো থাকুন, শুভরাত্রি। যেতে যেতে কিশোর কুমারকে সঙ্গে রেখে গেলাম 100.1 MHz AIR FM গোল্ডে। শুনতে থাকুন

নয় আমাদের জন্য। সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনুবদ্ধ, গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার, একুশে আইন আর গণেশ পা

লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্যে মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যেই বৃষ্টি এসেছে, দারুণ প্রাণের টানে দুপুল ভেসেছে, মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু, আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু, সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে, শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া।

0: মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর, তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর, ফিরেও আসবো আমি তোমার সুবাসে, থাকবো তোমার বুকে আর আশেপাশে, আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।
1: শুনছেন বাংলা ধ্বনিক গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

মুচকি হাসি ঠিক যেন পড়ে পাওয়া চোদ্দ আনা, অনেক দিনের পর মিলে যাবে অবসর, আশা রাখি পেয়ে যাবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে শুনছেন বাংলা ধ্বনি গান। এখন বাংলা ধ্বনি গান শুনছেন শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ধ্বনি গান শুনছেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এই মুহূর্তে শিল্পীর কণ্ঠে আরও দুটি বাংলা ধ্বনি গান বন্ধুদের জন্য।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকো।

আজকে যে বেপরোয়া বিচ্ছু, আজকে যে বেপরোয়া বিচ্ছু, শান্ত সুবোধ হবে কাল সে, চোখের সঙ্গী হবে চশমা, চল্লিশ পেরোলেই চাল সে। আজকে যে আড্ডায় মশগুল, আজকে যে আড্ডায় মশগুল, নির্বান্ধব হবে কাল সে, হরিহরাত্মা শুধু চশমা, চল্লিশ পেরোলেই চাল সে।

যাবে চোখে আছে চলসে চলসে আজকে যে দল বেঁধে দীঘা যায় আজকে যে দল বেঁধে দীঘা যায় নিরালা সফরে যাবে কাল সে সফর সঙ্গী শুধু চশমা চল্লিশ পেরোলেই চলসে আজকে যে প্রেমে পড়ে উন্মাদ আজকে যে প্রেমে পড়ে উন্মাদ ঘোর সংসারী হবে কাল সে শয্যা সঙ্গী।

আজ গেজে চুল রাখে বাবরি, লুকোবে চাঁদির টাক কাল সে। আজ গেজে চুল রাখে বাবরি, লুকোবে চাঁদির টাক কাল সে। কি করে লুকোবে তার চশমা, চল্লিশ পেরোলেই চালছে। আজ গেজে সারাদিন টই টই, ঘর কোনো হয়ে যাবে কাল সে। কাগজ পড়ে

আজকে যে খুব জল জ্যান্ত, আজকে যে খুব জল জ্যান্ত, অ্যালবামে ঠাঁই পাবে কাল সে ফটোগ্রাফের চোখে চশমা, চল্লিশ পেরোলে চাল সে আজকে যে মুখে মারে বিশ্ব, আজকে যে মুখে মারে বিশ্ব, চুপচাপ হয়ে যাবে কাল সে বাক্যহীনের চোখে চশমা, চল্লিশ পেরোলেই চলছে।

বাজে গেজে প্রতিবাদী কণ্ঠ, সর্বংশ হাহাবে কাল সে। আজ গেজে প্রতিবাদী কণ্ঠ, সর্বংশ হাহাবে কাল সে। সয়ে যাবে অসহ্য চশমা, চল্লিশ পেরোলেই চাল সে। অথবা যে আজ নিঃশব্দ সশব্দে ফেটে যাবে কাল সে, অথবা যে আজ নিঃশব্দ সশব্দে ফেটে যাবে কাল সে। ভুলে যাবে চোখে আছে চশমা।

শুনছেন বাংলা ধ্বনিক গান। এতক্ষণ বাংলা ধ্বনিক গান শুনছিলেন শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এ মুহূর্তে আমরা বাংলা ধ্বনিক গানের এই অনুষ্ঠানে বাংলা ধ্বনিক গান শুনব শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি মন ভালো করা বাংলা গান এই মুহূর্তে রইল বন্ধুদের জন্য।

শুনছেন বাংলা ধ্বনিকান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত্রি 12টা বেজে 56 মিনিট হয়ে 40 সেকেন্ড পেরোলাম। আমরা বাংলা ধ্বনিক গান শুনছেন শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এ মুহূর্তে শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি মন ভালো করা বাংলা ধ্বনিক গান শ্রোতা বন্ধুদের জন্য রইলো।

শুনছেন বাংলা ধ্বনিক গান। এতক্ষণ বাংলা ধ্বনিক গান শুনছিলেন শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন বাংলা ধ্বনিক গান শুনবেন শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকে কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল। আজ দেহে আমার

চোখে এসে লাগছে তারি শীতল হাওয়া, প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে।

তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু

জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছে মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা।

শুনলেন বাংলা ধ্বনিক গান, শিল্পে শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। স্টুডিও ঘড়ির কাঁটাতে রাত্রি দুটো বেজে গেছে, তাই এখন সময় বাংলা ছায়া ছবির গান শোনার। আজ প্রথমে আমরা একান্ত আপনি ছবি থেকে গান শুনব শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে।

বাংলা ধ্বনিক গানের পরে আপনারা এখন শুনছেন বাংলা ছায়াছবির গান। এই মুহূর্তে বাংলা ছায়াছবির গানের এই পর্বে আমরা শুনব গুরুদক্ষিণা ছবি থেকে গান। প্রথম গানটি এর শিল্পী কিশোর কুমার।

গুরুদক্ষিণা ছায়াছবি থেকে গানটি শুনলেন শিল্পী মোহাম্মদ আজিজের কণ্ঠে। এর পরের গানটি একই ছবি থেকে, গেয়েছেন শিল্পী কিশোর কুমার।

গুরুদক্ষিণা ছবি থেকে গান শুনলেন শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে। পরের গানটিও শুনব একই ছবির এবং একই শিল্পীর গাওয়া।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন বাংলা ছায়াছবির গান, এখন শুনব মঙ্গলদীপ। এই ছবি থেকে গান দুটি গান শুনব শিল্পী মোহাম্মদ আজিজের কণ্ঠে।

স্টুডিও ঘড়িতে সময় রাত্রি 3টে বেজে 4 মিনিট হয়ে 28 সেকেন্ড পেরোলাম আমরা। এখন সময় নানা রঙের গান শোনার। নানা রঙের গানে আজ প্রথমে শুনব শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে অতুল প্রসাদের গান।

নানা রঙের গানের এই অনুষ্ঠানে শুনছেন অতুল প্রসাদ সেনের গান। এরপরের শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

নানারঙের গানে শুনলেন দ্বিজেন্দ্র গীতে, শিল্পী দেবাশিস রায়চৌধুরীর কণ্ঠে। এরপরের গানটি সমবেত কণ্ঠে।

শুনলেন নানা রঙের গান, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটেইজ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শেষ হলো আপকে লিয়ে, এখন সময় প্রভাতী, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের। আমরা প্রথমেই শুনব খেয়াল, শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ, রাগ আহির ভৈরব।

শুনলাম খেয়াল শিল্পী ছিলেন জগদীশ প্রসাদ, মাফ করবেন, পণ্ডিত জগদীশ প্রসাদ, রাগ আহির ভৈরব। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সেতার, শিল্পী পণ্ডিত অসীম চৌধুরী, রাগ বসন্ত মুখার্জী।

শুনলাম সে তার শিল্পী ছিলেন পণ্ডিত অসীম চৌধুরী, রাগ বসন্ত মুখার্জি। এই সঙ্গে শেষ হল আজকের প্রভাতী আনন্দধ্বনি কিছুক্ষণ পরে।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রপক্ষ তো চলছেই, অর্থাৎ কবিপক্ষ। আমরা প্রথম গানটা শুনলাম রমা মণ্ডলের কণ্ঠে, এরপর অদিতি মহসিন।

যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি, গানটা শুনলাম মোহন সিং এর কণ্ঠে। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, আপনাদের সঙ্গে রয়েছি তপোজা মিত্র। এরপর বিক্রম সিং খাঙ্গুরা।

শুনছি আনন্দ ধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। বিক্রম সিং খাঙ্গুরার পরে আমরা শুনলাম মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে এই গানটা। এরপর মনোময় ভট্টাচার্য,

শেষ পারানির করি কণ্ঠে নিলেম, গান কণ্ঠে নিলেম। শুনলাম মনীষা মুরলী নায়ারের কণ্ঠে, আর এখন আরও একবার মনোময় ভট্টাচার্য।